ছিলেন। পরে কাজ চলে যাওয়ায় শিয়ালদা এসেছেন কোনো কাজ পাওয়ার আশায়। এরপর থেকে বাচ্চাগুলোর সঙ্গে আমার খুব খাতির জমে গেল। আমি প্রতিদিন সকালে বাড়ি থেকে খাবার নিয়ে যাই, তারা অধীর আগ্রহে অপেক্ষা করে। খাবার হাতে দিলেই মিষ্টি হাসে, সে হাসিতে অসীম কৃতজ্ঞতা। বলতে বলতে তিনি সামনের দিকে ঝুঁকে এসে বললেন, ভাই বাচ্চারা কিন্তু ধন্যবাদ দেয় হেসে, কথা বলে নয়। তাদের সে হাসি যদি আপনি দেখেন, সারা জীবন এক ধরনের তৃপ্তি আপনাকে ঘিরে থাকবে। আমি ডান হাতের তালুতে চিবুক ঠেকিয়ে বললাম, পরম করুণাময় ঈশ্বর যাতে আমাকে তা দেখার সুযোগ করে দেন, আশীর্বাদ করবেন। তিনি গভীর মায়া নিয়ে বললেন, আই ডু প্রে দ্যাট ইউ এক্সপিরিয়েন্স দিস গ্রেট মোমেন্ট। আমি বললাম, তারপর আলো আর মালার গল্প বলুন। তিনি আবার ফিরে গেলেন অতীতে। হ্যাঁ ভাই, এ দুটো বাচ্চা যেন একসময় আমার জীবনের অংশ হয়ে গেল। আমি ছুটির দিনেও তাদের জন্য খাবার নিয়ে যাই, আর ভেতরে ভেতরে বস্তিতে তাদের জন্য সস্তায় বাড়ি খুঁজি। আমার অল্প ক্ষমতায় যদি তাদের জন্য থাকার ব্যবস্থা করা যায়, মেয়ে দুটোও আমার জন্য অপেক্ষা করে, আমাকে দেখলে ছুটে আসে, হাত ধরে ঝুলতে থাকে, আলো বলে, আমি আপনাকে বড্ড ভালোবাসি। সাথে মালাও জোর করে তার কথা কেড়ে নিয়ে বলে, না না আমি আপনাকে বেশি ভালোবাসি। আবার আলো চিৎকার করে ওঠে, না না না না আমি বেশি ভালোবাসি। আমি দুই বোনকে আদর করে থামাতে থামাতে বলি, আমিও তোমাদের বড্ড ভালোবাসি মা। বলতে বলতে হঠাৎ তাঁর কথা থেমে যায়, তিনি হুড়মুড় করে উঠে ওয়াশরুমে ছুটে যান। আমি অবাক হয়ে তাঁর ফিরে আসার অপেক্ষায় বসে থাকি।

0: কিছুক্ষণ পর তিনি ফিরে আসেন। বোঝা যায় চোখে মুখে জলের ঝাপটা দিয়ে এসেছেন, জল দিয়ে জল আড়াল করতে চাইছেন। মনে হচ্ছে তিনি যেন আর স্বাভাবিক নেই। আমি বললাম, আপনার কি শরীর খারাপ লাগছে? তাহলে আজ বাদ দিন, অন্য দিন আসি। তিনি হাত নেড়ে আমাকে বসার ইঙ্গিত করলেন, তারপর জোরে জোরে দম নিয়ে একটু থিতু হয়ে বললেন, এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল। আমি প্রতিদিন বাচ্চা দুটোর কাছে যাই, গল্প করি, আর অপেক্ষা করি কখন তাদের জন্য একটা বাড়ি খুঁজে পাব। তারপর একদিন আলো আর মালার কথা বলতে বলতে হঠাৎ তিনি থেমে যান, তার চোখ শূন্য, কি যেন খোঁজে। তারপর তা নেমে আসে আমার চোখ বরাবর। কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থেকে তিনি বললেন, তারপর একদিন স্টেশনে গিয়ে দেখি বাচ্চা দুটো নেই।
1: যদি

আমি চরম বিস্ময় নিয়ে তাকে প্রশ্ন করলাম, কি আলো আর মালা নেই? নেই মানে গেল কোথায়? তার উচ্চারিত শব্দগুলো যেন তীব্র বেদনার গোলা হয়ে ছুটে এলো আমার দিকে। না নেই, আগের দিন কারা যেন বাচ্চা দুটোকে তুলে নিয়ে গেছে। তাদের বাবা মা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, মারপিট করে তাদের ফেলে দেওয়া হয়েছে। তারপর বাবা মা দুজনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে, আর আমি ছুটেছি সাহায্যের জন্য। যদিও কেউ তেমন সাহায্য করেনি, কার দায় পড়েছে সর্বহারা অসহায় বাচ্চা দুটোকে খুঁজে বের করার? আমি এর কাছে যাই, ওর কাছে যাই, কেউ কিছুই বলেন না, করেন না, সারাদিন নিজেই খুঁজি। রিক্সা করে মাইকে অ্যানাউন্সমেন্ট করি, কোথাও নেই। মাঝরাতে আমি টলতে টলতে বাড়ি ফিরলাম, ঘরে ঢুকেই ধপাস করে বসে পড়লাম, তারপর আর কিছু মনে নেই। হাসপাতাল থেকে ছাড়া পেলাম দুদিন পরে, প্রেশারের সমস্যা হয়েছিল। ডাক্তারের পরামর্শ মতো বাড়িতে বিশ্রামে থাকলাম কিছুদিন, কিন্তু বিশ্রাম আমার হয় না, মন কেবল ছটফট করে, আর সামনে শুধু আলো আর মালা। তাদের জন্য আমার বুক ফেটে যায়, আমি হু হু করে কাঁদি। বলতে বলতে তিনি আর পারলেন না, বুকের ভেতর আটকে থাকা তীব্র শোক যেন ভিনকি দিয়ে বেরিয়ে এলো। আমি তার হাত ধরে বললাম, থাক, আপনাকে আর বলতে হবে না। তিনি হাত ঝাপটায় আবার আমাকে থামিয়ে দিলেন। তারপর লেখাপড়ার কফি কর্নারে এক অদ্ভুত নির্জনতা নেমে এলো। আমরা দুজনই কেউ কোনো কথা বলছি না, তিনি আনমনে নিজের পায়ের দিকে তাকিয়ে আছেন। এভাবে যেন কেটে গেল অনেকটা সময়। তারপর নির্জনতা ভেঙে তিনি বললেন, আলো আর মালার স্মৃতিতেই আমি প্রায় অসাধ্য সাধন।

মনের একটা শপথ নিয়েছি, ঠিক করেছি একটি একটিও ঠিকানাহীন কন্যা শিশুকে আমি হারাতে দেব না, হারতে দেব না। আর তাই তাদের আশ্রয়ের জন্য একটা ঠিকানা গড়ে তুলেছি, সেটিই হবে শত শত আপনজন হারা কন্যার নিজের বাড়ি। যখন তারা হাসবে আমিও হাসব, যখন তারা কাঁদবে আমিও কাঁদব। সাধারণ কিন্তু অসাধারণ মানুষটির দিকে আবারও নত হতে হলো। নত হতে হয় বারবার, একজন আলো একজন মালা, হাজার হাজার আলো আর মালার ঠাঁই করে দিল। তিনি তো কেবল নিমিত্ত মাত্র। মানুষের মতন মানুষ হয়ে বেঁচে থাকা এ জীবনেই সম্ভব।

অন্তহীন প্রেমের ধারা বইল আজ মনে, হারিয়ে যাওয়ার বার্তা প্রভাত কুসুম বনে। লিখছেন সুখেন্দু ঘোষ শান্তিনিকেতন থেকে। সুপ্রভাত দাদা ভাই, আজকের চিরন্তনীর গল্প সত্যি মন ছুঁয়ে গেল, গানগুলিও অসাধারণ। লিখছেন মাধবী শীল হুগলি থেকে। অনঙ্গমোহন রায় পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, আলো আর মালার গল্প মনকে খুব কাঁদায়, এমন গল্প প্রতিদিনই শুনতে চাই চিরন্তনীতে। সৌম্য, তোমার বাচনভঙ্গি আর গান নির্বাচন মনকে খুব দোলা দেয়। চিরন্তনী অনুষ্ঠানটি সবাই যেন মন দিয়ে শোনে, এই অনুরোধ রাখি। শ্রী নিখিল রাউত ও শ্রীমতী মায়া রাউত লিখছেন কাছাড়িপাড়া থেকে, আমি আলো আর মালার করুণ কাহিনী শুনছি, দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে মাটিতে। চিরন্তনী শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তার পরের মেসেজটি লিখছেন নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে। আমাদের এই শেওড়াফুলি স্টেশনে আছে এই ছোট্ট ছোট্ট পরিবার, তাদের বাবা মায়েরা কাজের জন্য কোথাও চলে যায় আর বাচ্চাগুলো নিজের মনে খেলা করে। আমাদের মধ্যে অনেকেই কিছু না কিছু কিনে দেয়, তবে আমাদের এখানে কোনো অনুষ্ঠানে কিছু খাবার বেঁচে গেলে এদের যত্ন সহকারে খেতে দেয়। আজ আলো ও মালাদের গল্প শুনতে শুনতে তাদের কথা মনে পড়ে গেল। প্রিয় চিরন্তনী, রবিবারের স্নিগ্ধ সকালে এক অপূর্ব চিরন্তনী অনুষ্ঠান শুনছি, মন ছুঁয়ে গেল, গান শুনে আর গল্পের মধ্যে পাওয়া গেল এক চিরন্তনী সম্পর্কের দৃঢ় বন্ধন। ভালো থাকুন মালা আর আলো। লিখছেন মানসী সামন্ত হাওড়া থেকে। ধীরেন বসু মেদিনীপুর থেকে লিখছেন, আজকের গান ও গল্প বেশ অন্যরকম লাগছে শুনছি। নিরঞ্জন সাউ বিশপুর থেকে লিখছেন, আজ চিরন্তনী গল্প এমন কেন হলো। আচ্ছা, আজ আমি মর্নিং ওয়াকের সাথে চিরন্তনী শুনছি, চিরন্তনী শুনতে আমার খুবই ভালো লাগে। ভালো থাকবেন দাদা ভাই। মোহাম্মদ আকবর মোল্লা মহারাষ্ট্র থেকে শুনছেন আমাদের। দেবাশিস মণ্ডল লিখছেন, সুপ্রভাত দাদা, আজকে অনেক দিন পর চিরন্তনীর আসরে বার্তা পাঠালাম, নিয়মিত শুনি কিন্তু বার্তা পাঠানো হয়ে ওঠে না। সুপ্রভাত দাদা, গল্পটি ভালো লাগলো, চিরন্তনীর জন্য আবারও অপেক্ষা। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখছেন। অরিজিৎ দাস অধিকারী শুনছেন আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে, তিনি তার ভালো লাগার কথা জানিয়েছেন। চিরন্তনী অনুষ্ঠান আপনাদের পরিচালনার অপেক্ষায় থাকি, আজকেও গান আর শিক্ষামূলক গল্পের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকুন, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি। প্রবাল শর্মা অধিকারী ছত্তিশগড় থেকে লিখেছেন, শুভ সকাল দাদা ভাই, আজও আছি চিরন্তনীর গান ও গল্প শোনার জন্য। শর্মিষ্ঠা মুখার্জি লিখছেন সাঁকড়াইল হাওড়া থেকে। সুপ্রভাত দাদা,

চিরন্তনীর গল্পগুলো শুনতে এলাম, গল্প থেকে কিছু শিখতে এলাম, সুন্দর সুন্দর গানও ভালো লাগছে। লিখছেন সৌভিক ঢাকুরিয়া থেকে। শ্রবণ সাথী সৌম্য সুপ্রভাত। যুগে যুগে জীবনকে দিশা দেয় শাশ্বত বাণী, গল্প গানে সেই কথাই বলে প্রভাতী এই চিরন্তনী। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন। শুভ সকাল দাদা ভাই, ভালো ভালো গান ও সুন্দর গল্প শোনার অপেক্ষায় রইলাম। অজিত কুমার আদক লিখছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। জগৎপুর খানাকুল হুগলি থেকে লিখছেন কালীকৃষ্ণ মান্না। লিখছেন যে নামেই ডাকি না কেন সবাই আমরা প্রণাম জানাই প্রকাশ্য বা প্রকাশ্যে বা মনে মনে। জানি তুমি চিরন্তনী শোনাবে আজ মনোমুগ্ধকর গান ও গল্পগাথা। সুপ্রভাত দাদা, আপনাকে ও সকল শ্রোতাদের জানাই প্রভাতী শুভেচ্ছা। আলো ও মালার গল্প অন্তরে অন্তরে উপলব্ধি করলাম, খুব ভালো লাগলো। লিখছেন সোমেন সরকার যাদবপুর থেকে। কমলেন্দু দাস শিলিগুড়ি থেকে লিখছেন শুভ সকাল দাদা ভাই, খুব ভালো লাগলো আলো আর মালার গল্প। আজকের আলো মালার গল্প শুনতে শুনতে কাশি পাচ্ছে কেন? আসলে আমার শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু আপনাদের টানে গল্প শোনাতে এলাম, আর গান শোনাতে তো ভালোই লাগে। লিখছেন প্রফুল্ল সিংহ দার্জিলিং থেকে। তারপরে আর কে কে লিখেছেন দেখা যাক। হাওড়া থেকে রঞ্জন, আজ আবার কাজের চাপ, তাও বসলাম চিরন্তনী শুনতে। তারপরের মেসেজটি আগরপাড়া থেকে পাঠিয়েছেন অসীম কুমার মিত্র। লিখছেন চিরন্তনী সকল শ্রোতাবন্ধুকে জানাই শুভেচ্ছা, গল্প আর গানের পরিবেশনা মন ভরে যাচ্ছে বেশ। তারপরে রাজবন্ধু লিখছেন শর্ষুনা থেকে, চিরন্তনীর গান গল্প ভালো লাগছে। তারপরের মেসেজটি পাঠিয়েছেন সোনালী ঘোষ নদিয়া থেকে। লিখছেন চিরন্তনীর গল্পটা মন ছুঁয়ে গেল, খুব ভালো লাগলো। আসলে আমাদেরও খুব ভালো লাগে যখন আমাদের এই প্রচেষ্টা আপনাদের মন ছুঁয়ে যায়, কিছু না কিছু আমরাও শিখতে পারি। এই আসর তো শুধুমাত্র শেখানোর আসর নয়, যে গল্পগুলো আমরা পড়ি, যে গল্পগুলো আমরা শোনাই বা যে গানগুলো আমরা শোনাই, সেই সুর থেকে সেই কথা থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে। যদি শিখতে চাই, যদি শিখতে পারি, সেই প্রয়াস থেকেই আমাদের এই আসরে বারবার ফিরে আসা। আজকের মতন চিরন্তনীর আসর থেকে বিদায় নিই আমি সৌম্য। ভালো থাকবেন সকলে, ভালো রাখবেন পাশের মানুষটিকে, আর আনন্দে থাকবেন। যেতে যেতে আরেকটি মেসেজ পেয়েছি, প্রাপ্তি স্বীকার করতেই হয়। ঢাকুরিয়া থেকে মৌলি লিখছেন আজকের গল্প খুব ভালো লাগলো। অন দ্যাট নোট সাইনিং অফ, আমি সৌম্য। আবার নিশ্চয়ই কোনো একদিন কথা হবে। পণ্ডিত চন্দ্রকান্ত ওয়াজের কণ্ঠে বন্দে মাতরম শুনতে শুনতে আজকের মতন বিদায় নেব।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ড।

সবচেয়ে আবছা। কাঁচা রোদ ওঠার আগে আমার তোমার মন যা দেখে, জেগে উঠলেই একেবারে ভ্যানিশ, মিলিয়ে গেল। ভোরের স্বপ্নের অনুভূতিটা একেবারে অন্যরকম, তাই না? ভোরের স্বপ্ন নিয়ে আজ কিছু কথা প্রভাত বিনায় যুক্ত আর যে সংযুক্তা, যারা এই মুহূর্তে 100.1 FM গোল্ড টিউন করেছো, তারাও নিশ্চয়ই বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখেছো, ঠিক ভোরবেলায়। এবং সেই স্বপ্ন দেখে তোমার ঘুম ভেঙেছে, ঠিক আমারই মতো। আজ সেসব কথা একটু মনের মধ্যে তোলপাড় তুলুক। সুস্বপ্ন, ভালো স্বপ্ন, যার রেশ থেকে যায় সারাটা দিন, তেমন স্বপ্ন, কেমন?

গান শুনতে শুনতে আমার মতো আপনিও নিশ্চয়ই ছোট্ট করে নিজের ফুলের বনে ঘুরে এলেন, যাদের ব্যালকনিতে অনেক গাছ, অনেক টব, তাতে নানা রং বেরঙের ফুল, নানা রঙের প্রজাপতি, নানা রকমের পাখি এখনও আসে, আসে তো। আর যাদের সত্যি সত্যি প্রচুর বড় বাগান আছে, তাদেরকে একটু একটু অনেকেই হিংসে করে, তাই না? যাই হোক, তাদের বাড়ির দিকে অনেকেরই নজর, এবং আমরা যারা একেবারেই শহুরে জীবনে অভ্যস্ত, তাদের কাছে গ্রামের মাঠ, ঘাট, পুকুর, বাড়ি সবটাই ভীষণ রকম আনন্দের, অত্যন্ত আন্তরিক। এবং ভোরবেলায় যদি এই যে ফুলের বনের কথা হচ্ছিল, সেখানে একটু উঁকি দিয়ে আসা যায় নতুন কোনো ফুল ফুটল কি না, গতকাল যে কুঁড়িটা দেখে এসেছিলাম সেই কুঁড়িটা কি আজ ফুটবে নাকি আরও দিন কয়েক লাগবে, সেসব কথা ভাবতে ভাবতেও মন ভালো হয়ে যায়। আর আজ তো ফুলের বনের কথা নয়, আজ তো বলছিলাম ভোরের স্বপ্নের কথা। হ্যাঁ, সেই ভোরের স্বপ্নে তো ফুলের বন এসে দোলা দিয়ে গেল, আধো ঘুম আধো জাগরণ, সব কিছু হালকা নরম, একটু একটু ঝাপসা, মনে হয় ছুঁতে গেলেই একেবারে হাওয়ায় মিলিয়ে যাবে। না পুরোপুরি গল্প, না পুরোপুরি সত্যি, দিনের প্রথম আলো চোখে পড়ার ঠিক আগের মুহূর্তটা বুকের ভেতর একটা শান্ত সৌম্য শূন্যতা কাজ করে, ওটাই ভোরের স্বপ্নের রেশ। কিছু কিছু স্বপ্ন থাকে যা আমরা বেশিটাই ভুলে যাই, কিন্তু আবার কিছু কিছু স্বপ্ন এমনও থাকে যা আমাদের মনটাকে সারাদিন ভালো রাখে, সব কাজে একটা এক্সট্রা এনার্জি পাই, তাই না? কিন্তু ওই যে স্বপ্ন তো ধরা দেয় না, মোটে পালিয়ে পালিয়ে যায়, দূরে দূরে সরে যায়, তাই না? কিন্তু আলো, আলো যে আমাদের প্রাণে গান করে যায়।

বিনা প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা 100.1 FM

ভোরের স্বপ্ন অনেকটা কুয়াশার মতো। চোখ খুললেই দেখা যায় সমস্ত কিছু ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। আমি কোথায় আছি, আমার শয্যা, আমার ঘর, বা হয়তো কোনো অতিথির বাড়ি গেছি, বা কোনো বাড়িতে অতিথি হয়ে গিয়েছি, বা কোনো হোটেল, রিসোর্ট, হোমস্টে, যেখানেই যাই না কেন ভোরবেলা একটা অন্যরকম আবছায়া মায়া আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে। চোখ পুজে থাকলে মনে হয় যেন গায়ে শিশির কণা লেগে আছে। ওই সময়টায় মনটা অদ্ভুত স্নিগ্ধ প্রসন্ন থাকে, কোনো তাড়া নেই, কোনো দায় নেই, শুধু একটা আবছা গল্প বুকের ভেতর ঘুরে ফিরে বেড়ায়। এরকম নিশ্চয়ই তোমারও মনে হয়। অবশ্যই সেসব খবর একটু একটু করে জানাতে থেকো, কেমন?

ভোরের স্বপ্নে সময় যেন থমকে থাকে, 5 মিনিটের ঘুম মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিলাম। ঘড়ির তীব্র অ্যালার্মে জেগে উঠে বুঝতেই পারি না এটা সত্যি নাকি বানানো কিছু মুহূর্ত। অনেক সময় ভোরের এই স্বপ্নগুলো সারা দিনের জন্য মন ভালো করে দেয়, আর মন ভালো থাকলে মনে হয় ইস, আবার যদি ফিরে যেতে পারতাম ওই নরম আলোর কুসুম বনে। তোমারও মনে হয় তো?

রাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

কুসুমের কথা হচ্ছে, কুসুম কুসুম রোদের কথা হচ্ছে, ভোরের কথা হচ্ছে, ভোরের স্বপ্নের কথা হচ্ছে। আচ্ছা, আপনার কোনো ভোরের স্বপ্ন মনে আছে? আমার কিছু কিছু স্বপ্ন এমনভাবেই মনে রয়ে গিয়েছে যে ভাবতে বসলে আজও অবাক হই। ভোরের স্বপ্নের ইঙ্গিতগুলো খুব সূক্ষ্ম, যেন আমি প্রায়ই দেখি আমি পাহাড়ের কোলে উপুর হয়ে রয়েছি আর ঝিরঝির করে স্নোফল হচ্ছে। আমি চোখ বুঝেও জীবনের ফেলে আসা সেই মুহূর্তগুলো ছুঁয়ে আসতে পারি। অধরা ভালো লাগাগুলো স্বপ্নে এসে হাত ধরে। কি মধুময় হয়ে ওঠে সেই সকাল! হাবেশে চোখ বুজে থাকি কিছুক্ষণ, আর তারপর চোখ খুললেও মায়াটি লেগেই থাকে চোখের পাতায়। ভোরের স্বপ্ন সরাসরি কিচ্ছুটি বলে না, ফিসফিস করে। ঘুম ভাঙার পর বুকের ভেতর যে রেশটা রেখে যায়, ওটাই আসল ইঙ্গিত। কখনো কোনো গানের নতুন সুর, কখনো বা ছন্দের জটিল কোনো অঙ্ক, আবার কখনো হারিয়ে ফেলা কিছু হঠাৎ করেই স্বপ্ন দেখায়। জীবনের কোনো কঠিন পরিস্থিতিতে সুন্দর এক স্বপ্ন এসে মনকে শান্ত করে। আজ প্রভাত বীণার সময় তো একেবারে শেষ, গান শুনব। গান শোনাতে শোনাতেই বিদায় নেব, কিন্তু মনে করিয়ে দিয়ে যাব 8:30 ফিরে আসব। আজ সুর মহলে আমি আর যে সংযুক্তা কৃত্তিকা আসছে গান শোনাতে, সকলকে এখন থেকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। থাকবেন সবাই, হ্যাঁ।

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

0: And it's back to you, Sunil.
1: Thank you, Tanvi. And now before we end the bulletin, the headlines once again. India and the Netherlands elevate their ties to strategic partnership following talks between Prime Minister Narendra Modi and his Dutch counterpart, Rob Jetten. Prime Minister Modi to reach Gothenburg today on a two-day visit to Sweden to hold talks with his Swedish counterpart, Ulf Kristersson. Archaeological survey of India allows Hindus unrestricted access to Bhojshala temple after Madhya Pradesh High Court verdict. Government imposes curbs on import of silver, moves it to restricted category. Delhi government decides to reduce value-added tax on aviation turbine fuel in national capital from 25% to 7%. And in badminton, Indian duo Sattvik Sairaj Ranki Reddy and Chirag Shetty to face Indonesian pair in men's doubles final of Thailand Open in Bangkok today. And with that, we end the morning news. Have a nice day.
2: কথায় গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM গোল্ড 100.1 FM গোল্ড FM গোল্ড সোনালি সকালে সোনালি দিনের গান রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল সুরমহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে
3: খোলা জানলায় প্রতিদিন রোদ এসে ডাকাডাকি করে যায় খোলা জানলায় প্রতিদিন রোদ এসে ডাকাডাকি করে যায় চোখ মেলে দেখি সকালের আকাশ আর আত্মমগ্ন হয়ে ডুবে যাই গাঢ় নীলের গভীরতায় নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই বেশ গরমটা জাঁকিয়ে পড়েছে আমরা যেমন বলি শীত জাঁকিয়ে পড়েছে গরমটাও বেশ ভালোই জানান দিচ্ছে মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টি এসে রাতটাকে মধুর করে দিলেও দিনের বেলায় সূর্যদেব বেশ খানিকটা নিজের প্রতাপ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন তো যাই হোক সব সময় রবিবারগুলো সকালবেলাটায় আমাদের নানা কিছুর সঙ্গে মিলেমিশে থাকে ছুটির দিন তো বটেই তাই একটু স্পেশাল রান্না একটু স্পেশাল জলখাবার সেসব যেমন থাকে সেরকমভাবেই সুরমহল কিন্তু আপনার আমার সকলের জীবনে একই রকমভাবে জড়িয়ে গিয়েছে রবিবারের সঙ্গে আজ রবিবারের সকালে সুরমহল ভরিয়ে দিতে এসেছে কৃত্তিকা কৃত্তিকা স্বাগত সুপ্রভাত
4: সুপ্রভাত
3: খুব ভালো লাগছে তোমাকে পেয়ে কারণ অনেকদিন ধরেই ভাবছি কবে এই মিষ্টি মেয়েটাকে এখানে পাবো তো আজ পেয়েছি ফাইনালি খুব সুন্দর সুরেলা সময় আমরা কাটাবো নিশ্চয়ই এবং গান শোনানোর দায়িত্ব যেমন কৃত্তিকার সেরকম তিন মালাকার রয়েছেন সুরের মালাকার তাদেরকেও তো স্বাগত জানাতেই হবে তাই না রয়েছেন মধ্যমণি হয়ে আজ আমাদের প্রিয় সুবাইদা সুব্রত দা ও পাশে রয়েছেন অপূর্ব দা এবং আর সঙ্গে শুভাশিস অর্থাৎ আমাদের প্রিয় শুভ সবাই মিলে আমাদের সকালটা সুন্দর করে সাজিয়ে দেবে সুরে সুরে আপনি নিশ্চয়ই যেখান থেকে জয়েন করেছেন অবশ্যই রেডিও সেট কানে করে রয়েছেন যারা তাদের জন্য আজ আমরা আমাদের টেলিফোন নাম্বারটিও খুলে দিলাম 2248-8085 এই নাম্বারে আপনারা টেলিফোনে আসবেন আর আমাদের ফেসবুক লাইভ আমরা শুরু করে দিয়েছি আমাদের অফিসিয়াল দুটো পেজ 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা এই দুটো পেজে আপনারা জয়েন করতে থাকুন আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন লাভ লাইক রিয়াকশন অবশ্যই দেবেন আমি জানি প্রত্যেক দিনের মতো আর কমেন্ট সেকশনে অসংখ্য কমেন্ট আসবে সেসব পড়ব আর যারা ভাবছেন হোয়াটসঅ্যাপ করবেন বা SMS করবেন তাদের জন্য 9903050592 এই নাম্বারটি প্রত্যেক দিনের মতোই রয়েছে খোলা খোলা জানলা দিয়ে যে কোনো জানলা দিয়ে আপনি উঁকি মারলেই আমি টুকুস করে দেখে ফেলবো আপনাকে আর অবশ্যই আপনার কমেন্ট আপনার হোয়াটসঅ্যাপ SMS সবটাই পড়ব কেমন আপাতত আমি থামি গান নিয়ে রেডি হয়ে রয়েছে আমাদের প্রিয় কৃত্তিকা কোন গান দিয়ে শুরু করবে সেটা ওর কাছে একটু জেনে নি বলো কৃত্তিকা কি ভেবেছো আজকে কিরকম প্ল্যানিং তোমার
4: প্ল্যানিংটা একটু অন্যরকম মানে সচরাচর যে সমস্ত গান সব জায়গায় গিয়ে থাকি এই লিস্টটা এবারে একটু অন্যরকম
3: আচ্ছা বেশ
4: একটু চেষ্টা করব 80s 60s 90s সবটাকে কভার করে
3: আচ্ছা বেশ
4: তাই শুরু করব যে গানটা শিপ্রা বসুর গাওয়া চিত্তরঞ্জন দাশের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে
3: সেই অনবদ্য গান শুরু করে দাও

এই গানটা শুনলে না একটা অদ্ভুত রকমের আবেশ তৈরি হয়, তাই না কৃতিকা? দেখো, এমন একজন মানুষ বিদুষী শিপ্রা বসু, যাকে আমরা বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে ওইভাবে একটা তার প্রেজেন্স, তার ব্যক্তিত্ব সবটা আমরা পেয়েছি, তিনি যখন একেবারেই অন্য ধারার গান করেন, তিনি যখন কাজী নজরুল ইসলামের গান করেন, যখন তিনি আধুনিক গান করেন, তখন ওই সত্তাটা একেবারেই আলাদা করে রেখে দেন। এই জিনিসটা শেখার আমি সবসময়ই ভাবি, বা আমরা বড়দের কাছ থেকে যেটুকু শুনি, যে যখন আধুনিক গান গাইবো, বা যখন রবীন্দ্রনাথের গান গাইবো, বা যখন কাজী নজরুল ইসলামের গান গাইবো, প্রত্যেকটা গানের আলাদা আলাদা চেহারা হয়, অবয়ব হয়, সেইটা সেই মতন মেনটেন করাটাই এই গুণী মানুষরা দেখিয়ে দিয়েছেন। একটার সঙ্গে আরেকটা মিশিয়ে নিলে একরকম চমক দেওয়া যায় ঠিকই, কিন্তু একেবারে আত্মাকে বিশুদ্ধ করার মতন গান

0: যদি কিছু হয় তাহলে সে তার স্বকীয়তা বজায় রেখেই গাইতে হবে অবশ্যই। আমাদের শঙ্কর দা অর্থাৎ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে কি লিখেছেন, অনেকক্ষণ আগে লিখেছেন, এটা খুব সুন্দর করে উনি লেখেন সবসময়, সেটা একটু পড়ি। জ্যৈষ্ঠ মাস তপ্ত রবি, জ্বলে পুড়ে যায় মৃত্তিকা, মেঘমল্লারের সুরে সুরে যমুক মেঘ আকাশ জুড়ে, সবার মনে অন্তঃপুরে বৃষ্টি হয়ে ঝরুক কৃত্তিকা। কি সুন্দর করে লেখেন না প্রত্যেকদিন, শীতল বৃষ্টি ঝরা গান যাক জুড়িয়ে সবার প্রাণ। সংযুক্তাদি শিল্পী, সহশিল্পী এবং আকাশবাণীর সকল কলা কুশলীকে জ্যৈষ্ঠ মাসের উষ্ণতায় শীতল শুভেচ্ছা জানিয়েছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, অনেক অনেক ধন্যবাদ দাদা। সুমিতা রায় আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন 100.1 FM গোল্ড কলকাতা পেজে, কি লিখছেন দেখি, সুপ্রভাত দিদিভাই, চলে এলাম দিদিভাইয়ের লাইভ, আছি সেই 10টা অবধি, অবশ্যই থাকতে হবে, প্রচুর ভালো ভালো গান আমাদের অপেক্ষায় রয়েছে আজ। কাজল রেখা দি জয়েন করেছেন, কাজল রেখা মণ্ডল লিখেছেন গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা। নবদা জয়েন করেছেন, সুপ্রভাত FM গোল্ডের সমস্ত কলা কুশলীগণ, আর যে সংযুক্তা দিদিভাই এবং গুণী শিল্পীগণ, সবাইকে প্রভাতী শুভেচ্ছা জানিয়ে লিখেছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাথি পূর্ব মেদিনীপুর থেকে খুব সুন্দর সূচনা হয়েছে, যেমন অসাধারণ সুর তেমনই অসাধারণ সঙ্গত এবং সঞ্চালনা, অনেক ধন্যবাদ। শিল্পীর জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা জানিয়েছেন কাজল রেখা মণ্ডল আর আর আর সুব্রত রঞ্জন দাস সঙ্গে নিয়ে, সুনিতা দাস, সুনেত্রা দাস, অভিরূপ দাসকে লিখেছেন সুপ্রভাত, আজও 10টা অবধি আছি, অবশ্যই থাকতে হবে 100.1 FM গোল কলকাতা এবং আকাশবাণী কলকাতা, এই দুটো পেজের যেখানে খুশি আপনি দিন উঁকি এবং সেখানে লিখে আসুন আপনার মনের কথা, কোন গান শুনতে ইচ্ছে করছে, সুরমহলকে কতটা ভালোবাসেন, কীভাবে আরও বেশি সাজগোজ করা সুরমহলকে দেখতে চান, শুনতে চান, সবটাই অবশ্যই লিখবেন। আপনাদের অপেক্ষায় রইলাম আমি আর যে সংযুক্তা, আর 9903052992 এই নাম্বারটিতে আপনারা SMS করতে থাকুন, হোয়াটসঅ্যাপ করতে থাকুন, এরপরে আমি একটু ফোনের দিকে হাত বাড়াবো, আর অবশ্যই 2248808085 এই নাম্বারে আমরা গান শুনতে শুনতে ওই যে আমার হাতটা লম্বা করে দেবো আপনার ফোনের দিকে। চলো পরের গান শুনি, নাকি পরের গান কীরকম কী ভেবেছো বলো?
1: ফোক গাই একটা,
0: লোকগান অবশ্যই, আমাদের প্রাণের গান, মাটির গান শুনি।

0: এই গানের পর সত্যি কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু অনেকক্ষণ ধরে বন্ধুকে অপেক্ষা করিয়ে রেখেছি। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার।
0: নমস্কার,
1: নমস্কার, আমি বর্ধমান থেকে রূপসুন্দরপুর বলছি।
0: অনেকদিন পরে কথা হচ্ছে, বলো কেমন আছো আর কেমন লাগছে?
1: এখন আপনাদের আশীর্বাদ ভালো আছি। কবি তো ঈশ্বরে
0: একেবারেই তাই। কোন গানের অনুরোধ আছে নাকি?
1: কুঞ্জ সাজাও গো, আজ আমার বন্ধু আসবে এই গানটি।
0: আচ্ছা আচ্ছা, কুঞ্জ সাজাও গো, এই গানের অনুরোধ আপনিও করতে পারেন। অবশ্যই আপনার পছন্দের গানের অনুরোধ 2248 8085 এই নাম্বারে। এদিকে অনেকে জয়েন করে ফেলেছেন আমাদের ফেসবুক লাইভে, শঙ্করচন্দ্র দে সেখানেও জয়েন করেছেন, নবকুমার কর্মকার দেখছেন, পরি চক্রবর্তী লিখেছেন গুড মর্নিং, খুব ভালো লাগছে অনুষ্ঠানটি আর আপনার পরিবেশনা, ওটা আর বলার কোনো দরকার আছে বলে মনে করি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চালিয়ে যান, শুনছি, ভালো গাইছেন। আচ্ছা, খুব ভালো লাগছে আপনাদের সকলকে রবিবারের সকালে আমাদের সঙ্গে পেয়ে। জয়দীপ রায় কি লিখেছেন, সুপ্রভাত সকালকে, আজ আবার একটি সপ্তাহ পরে চলে এলাম সুরমহলে, আজকে শিল্পী ও যন্ত্রশিল্পী সকলের জন্য, সংযুক্তা দিদির জন্য, সকলের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আজ কয়েকটি গানের অনুরোধ, কয়েকটি গানের অনুরোধ, ললিতা গো আজ ওকে আর চলে যেতে বল না, যেতে দাও, আমায় ডেকো না, আর ফিরিয়া যদি সে আসে। জয়দীপ রায় লিখেছেন বাঘা যতীন কলকাতা 32 থেকে। বোন তুমি জানতে চাইলে না সুরমহল আমাদের কাছে কি, রবিবারের বাজার বন্ধ থাকে, সুরমহল দেখার অপেক্ষায়, একটু না হয় পরেই যাবেন, একটু গরম পড়েছে যদিও, সকাল সকাল যদি একটু বাজারটা করে আসেন তাহলে বোধ হয় আরও ভালো। আমরা তো 8:30 থেকে শুরু করি, আপনি সকাল সকাল মর্নিং ওয়াক থেকে ফেরার সময় একেবারে বাজারটা করে চলে আসবেন, তাহলে আর কোনো সমস্যা নেই, বাড়িতেও গৃহযুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নেই, তাই না? আমি একটু আইডিয়াগুলো দিই আর কি, তারপরে বাকিটা আপনার উপর, এক্সিকিউট করার দায়িত্ব তো আপনার। সুপ্রভাত, 2রা জ্যৈষ্ঠের সুরমহল, সুন্দর সুন্দর কথা আর মন মাতানো গান এখানেই শুনতে পাই, আমাদের আনন্দের সীমানায়, সম্ভব হলে মনিরও নাম মধুমতি গানটি শোনানোর অনুরোধ জানালাম। অনিমেষ ভট্টাচার্য লিখেছেন বেহালা থেকে, অনেক ধন্যবাদ, সুন্দর সুন্দর গানগুলো আপনারাও মনে

0: করিয়ে দেন অনেক সময় শিল্পীকে। আচ্ছা বেশ, এরপরে কার কার মেসেজ এসেছে দেখি। সকাল সকাল ভক্তিমূলক গান শুনে মন ভরে গেছে, সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস সকলকে সঙ্গে নিয়ে লিখেছেন। শুভ সকাল দিদিভাই, খুব ভালো লাগছে পামাগারে সা এই গানটি শুনিও, শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে। চলো সবাই মিলে অনেক অনেক মেসেজ আসুক, ফোন আসুক, আর অবশ্যই কমেন্ট আসুক। আমরা চললাম পরের গানের দিকে। কৃত্তিকা ভাবছে, ওরে বাবা এক্ষুনি এত সমস্ত গানের রিকোয়েস্ট এসে গেছে, আমি আমার পছন্দের গানগুলো কখন গাইব ভাবছো তো? কিন্তু মাঝে মাঝে একটু আধটু শুনিও,
1: চেষ্টা করো।
0: হ্যাঁ, নইলে লোকজন দুঃখ পাবেন তো। ঠিক আছে, চলো পরের গান শুনি। এখন তো আপাতত তোমার পছন্দের গানেই থাকবো।

0: আসলে এই মানে সাগর কিনারে সকলে গায়, এই সুরে অনেক গান আছে,
1: একদমই তাই।
0: হামে আর জিনে কি অনেক গান আছে, রহে না রহে হম,
1: একেবারে।
0: তো এবার হামে রাস্তো কিটা সচরাচর আমারও গাওয়া হয় না আর সকলের থেকে শোনাও হয় না, তাই ভাবলাম যে শুধু সাগর কিনারে কেন হামে রাস্তো কি সঙ্গে গাই।
1: নিশ্চয়ই খুব ভালো। কেউ কি অপেক্ষা করছেন টেলিফোনে? নমস্কার।
2: সবাই তো অনুরোধ করছে, এত অনুরোধ ওই মেয়ে ওই বাচ্চা মেয়েটা রাখতে পারবে না।
1: বাচ্চা মেয়েটার গানের স্টক কিন্তু প্রচুর।
2: হ্যাঁ প্রচুর, ওই জন্য অনুরোধ করবো না, শুনছি।
1: আচ্ছা বেশ, সঙ্গে থাকো।
2: তোমরা
0: অনুরোধ
2: করছে যে দাদার কীর্তি রবীন্দ্রসঙ্গীতটা মাঝে করেছিল, সেই
1: রবীন্দ্রসঙ্গীত।
2: আমি বেলগাঁও থেকে লক্ষ্মী মজুমদার বলছি।
1: অনেক ধন্যবাদ দিদি সঙ্গে থাকার জন্য। আপনিও টেলিফোন করতে পারেন 2248080 এই নাম্বারে, অবশ্যই টেলিফোন করবেন, কিন্তু একটু ধরে থাকবেন কাইন্ডলি, না হলে গান শুনতে শুনতে তো আপনার দিকে হাত বাড়াবো, ফলে অনেক কিছু এখানে ব্যালেন্স করতে হয়, তো আমাকে দশভুজার মতন কাজ করতে হয়, আপনারা সেটা দেখতে পান না কিন্তু করতে হয়, সেই কারণে একটু লাইনটা ধরে থাকবেন কেমন। আর রাগ অভিমান করবেন না যে সংযুক্ত আমার টেলিফোনটা নিল না, আমি সকলের সঙ্গে কথা বলতে খুব খুব ভালোবাসি আর আপনাদের প্রত্যেককে খুব ভালোবাসি। শুনতে চাই মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে। আচ্ছা মনোমোর মেঘেরও সঙ্গী, এখন থেকেই বর্ষাকে এমনভাবে ডাকাডাকি করছেন মেহবুব। আচ্ছা সুমিতা রায় জয়েন করেছেন, মৌমিতা কুণ্ডু লিখেছেন আহা অপূর্ব, মন ভরে শুনছেন সোনা বন্ধুরে। আচ্ছা সেই সময় লিখেছিলেন কাজল রেখাদি, রাজ চৌধুরী, অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, রবিবার আমাদের সকলের কাছে ভীষণ প্রিয়, আজকে রবিবার শুরু হলো কলকাতা দূরদর্শনে। আচ্ছা বেশ, এরপর চলে এলাম 8:30 থেকে সুরমহল 10:00 পর্যন্ত থাকবো এখানে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া থাকলেই হবে, আর কিছু দরকার পড়ে না। বিমান নস্কর লিখেছেন শুভ সকাল, অসাধারণ অনুষ্ঠান, অসাধারণ গান হচ্ছে, উলুবেড়িয়ার হাওড়া ছোট শহর থেকে দিদিভাই, আপনার যে কোনো পছন্দের একটি গান হোক। বেশ আচ্ছা, এরপরে একটুখানি সুভাষ দা, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, কি লিখেছেন দেখি। মন আজ ভিজতে চায় সুরের ঝর্ণাধারায়, মন আজ ভিজতে চায় সুরের ঝর্ণাধারায়, তাই সুরমহলে শুনবো গান কৃত্তিকার কণ্ঠ সুধায়, সঞ্চালিকা সংযুক্তার গুণে সুরমহলে জাগে প্রাণ, তাই দিকে দিকে সাড়া ফেলে সুরমহলের গান। অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে লেখার জন্য। শুভ্রা ভট্টাচার্য লিখেছেন সুপ্রভাত সংযুক্তাদি আর কৃত্তিকা, ওর নাম হচ্ছে কৃত্তিকা, কৃত্তিকা লিখেছেন,
0: মানে এটা নিয়ে লাইভটা শেষ হলে তোমাকে খুব আদর করব আমি,
1: কৃত্তিকা লিখেছেন, তোর নাম হচ্ছে কৃত্তিকা। তোমাদের দুজনকে এবং FM এর গোল্ডেন নেপথ্যে যারা আছেন অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকেও আমার শুভেচ্ছা অভিনন্দন এবং এক আকাশ ভালোবাসা। সকালটা জম্বে আজ সংযুক্তার সাথে, কৃত্তিকা আছে সুরমহলের প্রভাতে, 10:00 পর্যন্ত বাধা রইলাম গানের টানে, তোমার খোলা হাওয়া গে ভাষাও মনে প্রাণে। বাঁশদ্রোণী থেকে কলকাতা 70 থেকে লিখেছেন শুভ্রাদি, শুভ্রা ভট্টাচার্য, জানি না কত গান জমে গেল, আমি জানি না খাতার মধ্যেও লিখেছে কি না, মনের খাতায় তো ডেফিনেটলি লিখেছে, আজ না হলেও পরের দিন শোনাতেই হবে, আমিও এর পরে কিন্তু সব একদম লিখে লিখে রাখবো, যে পরের দিন যখন আসবো খপ করে ধরবো যে এই কৃত্তিকা আগের দিনে এই গানগুলো বাকি ছিল। শুধু নিজের পছন্দের গান শোনালে হবে না, একটু একটু অনুরোধের গানও তো শোনাতেই হবে, তাই না? আপনারা লিখতে থাকুন, ফোন করতে থাকুন, আমরা চলে যাই পরের গানের দিকে, কারণ কথায় তো কথা বাড়তেই থাকে, ফলে গান কম পড়ে গেলে তখন আবার আপনারা আমাকে প্রচুর বকাবকি করবেন, তাই আমি একটু থামি, গানের হাত ধরি, বলো কি গান শোনাবে এবার বলো।
0: এবার আমার খুব পছন্দের একজন শিল্পী শুভমিতা দি, ওনার গান শোনাই।

0: নমস্কার, কে আছেন সঙ্গে টেলিফোনে?
1: নমস্কার
0: নমস্কার। আরে সায়ন, অনেকদিন পরে তোমার কণ্ঠ। এর থেকে ভালো আর কি হতে পারে? জীবনে গান আছে, পড়াশুনো আছে, আর কি চাই?
1: গানটাও তো একটা পড়াশুনো।
0: অবশ্যই অবশ্যই। কোন রিকোয়েস্ট আছে নাকি সায়ন?

0: রিকোয়েস্ট নাই, আসলে আকাশ ভালো লাগা জানানোর জন্য ফোন করা। গানের আপনি চমকের কথা বলছিলেন, গানে কখনো গানই জ্ঞান, আর গ্যানে কোনো চমক দিকে নেই।
1: বড় দামি কথা বলেছো, খুব দামি কথা বলেছো।
0: আমি তো দিদিকে একটু দিদির সাথে,
1: হ্যাঁ হ্যাঁ দিদি শুনছে,
0: খুব ভালো লাগছে দিদি আপনার গান। আর সৌমিতা মানে গাওয়া এই গানটি যে আমার কত রাতে সঙ্গী হয়েছে সেটা আমি বোঝাতে পারবো। আর আরো গান শুনি, আশীর্বাদ করুন আমি যেন আরো ভালো করে গান বাজনা করতে।
1: একেবারে সবার ভালোবাসা শুভেচ্ছা তোমার সঙ্গে রয়েছে। আর আমাদের সঙ্গে ভালোবাসা রয়েছে কার, পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছেন, শুভ সকাল সুরমহল, আখির মাঝে সুরের ভাষা, হৃদয়ে সুরের খেলা, এমন জুড়ে শুধুই আজ সুর সাগরের মেলা, রাঙা মেঘে আজকে দেখো সুরের খেয়া ভাসে, হৃদয়ে ঝরে শিউলি শিমুল ভোরের সুবাসে। আচ্ছা, মেঘ মল্লার তান তুলে যায় হৃদয়ে স্বর্গ জুড়ে, ভোরের বাতাস ভরলে তুমি আজ এই সুরে সুরে, এই পাখির কূজন আজ হৃদয় কানন জুড়ে, হৃদয় কুল ভরলে বুঝি আজ এই সুরে সুরে। কি সুন্দর করে লিখেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। গলাটা অনেকদিন শুনিনি পায়েল, একটু ফোন করতে হবে। হ্যাঁ, 2248 0 85 এই নাম্বারে আপনাদের প্রত্যেকের টেলিফোনের অপেক্ষায়ও রয়েছি আমি। সংযুক্তা শ্যামসুন্দর দাস কি লিখেছেন একটু চট করে পড়ি, আগের দিন মনে হচ্ছে শ্যামসুন্দর দাস একটু পাকি মেরেছেন, নম্বর কাটা গেছে, কিন্তু আমি আগের দিন আপনার মেসেজ পাইনি তো। 8:30 FM গোল্ডের সকালবেলায় সুর মহলে শ্রবণ সঙ্গী খুশির জোয়ারে হৃদয় নাচে তালে তালে, রাস্তাঘাটে বাসে ট্রামে বেজে ওঠে প্রতি ঘরে, রেডিও কিংবা মোবাইলে ছুটির দিনে রবিবারে। ওহো, ভিন্ন স্বাদের ভিন্ন গানে গান শোনাচ্ছে কৃত্তিকা, গানের তরি ভাসিয়ে দিয়ে ধন্য করছে মৃত্তিকা। আহা, মাঝদরিয়ায় মাঝির গুণে তরি বইছে ধে, সেরূপ দিদি ভাইয়ের উপস্থাপনায় আনন্দ যায়ছে, দুই হাত করজোড়ে করছি প্রার্থনা বারবার, হে ঈশ্বর সবাইকে তুমি সুস্থ রাখো সুরমহলের যত পরিবার। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর কলকাতা 153 থেকে ভারী সুন্দর করে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ। জয়েন করেছেন আমাদের ফেসবুক লাইভে জয়দীপ রায়, সুতপা আচার্য গান শুনছেন আর মুগ্ধ হচ্ছেন সে কথা লিখেছেন, সুন্দর সব গান দিয়ে খুব সুন্দর সুরমহল হচ্ছে। সীমা দাস লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে। অসীমা পাণ্ডা মিশ্র আমাদের সঙ্গে জয়েন করেছেন। সৌভিক সরকার অভি লিখেছেন খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, মিষ্টি কণ্ঠস্বরে ভরে উঠুক সকাল। আচ্ছা, এরপর আমরা চলে যাব গানের দিকে। ওরা পিছনে কী কী করছে গো, শুভ আমি তো দেখতে পাচ্ছি না, শুভদা শুভদা তুমি কি করছো আমি জানি না, আমাদের শুভদা বাড়িতে বসে শুনছেন আমরা জানি, আমাদের শুভায়ন স্যার তিনি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো সৌরভ রয়েছে, আর রয়েছেন পায়েল এবং আমাদের কন্ট্রোল রুমের সকল দাদা দিদিরা আর ডিউটি রুমের সবাই, অনেকে বসে শুনছেন এবং নানা রকমের ইনস্ট্রাকশন আমার কাছে আসছে, সেই সমস্ত আমি পালন করার চেষ্টা অবধি করছি আর কতটুকু পারি। আমি তো ছোট্ট একটা মানুষ, ছোট ছোট দুটি হাত, অথচ দশভুজার মতন কাজ করছি, কৃত্তিকা কিন্তু সেটার প্রমাণ, তাই না? বলে দাও একটুখানি সবাইকে, দেখতে পাচ্ছ তো, বলে দাও সবাইকে, তুমি তো দেখতে পাচ্ছ আমাকে, আমার হাত,
2: সবাই তো সঞ্চালনাটা শুনছে, তোমার
1: গলাটাই শুনছে,
2: গলাটাই শুনছে,
1: বেশ গলাটাই শুনতে থাকুন।
2: তারপরে কমেন্টস পড়া, অল নেওয়া, এদিকে ফেসবুকে লাইভ,
1: এদিকে
2: দুটো পেজ, এদিকে রিল,
1: ওরে বাবা, চলো চলো আর কথা না, ছোট একটা মানুষ কত কাজ সকাল সকাল, ঠিক আছে আমি আমি চালিয়ে দিতে পারবো। চলো গান শুনি, একটাই আমার কাছে একটাই ওষুধ সমস্ত কিছু, সেটা হচ্ছে ব্যালেন্স করার দায়িত্ব গানের। চলো গানের দিকে যাই,
2: চলো।

0: একে তো হেমন্ত মুখোপাধ্যায়ের এই রকম একটি কণ্ঠ, তার সঙ্গে নচিকেতা ঘোষের সুর, আর সুরকার হিসেবে যে কয়েকজনের নাম আমি বারবার করেই বলি আপনারা সকলেই জানেন, তার মধ্যে ডক্টর নচিকেতা ঘোষ অন্যতম, এবং সঙ্গে এই কম্বিনেশনটা বড্ড প্রিয়। আর প্রিয় আপনি, নমস্কার, কে আছেন সঙ্গে?
1: হ্যালো,
0: হ্যালো, শুনতে পাচ্ছি?
1: হ্যাঁ দিদি, আমি পায়েল বলছি।
0: এই তো পায়েলকে ডাক দিয়েছি, পায়েল সঙ্গে সঙ্গে হাজির। বলো, কেমন আছো? এদিকে আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন শামশের মল্লিক, লিখেছেন অসাধারণ অনুষ্ঠান হচ্ছে সংযুক্তাদি, থ্যাংক ইউ শামশের। আর নবকুমার কর্মকার লিখেছেন রান্নার স্বাদটা তখনই পাওয়া যায় যখন মশলাপাতি দিয়ে সুন্দর করে সেটা তৈরি করা হয়, যেমন তেমনই সুরমহলের যিনি শিল্পী রয়েছেন গান শোনাতে, তার সঙ্গে যদি সংযুক্তা বোনের হবে বোধ হয় সঞ্চালনা না থাকে তাহলে অনুষ্ঠানের মাত্রা পায় না, 100-তে 100 হয় না। আচ্ছা, থ্যাংক ইউ। এই কথাটা বললে আমি যতটা আনন্দ পাই ততটাই টেনশান বেড়ে যায় জানেন তো, মানে প্রত্যেক দিন মানুষ যদি এইভাবে প্রত্যেকটা রবিবার বাড়ি থেকে পালিয়ে চলে আসে সকাল সকাল, সকালও না মাঝরাতে, তাহলে বাড়ির মানুষগুলো খুব দুঃখ পান জানেন তো। মাঝে মাঝে একটু আধটু ছুটি আমি নেব, কেমন, একটু অ্যালাউ করতে হবে। আচ্ছা, রুচিরা বন্দ্যোপাধ্যায় আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, অসীম সেন লিখেছেন সংযুক্তার দিদি, কৃত্তিকা এবং এই দেখো তোমার নাম সকলেই ঠিকঠাক লিখছে কিন্তু, এখন ওই যে বকে দিয়েছি একবার,
2: একদম খুব ভালো করেছো।
0: স্টুডিওতে সবাইকে সুপ্রভাত জানিয়েছেন, খুব সুন্দর মনোরম অনুষ্ঠান হচ্ছে, একটি অনুরোধ করছি যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই গানটি যদি শোনান। অসীম সেন বিকে পাল এভিনিউ কলকাতা 5 থেকে লিখেছেন। আর কাকুলি মজুমদার চাকি লিখেছেন খুব সুন্দর অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে। আচ্ছা, এরপরে একটু

0: খানি হোয়াটসঅ্যাপ দেখি, দারুণ তাপে তপ্ত যখন চারিদিকে মৃত্তিকা, সুরমহলে সুরের ধারায় সিক্ত করে কৃত্তিকা, আহা, মাঝে মাঝে শীতল বাতাস শরীর জুড়ায়, তারই মাঝে কৃত্তিকা চক্রবর্তী মত্ত সুরের ধারায়, সংযুক্তাদি মিষ্টি কথায় ভরিয়ে রাখে সারাক্ষণ, হাজার কাজে ব্যস্ত হলেও সুরমহলে মন। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন। প্রভাতীদি অনেক ধন্যবাদ, শুধু আমাদের কথা বললে হবে না, তো বলতে হবে অপূর্বদার কথা, বলতে হবে সুবাইদার কথা অর্থাৎ সুব্রতদার কথা, বলতে হবে শুভর কথা, সবাই মিলেই তো এত সুন্দর করে গান শোনাচ্ছে আমাদের, আর কৃত্তিকা তো রয়েছে তার সঙ্গে আমাদের মধ্যে, সৌরভ প্রত্যেক দিনের মতো হাজির রয়েছে, তার কথা বলতে হবে, কন্ট্রোল রুমের সকলের কথা বলতে হবে, যারা সেই সাত সকালে এসে সমস্ত সাজিয়ে গুছিয়ে আমাকে এখানে বসিয়ে দেন। আর আমাদের পায়েল রয়েছেন, আর অবশ্যই সুভায়ন স্যার রয়েছেন, সবাই মিলেই আসলে আমাদের এই সুরমহল ছোট্ট করে আন্তরিকভাবে সাজানো। চলো পরের গানের দিকে যাই। 9903052992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসতে থাকুক, SMS আসতে থাকুক, 2248 8085 এই নাম্বারে টেলিফোন আসতে থাকুক, আর 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা এই দুটো পেজে কমেন্টের প্লাবন আসুক, আসুক, পড়বার জন্য আমি আছি বসে। আর আপাতত গানের দিকে, এবার কি শোনাবে?
1: এবার জীবন জ্যোতি ফিল্ম থেকে কিশোর কুমারের গাওয়া, আনন্দ বক্সির লিরিক এবং সলিল চৌধুরীর কম্পোজিশন। সবাই বুঝতেই পারবে গানটা গাইলে পরে,
0: এবং এত বাবুসোনা হয়ে তুমি বসে আছো না, আমার খুব মজা লাগছে তোমাকে দেখতে।
1: আরে একে মানে ঠান্ডা লাগছে,
0: ঠান্ডা লাগছে, আচ্ছা চলো,
1: গুটিয়ে বসেছি।
0: বেশ বেশ বেশ, ঠিক আছে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
1: নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার নমস্কার নমস্কার, সুপ্রভাত।
2: হ্যাঁ সংযুক্তাদি, তুমি তো আছোই, তোমার তুলনা হয় না। তোমার মিষ্টি মিষ্টি গালে আমি দুখানে চুমু দিলাম।
1: আমি নিলাম নিলাম নিলাম।
2: আর কৃত্তিকাকে তো আমি একদম হামিতে হামিতে তোমাকে আমি তোমাকে আমি ডিরেক্ট একটা গানের অনুরোধ
1: একবারে
2: শোনাবে। গানটা হলো আরতি মুখোপাধ্যায় কণ্ঠে, দো নেয় নো দো নেয় না এক কাহানি, থোড়া সা বাদল থোড়া সা পানি।
1: বেশ,
2: গানটা মাসুম ছবি থেকে।
1: হ্যাঁ, মাসুম ছবি থেকে। অনেক অনেক ধন্যবাদ এভাবে সঙ্গে থাকার জন্য। সত্যি সত্যি এই ভালোবাসা পাওয়া আমাদের কাছে অনেক বড় আনন্দের জায়গা, সত্যি সত্যি। এবং আনন্দের যে আপনারা এত সকালবেলায় উঠে সকলে রবিবারের কাজকর্ম ছেড়ে আমাদের সঙ্গে বসে পড়েছেন, এইটা সত্যি সত্যি এত আনন্দ হয় না, কি বলবো। চিন্ময় মাহাতো জয়েন করেছেন, অনুষ্ঠান বেশ ভালোই চলছে। নমস্কার, জোহার জোহার জোহার আপনাকেও। তিলক পাল, এই তো ভাবছিলাম তিলক দার কথা। গুড মর্নিং, অনেক অনেক শুভকামনা, অকৃত্রিম ভালোবাসা জানালাম উত্তরপাড়া থেকে আপনাদের সকলকে, তিলক পাল। সুব্রত পাল লিখেছেন, গান ভালো লাগছে, হৈমন্তীদির কোনো গান রাগ প্রধান শোনাবেন সবাইকে, রবি রবির ভালোবাসা। আচ্ছা, রবিবারের ভালোবাসা হবে হয়তোবা। কসবা থেকে লিখেছেন সুব্রত পাল। অনুষ্ঠান সুন্দর, অনুষ্ঠান উপহার পেয়ে ধন্য হচ্ছি সকলে। এই হলো আর যে আগের সপ্তাহে দর্শক অনুপস্থিত ছিলেন, খেয়াল রেখেছেন। হ্যাঁ, আমি খেয়াল রাখি, মানে কিছু কিছু মানুষের কাছে আমার না দাবি থাকে যে আপনাকে থাকতেই হবে আমার সঙ্গে। যেমন নবদা রয়েছেন, এরকম আরও অনেক বেশ বেশ কিছু মানুষ রয়েছেন যাদেরকে আমি নাম করে আলাদা আলাদা করে বললে অন্যরা তো দুঃখ পাবেন, তাই সেটা আমি বলতে পারি না। ফলে বলতেই পারি যে সকলকে সকলকে আরও সঙ্গী সাথী সবাই সঙ্গে নিয়ে আপনারা চলে আসবেন আমাদের সঙ্গে। দীনেশ নস্কর লিখেছেন বালি থেকে, বাড়ি থেকে লিখেছেন, হ্যাঁ বাড়ি থেকেই তো লিখবেন, কিন্তু বোধহয় আপনার বাড়ি বালি যতদূর আমার মনে পড়ছে। আজকের অনুষ্ঠান অনবদ্য হচ্ছে, গানগুলো শুনে আমার মন খুব ভালো হয়ে যাচ্ছে, অনুষ্ঠান খুব খুব ভালো লাগছে। বেশ, চলো পরের গান শুনি আর আপনাদের জন্য অপেক্ষা করি। চলে আসুন, যে যেভাবে পারবেন মনের জানলা দরজা সবটা খুলে চলে আসুন। বলো তুমি কি ভাবছো?
3: এবার অখিল বন্ধু ঘোষেরই সুর এবং গাওয়া দুটোই, আর পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা।

0: কি মিষ্টি সমস্ত গান হতো এক সময়, এবং অখিল বন্ধু ঘোষের নাম উচ্চারণ করলেও আমার মনে হয় মনটা খুব সরল একটা পবিত্রতায় ভরে যায়, তাই না কৃত্তিকা? মানে আমরা মানুষটিকে সামনে থেকে দেখিনি, কিন্তু যেটুকু দূরদর্শনের পর্দায় দেখি, আর্কাইভ থেকে মাঝে মাঝে দেখানো হয়, এটা অদ্ভুত সারল্য, নিরাসক্তি সব কিছু তাঁর চেহারার মধ্যে, এবং এমন সব প্রেমের গান গেয়ে গেছেন সত্যি সত্যি, যতবার শুনি ততবার মনে হয় শেষ হয়ে গেল, আরেকটু হলে ভালো হতো। সুপ্রভাত দিদি, আজ শিল্পী কৃত্তিকা তার মধুর কণ্ঠস্বরে ভরে উঠছে সকাল, আর সঙ্গে রয়েছে সংযুক্তা দিদি, কি সুন্দর অনুষ্ঠান পরিচালনা করে তার শিল্পী। আচ্ছা, শিল্পীর কণ্ঠে আশা ভোসলের যে কোনো একটি গান শুনতে চাই। সৌভিক সরকার কসবাহালতু থেকে লিখেছেন, অনিরিনা ঘোষ কি লিখেছেন বেহালা থেকে, শুভ সকাল সংযুক্তা, সখী ভাবনা কাহারে বলে, রবীন্দ্রসঙ্গীত শোনানো যাবে? বলাই বাহুল্য, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে এবং তোমাদের টিম ওয়ার্ক ভীষণ ভালো। হ্যাঁ, একেবারে, আমি খুব গর্বিত, আমি খুব অহংকারী এই সময়, যখন আমার মনে হয় যে আমি একটা যৌথ পরিবারে থাকি, মানে আপনারা আমাকে দেখতে পান, শিল্পীকে দেখতে পান, কিন্তু তার বাইরে যে আমার একটা বিশাল পরিবার আছে, এবং কর্মক্ষেত্রে এসে এরকম পরিবার পাওয়া সত্যি সত্যি অনেক অনেক জন্মের হয়তো পুণ্য ফল, সেই জন্যই আমি পেয়েছি। আপনাদেরকে ধন্যবাদ সকলকে, আপনারাও আমার পরিবারের অংশ। তাই গত রবিবার আমি অনুষ্ঠান মিস করেছি, তাই আশা ভোসলের মেক কালো ছবি থেকে ওই গানটি শুনিয়েছিলে কিনা জানি না, ইস, আপনি ওই গানটার কথা আবার মনে করিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে, মধুবনে বাঁশি বাজে ওই গানটির কথা আমি অনেককে বলেছি, যেদিন সম্ভব হবে নিশ্চয়ই কোনো না কোনো শিল্পী শোনাবেন। আচ্ছা ঠিক আছে, বেশ, এরপর দেখি আমি কে টেলিফোনে অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার,
0: নমস্কার, কে আছেন?
1: আমি থেকে
0: বলুন।
1: হ্যাঁ দিদি ভাইয়ের গান খুব সুন্দর হচ্ছে, আমরা তো একটু বাজার থেকে সকালে সকালে হয়েছে,
0: কোনো অনুরোধ আছে নাকি?
1: না কোনো অনুরোধ নাই, খুব সুন্দর গান হচ্ছে সব অনুরোধ, এবং ওনার দিদি ভাই যে গানগুলো গাইছে বন্ধু ঘোষে কিংবা কিশোর কুমারে, এগুলোই এরই মধ্যে বললাম, তো এগুলো আমি শুনতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। আমি
0: ভালো লাগার কথা জানাতে এসেছি, অনেক অনেক ধন্যবাদ, এভাবে সঙ্গে থাকবেন, শিল্পীদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, নইলে আমাদের মনে হবে যে আরে আমি বকবক করে যাচ্ছি, আপনারা কি পালিয়ে যাচ্ছেন? না পালিয়ে যাচ্ছেন না, মোটেই পালিয়ে যাচ্ছেন না, তার সারা শব্দ আপনারাই দিচ্ছেন আমাদের 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা এই দুটো পেজে। বি কে হিতেন্দ্র পাল লিখেছেন আসাম থেকে, PBL লেখা আছে, আমি জানি না ওর পাল হবে নাকি PBL হবে, আমি জানি না, আসাম থেকে জয়েন করেছেন আমাদের, জানিয়েছেন যে ভেরি ভেরি নাইস প্রোগ্রাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কমল পাল লিখেছেন দারুণ, অমিতাভ হোর লিখেছেন সুপ্রভাত দিদিভাই, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, টিম ওয়ার্ক এত সুন্দর যে আলাদা করে কিছু লিখবো না, ভালো থাকবেন। অমিতাভ হোর লিখেছেন গলফ গার্ডেন কলকাতা 33 থেকে। সুমনা চক্রবর্তী অনেক অনেক হৃদয়ের ছবি পাঠিয়েছেন, ইমোজি পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। গোপীনাথ পাল লিখেছেন চন্দনী আফরা রাজবাড়ী বাংলাদেশ থেকে। আচ্ছা, অর্ণব বোস লিখেছেন শুভ সকাল, সুমিতা রায় লিখেছেন কি চমৎকার গান গাইছো, যদি জানতে চাও ভীষণ প্রিয় গান, অনেক, হ্যাঁ বেশ কিছুক্ষণ আগে হয়েছিল, অনেক অনেক ধন্যবাদ। কাজল রেখা দিয়ে একটি গানের অনুরোধ করেছেন, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, গানটি গাইলে খুব ভালো লাগবে। বেশ ভালো লাগতেই হবে, কারণ এত অসামান্য সমস্ত গান সাজিয়ে নিয়ে এসেছে কৃত্তিকা, এর পরে কোন গান শোনাবে দেখি, একটু কৃত্তিকার কাছেই যাই, হাসি হাসি মুখে বসে আছে আর ভাবছে যে ইস, আমার জন্য এত এত সব অনুরোধের ডালিশ।

0: দিয়ে দিয়েছে সবাই, পরের দিন কবে সংযুক্ত দিয়ে আবার ডাকবে, তখন আমি
1: জানি তুমি তাড়াতাড়ি ডাকবে, কারণ দারুণ দারুণ গান তো রিকোয়েস্টে এসেছে, এগুলো ফেলে রাখা যাবে না বেশি দিন,
0: ঠিক ঠিক। চলো পরের গান শুনে ফেলি।

কতদিন পরে এইরকম সব গান শোনা হচ্ছে। আমাকে একটা বেশ দীর্ঘ তালিকা পাঠিয়েছিল কৃত্তিকা। আমি চেষ্টা করেছি যে গানগুলো এখানে খুব বেশি গাওয়া হয় না সেই গানগুলো ওকে পছন্দ করে দেওয়ার, যাতে নাকি অনেক অনেক বেশি রকমের গান, অনেক এমন গান লুকিয়ে চুরিয়ে কোথাও একটা ঢুকে বসে থাকে যেই গানগুলো হয়তো সবসময় শিল্পীরও মনে থাকে না, কিন্তু কৃত্তিকা সেই সব গান মনে করে করে আমাকে পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর সুন্দর গান রেখেছো তোমার চয়নে। রুমা কর্মকার আমাদের আকাশবাণী কলকাতা পেজে জয়েন করেছেন, লিখেছেন আহা অপূর্ব হচ্ছে। শুভাশিস দাস লিখেছেন খুব ভালো লাগছে দিদি, অপূর্ব

0: হরিহর নৃত্য মন্দির থেকে কে লিখেছেন আমি জানি না, লিখেছেন খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। জয়শ্রী সাহা লিখেছেন অপূর্ব। রে ম্যানশন থেকে রতন রায় লিখেছেন সুপ্রভাত খুব সুন্দর। হরিহর নৃত্য মন্দির থেকে কে লিখেছেন কেউ একজন নিশ্চয়ই, কোনো তার নাম তো আলাদা করে নিতে পারছি না, কিন্তু তিনি লিখেছেন দারুণ দারুণ। বেশ, আকাশবাণী কলকাতা পেজে যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন তাদের যে কমেন্টগুলো সেগুলো পড়ে ফেললাম। নমস্কার, কে আছেন সঙ্গে টেলিফোনে দেখি, অনেকক্ষণ অপেক্ষা করছেন। নমস্কার, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি।
1: অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আমার একটা অনুরোধ হচ্ছে ধরনী পথে পথে এই গানটা শোনালে খুব ভালো হয়।
0: কি পছন্দের গান, আমি জানি না, আজকে না হলে অন্য একদিন ডেফিনেটলি হবে। আপনারা সঙ্গে এভাবে রয়েছেন, এমন এমনভাবে শক্তি যোগাচ্ছেন, আমাদের সাহস যোগাচ্ছেন যে অবশ্যই আপনাদের পছন্দের গানের কথা আমি অন্যান্য শিল্পীদেরকেও মনে করিয়ে দেব। কেমন, নমস্কার সংযুক্তা দিদি, আমি পূর্ব বর্ধমানের ভৈরবপুর থেকে বিদিশা নন্দী বলছি। এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে যে কি বলবো, কিছু অনুরোধ করব না, সকলে খুব ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ এভাবে সঙ্গে থাকার জন্য। এফ এম গোল্ড স্টুডিও সকল কলাকুশলী শিল্পী ও সঞ্চালিকা বন্ধুকে আইসক্রিমের শুভেচ্ছা। আইসক্রিম আমি খাই না, কিন্তু শুভেচ্ছাটা নিলাম। উত্তর চব্বিশ পরগনা নহাটা থেকে অলোক এবং মুনমুন নাথ, শুনছি দেখছি ও শেয়ার করে দিয়েছি, যদি সম্ভব হয় আশির দশকের আরও একটি গান শুনিয়ে দেবেন। হচ্ছে তো, অনেক রকম গান হচ্ছে, আশি নব্বই সবটাই, তার আগের গানও হয়েছে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কে কী লিখেছেন, অর্ণব বোস, আচ্ছা সঙ্গে রয়েছেন, বলছেন যে ফেসবুক লাইভটা আরেকটু আরেকটু ভালো করা যায় কিনা দেখতে। আমরা তো সবসময় চেষ্টা করি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা যখন শুরু করেছিলাম সুরমহল এবং ফেসবুক লাইভ, তখন যেখানে আমরা ছিলাম সেখান থেকে নানা রকমের এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, অনেক অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা প্রসেসের মধ্যে দিয়ে আস্তে আস্তে আজকে যে জায়গায় দাঁড়িয়েছি। অনেকেই বলছেন যে আগে থেকে অনেক ভালো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে, এই সমস্ত ক্রেডিট যার প্রাপ্য, তিনি আমাদের শুভায়ন স্যার। সবসময় চেষ্টা করেন যে কী করে আরেকটু বেটার করা যায়, আরেকটু বেটার করা যায় অবশ্যই। আর সৌরভ তো সেই সকালে এসেই নিজের কেরামতি দেখাতে শুরু করে দেয়, আর কন্ট্রোল রুমের দাদা দিদিরা থাকেন, আমি শুধু বসে থাকি চুপটি করে ওদের কীর্তিকলাপ দেখি, আর বাকি সময় আউটপুটটা কী হয় সেটা আপনারা আমাকে শুধু দেখে বুঝতে পারবেন না যে এদের কী অপরিসীম অক্লান্ত পরিশ্রম রয়েছে। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারা যে সঙ্গে রয়েছেন এটা আরও অনেক বড় আনন্দের জায়গা আমাদের। আপনারা সঙ্গে থাকুন, আমরা পরের গানের দিকে যাই। বলো কৃত্তিকা, কী শোনাবে বলো?
2: এবার যেটা শোনাবো একটুখানি আগে বলে নি
0: বলো
2: গানটার বিষয়ে, এটা দিল পড়োসি হ্যায় সিনেমার গান।
0: ওরে বাবা,
2: মানে এই সিনেমাটায় যতগুলো গান আছে মানে প্রত্যেকটাই একটা একটা লেসন, প্রত্যেকটা গান। তো এটা গুলজারের লেখা, আর ডি বর্মনের মিউজিক এবং আশা ভোসলেজি গিয়েছিলেন। এই গানটা হিন্দি গান, ওই ওই গানটা একটুখানি কর্ডটা দাও।

0: এই গানটা বলে না, আমি যদি আমার বাবার থেকে কিছু শিখি, মায়ের থেকে কিছু শিখি, তো আর ডি বর্মন এটা এস ডি বর্মনের থেকে শিখেছিল। তো আসল যে গানটা, যেটা থেকে গানটা এসেছে, বাংলাটা আমি পুরোটা শোনাই।
1: অবশ্যই
0: এটা সুবল দাশগুপ্তর কথা এবং এস ডি বর্মনের গাওয়া এবং সুর দুটো।

0: মনে হচ্ছিল আরেকটু হোক আরেকটু হোক, যাই হোক, অনেক তার মধ্যেই আমি দেখছি অনেক হোয়াটসঅ্যাপ এসেছে, অনেক অনেক কমেন্ট এসেছে, সেগুলো তো পড়তে হবে, তাই না? সময় তো খুব দ্রুত এগিয়ে চলেছে শেষের দিকে, 9:00 প্রায় 43 মিনিট হয়ে গেছে, 17 মিনিট মতো আমাদের হাতে আছে। কাজল রেখা মণ্ডল আমাদের ফেসবুক লাইভে জানিয়েছেন, কি অপূর্ব নিবেদন, খুব ভালো লাগলো শুনে। যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন, প্রতিটি গান গুণী শিল্পী দিদিভাই একেবারে নিজের স্টাইলে অন্তর থেকে পরিবেশন করছেন, যার জন্য কোনো মন্তব্যই যথেষ্ট নয়, শুধু ভাষাহীন মুগ্ধতা। যেমন অসাধারণ সুর, ঠিক তেমনই অসাধারণ সঙ্গত ও অসাধারণ সঞ্চালনা। অনেক অনেক ধন্যবাদ। ওল্ড ইজ গোল্ড লিখেছেন, জয়দীপ রায় লিখেছেন, কাল কালী পুজো, ফলোহারিণী কালী পুজো গেছে, তাই যদি কোনো একটি শ্যামাসঙ্গীত হতো, বেশ। সুব্রত রঞ্জন দাস লিখেছেন, সত্যিই খুব কম শোনা গান শুনছি, খুব খুব ভালো লাগছে। অনেকে অনেকে অনেক কিছু লিখেছেন। শঙ্করচন্দ্র দে লিখেছেন, কৃত্তিকার কীর্তি, মন ভরানো গান, সত্যি বলছি জমে গেছে আজকের অনুষ্ঠান। বারাসাত থেকে লিখেছেন, নিবেদিতা জয়েন করেছে, নিবেদিতা রয়। আচ্ছা, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন, শুভ সকাল বন্ধুরা, মন ভালোর জন্য কথা সুর হতেই হবে খাঁটি, মন ভালোর জন্য কথা সুর হতেই হবে খাঁটি, ভালো ফুল ফোটাতে চাই উর্বর বাগানের মাটি। একেবারে ঠিক কথা বলেছেন, দারুণ সুরে মন ভরলো, ভরাচ্ছে বোন কীর্তিকা, আচ্ছা কীর্তিকা নয়, আবার কীর্তিকা লিখেছেন, কৃত্তিকা কৃত্তিকা কৃত্তিকা। সংযুক্তা দিকে দিচ্ছে সার, সংযুক্তা দিচ্ছে সার জল, ধন্য সুর মহলের মৃত্তিকা। এই যে কৃত্তিকা আর মৃত্তিকা অনেকেই দেখছি মিলিয়ে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে সবটা জানানোর জন্য। আর এবার একেবারে শেষের দিকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে করতে এসেছি, তো এবার একটুখানি চুপ করে বসে পরপর দুটো গান শুনবো, ঠিক আছে? আপনারাও থাকুন সঙ্গে। এরপর কি শোনাবে ভাবছো বলো? এই আমি খাতার পাতায় হবে না,
1: ওইটাই এবার গাইব।
0: আহা, এই যে মনের কথাটা চট করে বুঝে
1: গেছো। হ্যাঁ, খুব আশা ভোসলে শোনাতে বলেছিলেন কেউ একজন।

0: কি ভালো, কি পছন্দের গান আমার, কি করে যে জেনে গেল আর জানার সঙ্গে সঙ্গে গিয়ে ফেললো, এটাই আমার কাছে রহস্য থেকে গেল। নমস্কার, কে আছেন সঙ্গে টেলিফোনে? নমস্কার, নমস্কার,
1: দীপক রায় বলছি আওড়ানদুল থেকে।
0: আরে অনেকদিন পরে, বলুন বলুন।
1: হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন?
0: আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন বলুন।
1: হ্যাঁ আমি ওই মোটামুটি ভালোই আছি।
0: আচ্ছা, মোটামুটি ভালো থাকলেই হয়ে যাবে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, কোনো রিকোয়েস্ট আছে গানের?
1: দিদি ভাই ওই এটা ওই নির্মলা মিশ্রকে ওই এটা কাগজের পুরুর মোলে ছেড়ে নি, ওই গানটা একটু শোনাবেন?
0: আচ্ছা দেখা যাক, সময় তো খুব বেশি নেই, মিনিট দশেক আছে আমাদের হাতে। কাজল রেখা মণ্ডল লিখেছেন, শিল্পী কৃত্তিকা, অনেক অল্পশ্রুত গান শোনাচ্ছে, খুব এনজয় করে পুরো অনুষ্ঠানটা শুনছি। আচ্ছা, আশাজি শ্রেষ্ঠ গান শুনিয়েছে, মিয়ে সুমিতা রায় খুব খুব ধন্যবাদ জানিয়েছেন, এবং একটা লাল গোলাপ তোমার উদ্দেশ্যে দিয়েছেন। অভিক আচার্য জয়েন করেছেন। আরে অভিক, অভিক আমাদের এখানে তো মাঝে মাঝেই থাকে, আবার ওপারেও থাকে, খুব খুব ভালো,
2: এখন মজা দেখছে,
0: মজা দেখছে না, পরের দিন ওর মজাটা বেরোবে। সঙ্গে আছি এই গরম।

0: শুভ সকাল, অনুষ্ঠানের এক ঝলক ঠান্ডা বাতাস উপভোগ করছি। বাবুনি বাচ্চু ব্যানার্জি লিখেছেন শ্রীরামপুর হুগলি থেকে। আর একেবারে সময় নেই, একেবারে শেষের পথে আমরা, চলো চটপট করে দু দুটো গান শুনিয়ে ফেলো, 10 মিনিট মতো আছে আমাদের হাতে, চলো কি শোনাবে? শেষের দিকে এলে না শিল্পীরাও ভাবেন এটা শোনাবো না ওটা শোনাবো,
1: মানে ঠিক করতে পারছি না কোনটা শোনাবো।
0: অপূর্বদা ইশারা করে দিয়েছে,
1: অপূর্বদার
0: সঙ্গে সমানে আমি দেখছি কথা হচ্ছে। আসলে এরা তো সবাই অভিভাবক আমাদের, মানে যেভাবে নিয়ে চলেন, সত্যি সত্যি এরা থাকলে আমরা খুব শান্তিতে গান বাজনা করতে পারি, শুনতে পারি। চলো

0: ওহো কি সুন্দর, মানে এই গানটা না হলে না হতোই না, মানে শেষবেলা এসে শেষপাতে যে কত রকমের মিষ্টি সন্দেশ সমস্ত কিছু দেওয়া যায়। একজন আইসক্রিম পাঠিয়েছিলেন, আইসক্রিমের জায়গায় ও আমাকে সন্দেশ খাইয়েছে, যেটা আমি একটু বেশি ভালোবাসি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের হাতে মিনিট ৬ আছে, তুমি কিভাবে একটা গান দিয়ে শেষ করবে নাকি দুটো ছোট ছোট গাইবে দেখো?
1: একটাই গাইবো,
0: একটাই গাইবে।
1: হ্যাঁ,
0: তাহলে আমি নিজের কাজকর্মগুলো সেরে নিই,
1: সেরে ফেলো, সেরে ফেলো।
0: তোমাকে কি ধন্যবাদ জানাবো?
1: কেন, ভালোবাসা জানো তাহলেই হবে,
0: ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আর অবশ্যই অপূর্বদা এবং সুব্রতদা আর শুভ সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদেরকে এত সুন্দর করে সাপোর্ট করার জন্য, এবং সৌরভকে, পায়েলকে, আমাদের কন্ট্রোল রুমের সকলকে এবং শুভায়ন স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্রত্যেকে যারা এই গোটা সময়টায় আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আমি মিস করে গেছি, সর্বাণী দাশগুপ্ত লিখেছিলেন, সুন্দর সকাল, গানে গানে আর মিষ্টি আন্ত

0: কণ্ঠ বন্ধু সংযুক্তা খুব খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, সকলেই খুব ভালো লাগার কথা জানিয়েছেন। আপনারা সকলে এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আমরা আরও কী করে আরো একটু সুন্দর করতে পারি সেই চেষ্টা আমরা করে চলেছি প্রতিনিয়ত। আমরা ডেফিনেটলি আরও ভালোভাবে আপনাদের সামনে আসব। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো শিল্পী বন্ধুকে সঙ্গে নিয়ে। আজকের মতো সবাইকে নমস্কার জানাই গানে গানে, অবশ্যই একটি গান তো হবেই, সেই গান শুনতে শুনতে আজকের মতন বাড়ি যাব। ভালো থাকবেন সবাই, চলো
1: একটা লালন ফকিরের গান দিয়ে শেষ করি।
0: বেশ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাঁচ দেশ সফরে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। উভয় নেতা রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ ASI মধ্যপ্রদেশের ধার জেলায় ভোজশালা সরস্বতী মন্দির চত্বরে হিন্দুদের অবাধ প্রবেশের অনুমতি দিয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য সরকার আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জৌহরতী ক্রীড়াঙ্গনে ISL এর গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস আজ ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেনের গোথেনবার্গে পৌঁছবেন। দুদিনের এই সফরে নতুন দিল্লি ও স্টকহোমের মধ্যে গভীরতর মৈত্রীর পথে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এই আলোচনার মূল লক্ষ্য হবে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক পর্যালোচনা করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক প্রযুক্তি, স্টার্ট আপ, স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু কার্যক্রম এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সহযোগিতা নতুন নতুন ক্ষেত্র অন্বেষণ করা। এছাড়া ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গেও যৌথভাবে দুই প্রধানমন্ত্রী ইউরোপের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের মঞ্চ ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। নেদারল্যান্ডস দি হেগেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের মধ্যে অনুষ্ঠিত বিস্তারিত আলোচনার পর ভারত ও নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করতে সম্মত হয়েছে। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে

0: পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন যে গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসেবেও অভিহিত করেন।
1: हम नीदरलैंड को भारत के सबसे महत्वपूर्ण पार्टनर में से मानते हैं। नीदरलैंड भारत के टॉप फाइव इन्वेस्टर्स में से एक है। हमारे हिस्टोरिकल कल्चर और पीपल टू पीपल टाइज भी बहुत गहरे हैं। डेमोक्रेटिक वैल्यूज, मार्केट इकोनॉमी और रिस्पॉन्सिबल बिहेवियर ये हमारी साझी सोच का हिस्सा है। हमें नीदरलैंड की एक्सपर्टीज और भारत की स्पीड और स्केल को हर क्षेत्र में जोड़ना चाहिए।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। আইন ও বিচার মন্ত্রক কর্তৃক প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956 সংশোধন করে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছেন। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ দেশের সর্বোচ্চ আদালতের মোট বিচারপতির সংখ্যা বেড়ে 38 দাঁড়াবে। ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ এএসআই মধ্যপ্রদেশের ধার জেলায় ভূতশালা চত্বরে অবস্থিত মন্দিরে হিন্দুদের অবাধ প্রবেশের অনুমতি দিয়েছে। উপাসনা এবং অন্যান্য উদ্দেশ্যে অনুমতি বলে মধ্যপ্রদেশ হাইকোর্ট এক রায়ে জানিয়েছে। এই রায়ের ঠিক একদিন পরেই এএসআই তাদের এই সিদ্ধান্ত জানালো। উল্লেখ্য, ধারের ভোজশালা হল দেবী সরস্বতীর মন্দির। এক দেশ এক নির্বাচন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি গতকাল বেঙ্গালুরুতে বিভিন্ন রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, বিভিন্ন রাজ্য সফরের মাধ্যমে কমিটি আপত্তি ও সুপারিশ সংগ্রহ করেছে। তিনি বলেন, একযোগে নির্বাচন করতে হলে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্ধারিত সময়ের আগেই ভাঙতে হতে পারে। পাশাপাশি দলত্যাগ বিরোধী আইন, অনাস্থা প্রস্তাব এবং রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত সমস্যারও সমাধান করতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য সরকার আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্গ ভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির বিষয়ে বিএসএফ কে 45 দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়েও সে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন বর্তমান মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সহ বিএসএফ এর অন্যান্য আধিকারিকরা। রাজ্যের 7টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্য সচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ত দপ্তরের অধীনে থাকা এই সড়কগুলির হস্তান্তরে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত এগোবে বলে মনে করছে প্রশাসন। রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ NHAI এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন সংস্থা NHIDCL এই পদগুলির দেখভাল করবে। যে 7টি রাস্তা হস্তান্তর করা হয়েছে তার মধ্যে অন্যতম হল NH 312, যা জঙ্গিপুর, ওরম, ওমরপুর, কৃষ্ণনগর ও বনগাঁ হয়ে ঘোজাডাঙ্গা সীমান্ত পর্যন্ত প্রায় 330 কিলোমিটার বিস্তৃত। এছাড়া বিহার সীমান্ত থেকে গাজল পর্যন্ত NH 31 এবং ফারাক্কা পর্যন্ত NH 33 এর দায়িত্বও পাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় কয়েকদিন পরই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা এই জাহাজটিতে 14 জন নাবিকই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। সিন্ধু জলচুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, এই আদালতে শুক্রবারের দেওয়া রায়ে সিন্ধু জলচুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলাধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। ওই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। মুখপাত্র আরও জানান, সিন্ধু জলচুক্তি রদ করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তা অপরিবর্তিত রয়েছে। লাতভিয়ার রাষ্ট্রপতি এডগার্স রিঙ্কেভিক্স সে দেশের আইনসভার বিরোধী দলের সদস্য আন্দ্রেস কুলবার্সকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে লাতভিয়ার রাষ্ট্রপতি জানান, নিউ ইউনিটি দলের নেত্রী এভিকা সিলিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করার পর এই ঘোষণা। দেশের আইনসভা সায়েমায় প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে তিনি নিবিড় আলোচনা করেই করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী এই ভাইরাসে এখনও 300 বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে, এর মধ্যে 88 জন প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ক্রেডোস আধানাম গ্রেভিয়েসেস এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। সমাজ মাধ্যমের বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট করে জানিয়েছে, এটি কোভিড-19 মতো অতিমারী পরিস্থিতি তৈরি করবে না। এর সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত এখনই বন্ধ না করার পরামর্শ দিয়েছে হু। ইতালির উত্তরের মেডেনা শহরে এক ব্যক্তি পথচারীদের উপর গাড়ি চালিয়ে দেওয়ায় অন্তত 8 জন আহত হয়েছেন। এক মহিলা সহ 4 জনের আঘাত গুরুতর। গাড়িটি থেমে যাওয়ার পরেও চালক এক পথচারীকে ছুরিকাঘাত করেন বলেও জানা গেছে। মোহনবাগান সুপার জায়ান্ট ওয়েস্টবেঙ্গল আজ ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। দুটি দলই 11 ম্যাচে 22 পয়েন্ট সংগ্রহ করেছে। এই মুহূর্তে গোল পার্থক্যে ইস্টবেঙ্গল লীগ তালিকায় দ্বিতীয় ও মোহনবাগান তৃতীয় স্থানে রয়েছে। ডার্বি ম্যাচ যে দল জিতবে তারা লীগ জয়ের কাছাকাছি পৌঁছে যাবে। এদিকে এই ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকের ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। IPL এ আজ দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে ধরমশালায় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 3:30। সন্ধ্যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। 12 ম্যাচে 16 পয়েন্ট সংগ্রহ করে RCB পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। 12 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ করে পাঞ্জাব কিংস চতুর্থ স্থানে রয়েছে। 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে রাজস্থান পঞ্চম স্থানে ও 12 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে দিল্লি সপ্তম স্থানে রয়েছে। টেনিসে ইতালিয়ান ওপেনের ফাইনালে আজ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার ক্যাসপার রুডের বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। উভয় নেতা রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছে। ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ ASI মধ্যপ্রদেশের ধার জেলায় ভোজশালা সরস্বতী মন্দির চত্বরে হিন্দুদের অবাধ প্রবেশের অনুমতি দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন দুপুর 1:30।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মাই বিশাল শর্মা। प्रधानमंत्री नरेंद्र मोदी आज स्वीडन की 2 दिन की यात्रा पर गोथेनबर्ग पहुंचेंगे। प्रधानमंत्री उल्फ क्रिस्टर्सन के निमंत्रण पर श्री मोदी स्वीडन जा रहे हैं। श्री मोदी की यात्रा का उद्देश्य तकनीक में तेज परिवर्तनों और जटिल भू राजनीतिक चुनौतियों के दौर में सहयोग के नए आयाम तलाशना है। हमारी संवाददाता ने बताया है कि इस दौरान श्री मोदी प्रधानमंत्री उल्फ क्रिस्टर्सन के साथ द्विपक्षीय संबंधों की समीक्षा करेंगे। दोनों प्रधानमंत्रियों के साथ साथ यूरोपीय आयोग की अध्यक्ष उर्सुला फॉन डेर लेयन भी यूरोपियन राउंड टेबल फॉर इंडस्ट्री को संबोधित करेंगी।
3: प्रधानमंत्री की इस यात्रा को लेकर स्वीडन के उद्योग जगत में उत्साह का माहौल है और कारोबारी समुदाय इस दौरे के परिणामों को लेकर काफी आशावान है। आकाशवाणी से बातचीत में इंडियन स्वीडन बिजनेस काउंसिल के प्रमुख कार्यकारी अधिकारी श्री रॉबिन सुखिया ने जन से जन संपर्कों के महत्व को रेखांकित करते हुए कहा कि भारतीय प्रधानमंत्री की दूसरी बार मेजबानी करना स्वीडन के लिए अत्यंत उत्साह और गर्व का विषय है। इस बैठक में दोनों देशों के बीच समग्र द्विपक्षीय संबंधों की समीक्षा की जा सकती है और व्यापार को बढ़ावा देने के लिए सहयोग के नए अवसरों पर भी चर्चा करी जा सकती है। दोनों नेता हरित परिवर्तन, AI, उभरती प्रौद्योगिकियों, स्टार्टअप, मजबूत सप्लाई चेन, रक्षा, अंतरिक्ष, क्लाइमेट एक्शन और जन से जन संपर्कों जैसे क्षेत्रों में सहयोग की संभावनाओं पर भी विचार विमर्श कर सकते हैं। साक्षी सिंह, आकाशवाणी समाचार, गोथेनबर्ग, स्वीडन।
2: इससे पहले कल हेग में प्रधानमंत्री मोदी और नीदरलैंड्स के प्रधानमंत्री रॉब येटन के बीच वार्ता के बाद भारत और नीदरलैंड्स ने आपसी संबंधों को रणनीतिक साझेदारी तक बढ़ाने पर सहमति व्यक्त की। दोनों नेताओं ने व्यापार, रक्षा, प्रौद्योगिकी, जल प्रबंधन, स्वच्छ ऊर्जा, स्वास्थ्य सेवा और शिक्षा जैसे क्षेत्रों में सहयोग की समीक्षा की। सहयोग को मजबूत करने के लिए कई समझौतों पर हस्ताक्षर किए गए। प्रधानमंत्री मोदी ने नीदरलैंड्स को भारत का एक प्रमुख यूरोपीय साझेदार बताया। नीदरलैंड्स

0: আকাশবাণী FM গোল খাঁটি শোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
2: তোমায় গান শোনাবো নিয়ে উপস্থিত আমরা দুই বন্ধু শাশ্বতী
3: আর সরিতা, আর আমাদের সঙ্গে রয়েছে আপনাদের পাঠানো অনুরোধ, বিভিন্ন গানের অনুরোধ এসেছে, সেই সব গান দিয়ে সাজানো আজকে তোমায় গান শোনাবো। চেষ্টা করব যতটা সম্ভব বেশি অনুরোধ রাখা যায়। আজকে সপ্তাহের শেষ দিন রবিবার, তো শনিবার পর্যন্ত যারা অনুরোধ করেছেন তারা ছাড়া বাকিরা যারা অনুরোধ করেছেন তাদের অনুরোধের গান চেষ্টা করছি শোনানোর। শুরুর গানে চলে যাই আমরা। আমরা তাহলে কার গান শুনবো, তরুণ বন্দ্যোপাধ্যায় নাকি আমরা বরং সুচিত্রা মিত্র কণ্ঠের গান দিয়ে শুরু করি, কারণ সত্যি সত্যিই তো আমরা অগ্নিবাণে মোটামুটি দগ্ধ হচ্ছি, এটা আমাদের মনের কথা রবি ঠাকুরের গানে গানে।

0: এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আপনারাই, আপনাদের মধ্যে কে যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে এই গানটি শুনতে চেয়েছিলেন?
1: একদমই, আমরা শুনলাম সুচিত্রা মিত্রের কণ্ঠে সেই গান। আর এবারে আমরা যেটা করব, পরের গানে চলে যাব অবশ্যই। পরের গানের বোধহয় তরুণ বন্দ্যোপাধ্যায়ের গানের অনুরোধ রয়েছে। কে অনুরোধ করেছেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের গানের জন্য?
0: তরুণ বন্দ্যোপাধ্যায়ের গানের জন্য অনুরোধ করেছেন অরুণ গুপ্ত,
1: হ্যাঁ, কোন্নগর থেকে। ঠিক ঠিক, আমরা তাহলে চলে যাই তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানে।

0: তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম
1: একদমই। আর যেটা বলার সেটা হচ্ছে গানটা বেশ আনকমন। আমাদের বন্ধু কিন্তু যিনি অনুরোধ করেছিলেন অরুণবাবু, তিনি যে কোনো গান বলেছিলেন, তো এটা যেহেতু খুব আনকমন একটা গান, আমার বেশ ভালো লাগলো শুনতে। তো আমি একটু বলে রাখি, সেই কারণে শাশ্বতীর পছন্দ কিন্তু এটা, আমি কিন্তু পছন্দ করিনি, আমার শুনতে খুব ভালো লেগেছে।
0: পছন্দ না হয় সেটা কিন্তু আমারই দোষ।
1: না না, পছন্দ না হওয়ার কোনো কারণ কি আছে? গানটা ভারী ভালো গান, আসলে আমার খুব পছন্দ হয়েছে, সেই কারণে।
0: আমার তরুণ বন্দ্যোপাধ্যায়ের যে কোনো গানই ভীষণ পছন্দের। তো আমরা এবার পরের বন্ধুর অনুরোধের গানে যাব। অনুরোধ করেছেন কে? অনুরোধ করেছেন রণবীর নাথ, শ্যামনগর থেকে। শুনতে চেয়েছেন আলো ছায়া ছবির রবীন্দ্রসঙ্গীতটি অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে।
1: বেশ, শুনি তাহলে।

0: আমরা আলো ছবি থেকে শুনছিলাম এই গান অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে। আর এবারে আবারও আপনাদের অনুরোধেই ফিরে আসবো অবশ্যই, মোহাম্মদ রফির কণ্ঠে গান শুনতে চেয়েছেন। গান শুনতে চেয়েছেন কে? নারাগোডা ছত্তিশগড় থেকে অনেকে অনুরোধ করেছেন। মহারাজ কীর্তনপুরী গোস্বামী, লক্ষ্মীন দেবী গোস্বামী, যোগেশ পুরী, টুইঙ্কল টোল,
1: টুইঙ্কল ডিম্পল, মীনাক্ষী, নিশা, তুলসী, দিশা গোস্বামী, মানে পুরো পরিবার মিলে শুনতে চেয়েছেন মোহাম্মদ রফির কণ্ঠে বাংলা গান।
0: আপনারা সবাই শুনবেন, তার সঙ্গে বাকি যারা আছেন তারাও প্রত্যেকে শুনবেন এবং আমরাও শুনবো।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: তোমায় গান শোনাবতে পরের যে গানটি আমরা শোনাতে চলেছি সেই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন পবিত্র সাহা, সীমা সাহা, দু নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের। উনি তিনটি গানের অনুরোধ রেখেছিলেন, তার মধ্যে যে কোনো একটি, এই গানটি রইল আপনাদের জন্যে।

0: কাজল ধোয়া চোখে জলে।
1: আমরা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলাম। এবারে যে গানের অনুরোধে যাব, কিশোর কুমারের কণ্ঠে সেই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুনিতা দাস, সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনিত্রা দাস, অভিরূপ দাস, গারুলিয়া বাবুঘাট, উত্তর চব্বিশ পরগনা থেকে। শুনি তাহলে আমরা কিশোর কুমারের কণ্ঠে এই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: বলা বাহুল্য, নীল আকাশের নিচে এই ছবি থেকে আমরা শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান, আর সেই গান যিনি শুনতে চেয়েছিলেন তার কথা এবার বলে দেবার পালা। শ্যামসুন্দর দাস কাকলি দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা থেকে শুনতে চেয়েছিলেন এই গান।
1: এরপরে আমরা চলে যাব, আমরা বনশ্রী সেনগুপ্তর গান শুনব।
0: বেশ,
1: বনশ্রী সেনগুপ্তর গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা সত্তর থেকে, আর এই গানটিই তিনি শুনতে চেয়েছেন। তার অনুরোধের গানটি, মানে শিল্পী এবং গান দুটোই আমরা শোনাতে পারছি।

আমরা চিঠি পাচ্ছি না বটে, তবে আপনাদের অনুরোধ পাচ্ছি। এবারে সেরকমই একটি অনুরোধের গান শুনব। অনুরোধ এসেছে শ্যামল মিত্রের কণ্ঠে গান শোনার জন্য। ইন্দ্রাণী এম নাথ ভবানীপুর থেকে তিনি অনুরোধ করছেন শ্যামল মিত্রের কণ্ঠে এই গান শোনার জন্য।

শ্যামল মিত্রের কণ্ঠে গান শুনছিলাম। তোমায় গান শোনাবতে এবার শোনাব সতীনাথ মুখোপাধ্যায়ের গান। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন প্রদীপ সরকার, রামকৃষ্ণ ঘোষ রোড, সিঁথি, রায়পাড়া, কলকাতা 50 থেকে। সতীনাথ মুখোপাধ্যায়।

0: পরের গানের অনুরোধ করেছেন অভিজিৎ চট্টোপাধ্যায়, তালতলা থেকে শুনতে চেয়েছেন অংশুমান রায়ের কণ্ঠে এই গানটি।
1: ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা।

0: সরিতা, ঘড়ির কাঁটা যা বলছে আমরা আর একটা গান শুনতে পারবো।
1: একদমই তাই, কারণ একটা কথা বলি, আমাদের কিন্তু অনেকগুলো গানের অনুরোধ রয়েছে এবং বেশ ভালো ভালো গানের, আমাদের বেশ আফসোস হচ্ছে সেই গান, মানে আমাদের হোয়াটসঅ্যাপে অনুরোধ এসেছে,
0: তাহলে আমরা আজকে সময়টা 10 মিনিট বাড়িয়ে নিতাম,
1: সেই সম্ভব হলে সেটা অবশ্যই করতাম, কারণ এত ভালো ভালো গানের অনুরোধ, সেগুলো বাজাতে না পারার দুঃখ রয়ে গেল। কিন্তু যারা অনুরোধ করেছেন আজকে তাদের বলবো, আপনারা কিন্তু দুঃখ করবেন না, কারণ আজ তো রবিবার, আগামীকাল থেকে নতুন সপ্তাহ শুরু হচ্ছে, সোমবার থেকে
0: আপনারা,
1: হ্যাঁ সোমবার থেকেই আপনারা অনুরোধ করতে পারেন, যে গান আজকে যারা শুনতে পেলেন না একদম মন খারাপ করবেন না, আগামীকাল অনুরোধ করতেই পারেন। আর আজকে যেটুকু সময়, যেহেতু একটা গান শোনানোর মতো সময় রয়েছে, তাই আমরা চলে যাব মনোময় ভট্টাচার্যের গানে, তাই তো? কে অনুরোধ করেছেন এই গান শোনার জন্য?
0: আমডিহা পুরুলিয়া থেকে খগেন সুদীপ্তা তাথই শুভম।
1: বেশ,
0: তাহলে সঙ্গে আমরা সবাই মিলে

একদম সবাই মিলে শুনবো, এবং এই গান শুনতে শুনতেই আজকে তোমায় গান শোনাবো, থেকে বিদায় নেব। তবে বিদায় নয়, আমরা ফিরে আসবো আবারও ঠিক 2:30 মিনিটে সুরেলা সফরকে সঙ্গে করে। সঙ্গে থাকবেন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।
2: হ্যাঁ, সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, আর আমরা জুটি বেঁধে এসেছি আবারও সরিতা আর
3: শাশ্বতী, আর থাকবো আপনাদের সঙ্গে বেলা 4টে পর্যন্ত এইভাবে জুটি বেঁধে।
2: হ্যাঁ, আর আমাদের সঙ্গে কোন জুটি আজকে রয়েছে সেটা আপনি ভাবছেন, একটু ভাবতে থাকুন। মোটামুটি আপনার হাতে ধরুন 3.5 মিনিট সময়, সেই 3.5 মিনিট সময়ের মধ্যে আমরা একটা গান শোনাবো আপনাকে, আর আপনাকে গেস করতে হবে যে আজকে কোন জুটিকে নিয়ে আমরা কথা বলবো। একটু মগজের ব্যায়াম হোক, না ক্ষতি কি?
3: না, কোনো ক্ষতি নেই, আর তার সঙ্গে গান শোনাও হবে।
2: একদম।

0: গানটা শুনছিলাম আমরা কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে। এটা নিশ্চয়ই সব বন্ধুরাই বুঝে গেছেন। এবং
1: না এখানে হ্যাঁ বলো তুমি, তারপর
0: কোন ছবি থেকে সেটাও নিশ্চয়ই অসুবিধে হয়নি, কিন্তু জুটিটা মানে কাদের মধ্যে আর জোর মানে জোট বেঁধেছে কারা কারা,
1: সেটা অনেকগুলো সম্ভাবনার জায়গা কিন্তু রয়েছে।
0: অনেকেই ভাবতে পারেন গানটা শুনে কিশোর কুমার আশা ভোসলে। আর যেহেতু এই এই ছবিটার দৃশ্যায়নে আমরা দেখেছি দেবানন্দ এবং নূতনকে, হতে পারে দেবানন্দ নূতন জুটি
1: একদম, অথবা এমনও হতে পারে যে এস ডি বর্মন দেবানন্দ জুটি, অথবা এস ডি বর্মন কিশোর কুমার জুটি
0: হতে পারে,
1: এস ডি বর্মন মজরু সুলতানপুরি জুটি এটাও হতে পারে,
0: এটাও হতে পারে,
1: কিন্তু কোনোটাই নয়,
0: কোনোটাই নয়। তাহলে কোনটা?
1: ব্যাপার হচ্ছে এই যে তুমি বলে না গানটা শুনেই সবাই বুঝতে পারবেন যে কিশোর কুমার আশা ভোসলে, এক্ষেত্রে একটা কথা বলার আছে, আশা ভোসলেকে কিন্তু কোনো মানে গানের কোনো লাইন গাইতে আমরা শুনিনি এই গানে, শুধুই হামিং। হ্যাঁ, যদিও সে হামিংটা এমন অদ্ভুত হামিং, তাতে মনে হচ্ছিল যে এক্ষুনি গেয়ে উঠবেন আশাজি, হ্যাঁ, বা ছবিটা দেখলে নূতন গেয়ে উঠবেন মনে হচ্ছিল, কিন্তু সত্যি সত্যি কিন্তু তিনি গেয়ে উঠলেন না, তিনি শুধু ওই হামিংটুকু করেই ক্ষান্ত থাকলেন, মানে এস ডি বর্মন তাকে ওই দিয়ে ওই হামিংটুকুই করিয়েছেন, এবং ওইটাই না এই গানটার বিউটি কোথাও। এবং অনেকে জানো বেশ অনেক দিন এই গানটা প্রকাশিত হওয়ার পর, 57 সালের ছবি পেইং গেস্ট থেকে আমরা শুনছিলাম এই গান, তারপরে অনেকে মনে করতেন যে এই গানটা কিন্তু নূতনজি হামিংটা দিয়েছেন, অনেকেরই ধারণা ছিল এটা, ওটা যে আশাজি করেছেন এটা অনেকে জানতেনই না, এরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক, কিন্তু আমরা তাহলে এবার একটু খোলসা করে বলেই দিই, চারটে পর্যন্ত আমরা থাকবো যে জুটিকে নিয়ে, তারা হলেন শচীন দেব বর্মন এবং আশা ভোসলে। দেখো শচীন দেব বর্মন বললেই যে নামগুলো আমাদের চট করে মনে আসে গায়ক গায়িকার কথা, সেক্ষেত্রে অবশ্যই কিশোর কুমার আসে,
0: লতা মঙ্গেশকর,
1: মান্না দে, মোহাম্মদ রফি, এই নামগুলো, গীতা দত্ত অবশ্যই, এগুলো আসে, কিন্তু আশা ভোসলে শচীন দেব বর্মন চট করে কারণ মাথায় আসে না। কিন্তু
0: এই জুটিতে অসংখ্য গান
1: মানে সংখ্যাটা যদি আমরা মানে সংখ্যাতত্ত্বের হিসেব ধরি, সেক্ষেত্রে 133টা গান, মানে কোনো গানের ডাবল ভার্সন মানে হ্যাপি ভার্সন স্যাড ভার্সন থাকতে পারে।

0: বাদ দিয়ে বলছি,
1: বাংলা হিন্দি ভার্সন
0: থাকতে পারে, সেগুলো বাদ দিয়ে ইন্ডিভিজুয়ালি বলছি 133টা গান টোটাল। হ্যাঁ, যেখানে আশা লতা মঙ্গেশকরের সঙ্গে কিন্তু টোটাল হচ্ছে আরেকটু বেশি, সেই সংখ্যাটা
1: অবশ্যই বেশি,
0: 182, কিন্তু খুব কম কিন্তু নয়। দেখো 182 আর সেখানে 133,
1: দুটোই শতাধিক,
0: শতাধিক। যদিও আমরা এখানে গীতা দত্তের কথা বলতে পারি যে তাকে বেশি দিন যেহেতু পাওয়া যায়নি, মোটামুটি 57 সাল এই সময়টা থেকেই তার পারিবারিক জীবনের যে, ব্যক্তিগত জীবনের যে অশান্তি সেইটা প্রভাব ফেলেছে তার ক্যারিয়ারে, একদম সেখান থেকে দূরে চলে যান। আর এস ডি বর্মন তো এ ব্যাপারে ভীষণ রকম স্ট্রিক্ট ছিলেন যে রিহার্সাল করা ঠিকঠাক করে, তা না হলে তিনি একটু রুষ্ট হতেন। তো সেই জায়গাটা থেকে কোথাও গীতা দত্ত ছিলেন, কিন্তু ওই ফুল প্লেজার তাকে ঠিক পাওয়া যায়নি,
1: ডিসিপ্লিনড ওয়েতে যে পাওয়া সেটা পাওয়া হয়ে ওঠেনি,
0: সেইভাবে পাওয়া যায়নি, যে কারণে ভীষণ ভীষণ ভালোবাসতেন গীতাকে, যেখানে যে কারণে কখনো কখনো একটা আধটা গান রেখে দিতেন তার জন্য, কিন্তু পুরো সম্পূর্ণভাবে সেইভাবে পাননি। সেই কারণে হয়তো তার সংখ্যাটা হিসেব করলে তুলনায় কম হতে পারে। যাই হোক, আমরা যে জুটিকে নিয়ে রয়েছি সেই জুটিকে নিয়ে এবার আরেকটু এগিয়ে যাব। আমরা এবারে 57 সালের ছবি পেইং গেস্ট থেকে আমরা গান শুনেছি, এবারে শুনব 58 সালের ছবি লাজবন্তী।
1: লাজবন্তী
0: এখানে আমরা পাচ্ছি স্ক্রিনে নার্গিসকে, নার্গিসের লিপে ছিল এই গান। গানটা শুনে ফিরে আসি, তারপরে বাকি কথায় আসছি।

0: গা মেরে মন গা, লাজবন্তি ছবি থেকে এই গানটা শুনছিলাম আমরা 1958 সালে, তাই
1: একদম আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সত্যি গুনগুন করে গেয়েও ফেলছিলাম, তাই না? এমন মিষ্টি সুর,
0: সত্যি এস ডি বর্মনের সুর বোধ হয় এরকমই একদম, মানে মাটির কাছাকাছি মন ছুঁয়ে যাওয়ার সুর
1: একদম। মানুষটা আসলে রাজরক্ত শরীরে বহন করতেন বটে, কিন্তু তার সুরের মধ্যে সেই মানে কি বলবো ভীষণ মাটির কাছাকাছি, মাটির গন্ধ পাওয়া যেত যেন,
0: মাটির গন্ধ মানে প্রকৃতির সঙ্গে মাখামাখি করে থাকে যে সুর
1: একদম, এবং ভীষণ মিষ্টি সুর একটা, সুন্দর মেলোডি। তো তুমি যেটা বলছিলে যে আমরা 57-58 মোটামুটি আছি, কিন্তু শুরুটা
0: হয়েছিল কবে, মানে এস ডি বর্মনের সঙ্গে আশা ভোসলের কাজ কবে শুরু হলো সেই সময়টা, সেই সময়টা বোধহয় 1952, তাই তো?
1: একদম, লালকুমার, লালকুমার ছবি, হ্যাঁ, সেখানে দুটো গান, দুটো গানে প্লেব্যাক করেছিলেন আশাজি। তার পরবর্তী সময়ে আমরা প্রচুর প্রচুর পেয়েছি, এবং এমনও পেয়েছি যে যেমন পেইং গেস্টে পুরোটাই ফিমেল ভয়েস কিন্তু আশা ভোসলের, এরকম পেয়েছি আমরা, তো সেরকম পেয়েছি। আবার এস ডি বর্মন মানুষটা এমন ছিলেন না, তার যে গানটা মনে হতো যার জন্য ঠিক সে গানটা তাকে দিয়ে গাইয়েছেন, এটা বরাবর। মানে ধরো আমরা দেখেছি যে এই গল্পটাও আমরা জানি যে উনি যখন মেরি সোরা তেরি আঁখের জন্য গান তৈরি করছেন, সেখানে নাচে মান মোরা এই গানটি রফিজির জন্য তৈরি করেছেন, কিন্তু মান্না দেকে প্রথমে শিখিয়েছেন। তো মান্না দে শুনে ভাবছেন যে এত ক্লাসিক্যাল এরকম একটা গান, শচীনদা আমাকেই তাহলে গাওয়াবেন, আমাকে শেখাচ্ছেন যখন, তাহলে এটা আমার জন্যই। উনি ভীষণ খুশি হয়েছেন। তারপরে যখন বলেছেন যে তুমি যাও গিয়ে এটা রফিকে শিখিয়ে এসো,

0: তখন খুব দুঃখ পেয়েছেন যে এই গানটা তাহলে আমার জন্য নয়। আবার দেখো ওই ছবিতেই, মানে এমন নয় কিন্তু যে ওই ছবিতে অশোক কুমারের লিপে পুরোটাই রফিজি গাইলেন, সেখানে পুছনা কেসে মোড়ে ওই ওই গানটা যখন করলেন তখন ওটা কিন্তু মান্না দেকে দিয়েই গাওয়ালেন। হ্যাঁ, একই ছবিতে।
1: আসলে উনি বুঝতেন যে কোন সুরটা কার গলায় সব থেকে বেশি আদরণীয় হবে।
0: একদম। আবার আরেকটা উদাহরণ দিই তোমায়, মানে ধরো জনি ওয়াকার, জনি ওয়াকার বললেই আমরা মোহাম্মদ রফির কণ্ঠ এটা স্বাভাবিকভাবে সকলেই জানেন। তো সেক্ষেত্রে উনি যখন বাত এক রাত কি তৈরি করছেন, সুর দিচ্ছেন, সেখানে জনি ওয়াকারের লিপে মান্না দেকে ব্যবহার করলেন, কৃষ্ণা চিন্মানসে মারা। এবং স্বাভাবিকভাবেই পরিচালক প্রযোজক সবাই মোটামুটি বেঁকে বসলেন, তারা বললেন যে না না কেন, মান্না দে কেন, মোহাম্মদ রফি তো
1: নয়
0: কেন। তখন এস ডি বর্মন, তো তিনি ছাড়বার পাত্র নন, তিনি বললেন যে হ্যাঁ অবশ্যই মোহাম্মদ রফি ভালোই গাইতে পারেন এবং তিনি তো জনিজির লিপে গান গান, তো ঠিক আছে আপনারা তাকে দিয়ে গাওয়ান, তাহলে আমাকে বাদ দিন, আমি এই কাজটা করতে পারবো না। তো বাধ্য হয়ে সবাই তখন মেনে নিতে হলো। আসলে এইটাই ছিলেন এস ডি বর্মন, তার একটা এমন অদ্ভুত ক্ষমতা ছিল যার জন্য সবাই তাকে একটা অসম্ভব রকম শ্রদ্ধা করতেন এবং পুরো বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি
1: মান্যতা দেওয়া যেটা আর কি,
0: একদম মানে তার কাছে মাথা নত করে থাকতেন, একদম
1: সেটাই শেষ কথা,
0: একদম তার মানে পার্সোনালিটিটাই এমন ছিল। এইখানেই বোধ হয় তার ওই রাজরক্তের প্রভাব আমরা দেখতে পাই, বলতে পারি
1: সময় না।
0: হ্যাঁ,
1: সুরের ক্ষেত্রে তিনি মাটির মানুষ,
0: সুরের ক্ষেত্রে তিনি মাটির মানুষ, একদম তাই। তো এই এই ব্যাপারটা তো ছিল। তো সেক্ষেত্রে যাই হোক, আমরা এরকমভাবে বিভিন্ন কথায় থাকবো, আশাজির সঙ্গে তার বিভিন্ন গানের ঘটনা সেই সব প্রসঙ্গেও আসবো। তবে আপাতত একটা এই শচীন দেব বর্মন এবং আশা ভোসলে জুটির একটা ক্লাসিক গান শুনবো। এই ছবিতে তিনি অনেককে ব্যবহার করেছেন, মানে এখানে গীতা দত্ত গিয়েছেন, তালাতজিকে ব্যবহার করেছেন অসাধারণভাবে, সেই সঙ্গে আশাজির গলাতেও যে গানটা, সে গানটা ভুলে যাবার নয়। আরেকটা কথা বলি, গানটা একটুখানি শুনবেন, এখানে আমরা আজকে যে গানটা শোনাচ্ছি গানের শুরুতে কিছুটা হামিং, বেশ কিছুটা হামিং আছে, মানে দৃশ্যটা, আমি সুজাতা ছবির কথা বলছি, এবং সেখানে দৃশ্যটা এমন দেখানো হচ্ছে যে নূতন গুনগুন করছেন নিজের মনে, একটা আনন্দে গুনগুন করছেন, করতে করতে আকাশে মেঘ দেখে তার মনে হচ্ছে, তার মনে আসছে এই গান, এবং তিনি গুনগুন করতে করতে আগে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করছেন, পাছে যাতে কেউ শুনতে না পায় তার গান তিনি বন্ধ করছেন। এবং তারপরে এই গানটা যখন গাইছেন, একটা খুব আস্তে আস্তে একটা সাবডিউড একটা ভয়েসে গানটা গাইছেন,
1: মানে আপন মনে আমরা যেরকম গান করে থাকি, মানে সতৎসারিত ভাবে যে গানটা আমাদের আসে, ঠিক সেই এফেক্টটা রাখার চেষ্টা করা হয়েছে।
0: একদম। আর শুরুর হামিংটা ভারী মিষ্টি, যদিও সেটাকে মিস করব, আমাদের হামিংটা খুব সামান্য ধরা রয়েছে, তবে আজকাল তো সবই হাতের কাছে ভীষণ সহজভাবে পাওয়া যায়, তো আপনারা সুজাতা ছবির ছবিটাও একটু দেখবেন, ভীষণ ভালো ছবি অবশ্যই, এবং এই ছবির গানটি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, দেখবার মতো। শুনি আমরা আপাতত সেই গান।

0: দেখো, এই যে আকাশে মেঘ দেখলে সবসময় কখনো কখনো মন বিষণ্ণ হয়, আবার কখনো কখনো মন খুশিও হয়। হ্যাঁ, তো এখানে কোথাও একটা অদ্ভুতই গানটা শুনতে শুনতে গানের একটা লাইন ভীষণভাবে হিট করছিল, যে এসে মে কাহি কই মিল যায়, বলো কিসকা কেয়া যায়। আমার খুব মনে পড়ছিল রবীন্দ্রনাথের সে বিখ্যাত গান এমনও দিনে তারে বলা যায়, সেটাও বর্ষার গান, এবং সেখানে ওই লাইনটা তুমি ভাবো, তাহাতে
1: কি বা ক্ষতি তার,
0: মানে হ্যাঁ তাহাতে কি বা যাবে কার। হ্যাঁ, এই যে ভাবনা কোথাও মনে হচ্ছিল না যে এই ভাবনা থেকেই বোধ হয় এটা মিশে আছে। এক্ষেত্রে বলতে হয় শুধুমাত্র শচীনদেব বর্মণ না, আমরা জানি শচীনদেব বর্মণ নিজেও অসম্ভব রকম রবীন্দ্রনাথের ভক্ত ছিলেন, এবং তার গানের সুরে এমন এমনভাবে রবীন্দ্রসঙ্গীত মিশে আছে, ওটা তার মুনশিয়ানায় তিনি ঘটিয়েছেন সেই কাজটা। আমাদের পক্ষে ধরে ফেলাটা খুব ভালো করে না শুনলে ধরে ফেলাটা খুব মুশকিল হয়।
1: হ্যাঁ, আসলে বোধ হয় সব মানে ওই উচ্চতার মানুষগুলো ওদের একই রকম ভাবে ভাবে না। মজরু সুলতানপুরি আর রবীন্দ্রনাথ কোথাও গিয়ে মিলে মিশে,
0: মজরু সুলতানপুরিও অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের দ্বারা ভীষণ রকম প্রভাবিত ছিলেন, যে কারণে কোথাও হয়তো এই এই ভাবনায় জারিত হয়েই হয়তো এই গান, আমার ধারণা। যাই হোক, আমরা আবারও একটু, আমরা 59 সালে ছিলাম সুজাতা ছবির গানে, তো সালের তো হিসেব ওইভাবে ধরে এগোনো যায় না, তো আমরা আবার একটু পিছিয়ে আসি নাকি?
1: পিছিয়ে আসি, আমরা কোথায় যাব, কত সালে যাব?
0: আমরা আবার একটু 57 সালেই ফিরে আসি, মানে 57 সাল দিয়ে শুরু করেছিলাম আমরা। হ্যাঁ,
1: আমাদের এইভাবেই তো পেইং গেস্ট চলবে।
0: হ্যাঁ, পেইং গেস্ট দিয়ে শুরু করেছিলাম
1: আমরা, আবার নদো গ্যারাতে যাব।
0: বেশ, যাই। এটাও নবকেতনের ব্যানারের ছবি এবং দেবানন্দ আর কল্পনা কার্তিক, তাই তো? কাস্টিং এই এই ছবির গানেও সবকটা, মানে ফিমেল ভয়েসের সব গানগুলোই আশাজি গেয়েছেন, এবং আশাজির অদ্ভুত, মানে আশাজির কণ্ঠকে অদ্ভুতভাবে ব্যবহার করেছেন। দেখো, এখানে একটা কথা বলতে হয়, শচীনদেব বর্মণ হচ্ছেন সেই জহুরি যিনি, মানে হয় না, হীরে তো হীরেই থাকে, কিন্তু খনি থেকে যখন হীরে তুলে আনা হয় তাকে ঠিকঠাকভাবে পালিশ না করলে বোধ হয় সেই হীরে সেইভাবে দুটি ছড়ায় না,
1: কয়লার সঙ্গে মিশে যায় আর কি।
0: হ্যাঁ,
1: সেই কয়লা থেকে আলাদা করে আলাদা তাকে উজ্জ্বলতার, মানে
0: হ্যাঁ, সেই তাকে পালিশ করতে হয়, সেটা সেই ওই পালিশ করার কাজটি না খুব সুন্দর করে শচীনদেব বর্মণ।

0: পড়ে গেছেন, তুমি ভেবে দেখো, মানে উনি না ঠিক পরশ পাথরের মতো, যেন যাকে ছুঁয়েছেন তাকেই সোনা করে দিয়েছেন। মানে আমরা জানি কিশোর কুমারের ক্ষেত্রে তার অবদান কতটা, এবং লতাজিরও শুরুর দিকে যখন বেশ কিছুটা সময় পর্যন্ত এস ডি বর্মন কিন্তু সেখানে তার কেরিয়ারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, এবং আশাজির ক্ষেত্রেও আশাজি যখন শুরু করেছিলেন সেই আশাজি, এবং তারপরে এস ডি বর্মনের সঙ্গে যখন কাজ করতে শুরু করলেন তারপরে তার যে ট্রান্সফরমেশন সেটা কিন্তু দেখবার মতো। হ্যাঁ, তো সেই মানে হীরে তো হীরেই থাকে, কিন্তু তাকে ওই চমকটা দেওয়ার প্রয়োজন হয় সেই মানুষটা বোধ হয় ছিলেন এস ডি বর্মন। তো এই নদগেয়ারা ছবির কথা বলছে, প্রত্যেকটা গানই ভারী মিষ্টি, আঁখো মে কে আজি ভীষণ জনপ্রিয় গান, কিন্তু সেই গানটা শুনবো না, অন্য একটা গান আমরা শুনি এই ছবি থেকে, মোহাম্মদ রফির সঙ্গে আশাজির ডুয়েট। এখানেও কিন্তু অসম্ভব মিষ্টি, এবং ওই যে আশাজির কথা মাথায় রেখেই বোধ হয় তৈরি করা কম্পোজিশন, সেই জন্যই এমন সুন্দর তার প্রয়োগ।
1: আসলে এস ডি বর্মন মানেই বোধ হয় মেলোডি, মেলোডির একেবারে কি বলবো সমাহার, আর সেই মেলোডির মধ্যেই কিন্তু আজ আমরা একেবারে ডুবে রয়েছি।
0: বেশ, শুনি।

0: চালতিকা নাম গাড়ি থেকে আমরা এই গানটি শুনছিলাম। আর দেখো, 1958 সালের ছবি, সত্যেন বসুর পরিচালিত ছবি, এবং অশোক কুমার মধুবালা মূল চরিত্রে, আরও রয়েছেন অনুপ কুমার, কিশোর কুমার এবং আরও অনেকে, অনেক বিখ্যাত মানে অভিনেতা অভিনেত্রী রয়েছেন এই ছবিতে, এবং ছবিটিও ভীষণ রকম বিখ্যাত। আর এই ছবি থেকে আমরা গানটা শুনছিলাম, এখানেও এস ডি বর্মন এবং আমরা আশা ভোসলে,
1: একদম। এবং এখানে একটা কথা বলতে হয়, মধুবালার লিপে আমরা আশা ভোসলেকে পাচ্ছি। দেখো, আমরা প্রথমে যে পেইং গেস্টের গান শুনেছি সেখানে নূতনের লিপে আমরা হামিং পার্টটুকু শুধু পেয়েছিলাম, সেটা এমনই মনে হচ্ছিল, ওই বললাম অনেকদিন পর্যন্ত মানুষের ধারণা ছিল ওটা নূতনজি নিজেই করেছেন ওই হামিংটা, এতটাই আর কি। মানে এই যে একটা কথা আছে না, মানে যার জন্য গাইছি ঠিক তার মতো মনে হওয়া, যেমন ধরো হেমন্ত মুখোপাধ্যায় যখন গাইতেন তখন আমরা ছবিতে দেখে মনে হতো উত্তম কুমার নিজেই গাইছেন, আবার পরবর্তী সময় তাদের কণ্ঠেরও মিল ছিল, কিন্তু পরবর্তী সময় যখন মান্না দে বা শ্যামল মিত্রের গানে কণ্ঠ দিয়েছেন সেখানে কিন্তু কোথাও আমাদের মনে হয়নি যে না এটা কিরম বেমানান লাগছে,
0: একদমই না,
1: এটা মনে হয়নি, এটা উত্তম কুমারের ক্রেডিট সেক্ষেত্রে বলবো। কিন্তু এক্ষেত্রে দেখো এই নূতনের লিপে আমরা যেমন পেয়েছি সুজাতাও পেয়েছি, সেখানে কোথাও না, সুজাতার গানটা শুনে তুমি কালীঘাটও শুনে ভালো করে খেয়াল করে দেখবে যে মনে হচ্ছে নূতনই যেন গাইছেন।
0: হ্যাঁ, একটা ওই একটা ঘর বন্ধ মানে দরজা জানলা বন্ধ করা ঘরের মধ্যে একটি মেয়ে আপন মনে গান গাইছে, সেখানে মনেই হচ্ছে না যে এটা কোনো লিপসিঙ্ক হচ্ছে।
1: হ্যাঁ, মানে একেবারেই কণ্ঠের সঙ্গে গলাটা অদ্ভুত মিলে যাচ্ছে। আবার এখানে মধুবালার কণ্ঠ, মধুবালাজি নিজে কিন্তু লতা মঙ্গেশকরের ভীষণ ভক্ত ছিলেন, এবং লোকজন এটা বলে যে লতা মঙ্গেশকর গান গাইবেন এমনটা শুনলে আর ছবির স্ক্রিপ্ট যদি তার খুব পছন্দ হতো

0: সেক্ষেত্রে উনি প্রায় বিনা পয়সাতেও আর কি কাজ করে দিতেন, এরকম ছিলেন তো। এবং উনি চাইতেন যে ওনার জন্য লতা মঙ্গেশকরই প্লেব্যাক করুন, কিন্তু এক্ষেত্রে দেখো আশাজিকে যখন ব্যবহার করেছেন ওই এমনভাবে একটা মানে কি বলবো ইম্পারসোনেশনটা এমন যে সেখানে মনে হচ্ছে যেন গান শুনলেই আমরা বুঝতে পারি যে মধুবালা গাইছেন,
1: একেবারে
0: যেটা মোহাম্মদ রফির ক্ষেত্রে ছিল যে তিনি বিভিন্ন যার যার কণ্ঠে যখন যখন গেয়েছেন তখন তখন মনে হতো, গান শুনলেই মনে হতো এটা দিলীপ কুমার গাইছেন, আবার গান শুনলেই মনে হতো এটা রাজ কাপুর, কি রাজ কাপুরে খুব কম পেয়েছি আমরা মোহাম্মদ রফিকে, শাম্মী কাপুর বা কোনোটা কোনটা জনি ওয়াকার গাইছেন সেটা কিন্তু শুনে, বা কোনটা দেবানন্দের লিপে সেটা শুনে বলে দেওয়া যাবে। ঠিক এইরকম ব্যাপারটাই আশার ভোঁসলের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। এবং এরপরে যে গানটাতে আমরা যাব সেটাও ওই 58 সালেরই ছবি, সেটাতে আরো বেশি করে মানে আশাজির গলা দিয়ে অ্যাক্টিং এবং সঙ্গে মোহাম্মদ রফিও অসাধারণ দুজনে টক্কর দিয়েছেন। এবং এখানেও তাই মানে একদম মানে গান শুনলেই বোঝা যায়, দেখতে হয় না ছবিটা যে ওটা মানে স্ক্রিনে যে মধুবালা রয়েছেন সেটা বলে দিতে হয় না কাউকে। চলে যাই আমরা কালা পানি থেকে এবারের গান।

0: किसी के
1: क्या करना है दीदी,
0: अरे हो रहना किसी के
1: हम

0: আমরা গানটা শুনছিলাম, গান শুনতে শুনতে আমরা নিজেরাই মানে গানটার সঙ্গে সঙ্গে কোথায় হারিয়ে গেছিলাম।
1: একদমই তাই, একদমই তাই। এই সত্যি সত্যি দেখো, এই যে মানে এই গানে আমরা অ্যাকচুয়ালি চারজন অভিনেতা অভিনেত্রীকে পেয়েছি, মানে স্ক্রিনে পেয়েছে দেবানন্দ এবং মধুবালাকে, আর প্লে ব্যাকে আশাজি এবং মোহাম্মদ জোশি।
0: সত্যি গানের ছত্রে ছত্রে অভিনয়,
1: একদম একদম,
0: যেমন আশা ভোসলে তেমনি মোহাম্মদ জোশি।
1: এই হচ্ছে প্লে ব্যাক, মানে গান গাওয়া আর প্লে ব্যাক এর মধ্যে কিন্তু অনেক তফাত। কি তফাত সেটা বোধ হয় এই গান দিয়ে বুঝিয়ে দেওয়া যায়, ঠিক কি তফাত। তো আমরা এরপরে একটু মুডটা চেঞ্জ করি, একটু অন্যরকম গান, একটু পরের দিকের, বেশ কিছুটা পরে দিকের ছবি, সম্ভবত 67 সাল, ছবির নাম জুয়েল থিপ।
0: জুয়েল থিপ,
1: হ্যাঁ। সে এখানে কিন্তু আমরা বাকি গান পাচ্ছি লতাজির গলায়। আসলে একটা কথা বলি এখানে, যে আমরা যদি এসডি বর্মন এবং আশাজির কেরিয়ারে এসডি বর্মন এইটা ভেবে যদি আমরা ভাগ করি, সেক্ষেত্রে না দেখবো, ওই যে বললে তুমি 52 থেকে শুরু হয়েছিল, সেক্ষেত্রে 52 থেকে 56 এই কয়েক বছর, এবং শেষের দিকে 64 থেকে 76 এই কয়েক বছর, মানে সেক্ষেত্রে এই 52 থেকে 56 মধ্যে মোটামুটি ওই 27-28 মতো গান গেয়েছেন আশাজি। আবার শেষের দিকে 64 থেকে 76, মানে একেবারে 76 সালে তার তিনি চলে যাওয়ার পরে, এসডি বর্মন চলে যাওয়ার পরে শেষ ছবি মুক্তি পেয়েছিল বারুদ, সেখানেও আশাজির গান ছিল, আই লাভ ইউ ইউ লাভ মি এরকম একটা গান ছিল। তো সে 76 সাল পর্যন্ত কিন্তু এই সুরের মানে সফরটা ছিল, জারি ছিল। তো 64 থেকে 76 মধ্যে
0: পরবর্তী মানে দ্বিতীয় ধাপে, এবং সংখ্যা গানের সংখ্যাটাও অনেক বেশি,
1: হ্যাঁ, মানে তৃতীয় ধাপ মানে আমি যেটা বলছি 64 থেকে 76, সেখানে আবার ওই রকম 28 মতো গান আমরা পাচ্ছি। কিন্তু মাঝখানের যে সময়টা 57 থেকে 63, আমাদের মনে রাখতে হবে যে এই সময়টা কিন্তু লতাজি সে কাজ করছিলেন না এসডি বর্মনের সঙ্গে, এবং গীতা দত্তও কিন্তু সেই সময়, ওই যে বললাম ওই সময়টা তার ব্যক্তিগত জীবনের যে ঝড়, সেই ঝড়ে অনেকটা বেসামাল হয়ে গিয়েছিলেন, যে কারণে পুরোপুরি মন দিতে পারেননি তার কেরিয়ারে। সেই জায়গাটায় কিন্তু আশা ভোঁসলে প্রচুর কাজ করেছেন এসডির সঙ্গে, এবং অসম্ভব সুন্দর একটা জুটি এইখানে তৈরি হয়েছিল,
0: মানে জুটি তৈরি হওয়ার এই পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো ছিল।
1: হ্যাঁ, কিন্তু আমরা এখন যেটাতে যাব সেটা যদিও এই সময়ের বাইরে, 67 সালের ছবি জুয়েল থিপ। এখানে লতাজির সমস্ত গান, বাকি সব গান ফিমেল ভয়েসের সব গানগুলোই লতাজির কণ্ঠে, শুধুমাত্র এই গানটিতে ব্যবহার করলেন আশাজিকে, কারণ এখানে বোধহয় আশাজি ছাড়া আর কারোর কথা মনে আসে না, ভাবা সম্ভব নয়। শুনেই দেখুন ঠিক বলছি কিনা।

এটাও কিন্তু ওই সেই লাস্ট ফেজ, মানে 64 থেকে 76 যেটা বলেছিলাম, কারণ এটা আরাধনা ছবি বলা বাহুল্য, 69 এর ছবি। এবং বলিউডে এই ছবিটা আরাধনা, এটা একটা ল্যান্ডমার্ক, হ্যাঁ, সব ক্ষেত্রে, মানে শুধু গানের ক্ষেত্রে মানে বলবো না, সব ক্ষেত্রে। এবং এই ছবি করে যা ব্যবসা করেছিলেন শক্তি সামন্ত, উনি নিজেই বলেছেন সাক্ষাৎকারে যে এই ছবির টাকা দিয়ে পরবর্তী আরও 2-3টে ছবি তৈরি করে ফেলেছেন উনি আর কি। তো সব ক্ষেত্রে এই ছবি এবং এই ছবির গান অসাধারণ, সেটা বলা বাহু।

0: ফ্লেজেড আশা ভোঁসলে গেয়ে উঠছেন জো ভি চাহে কাহিয়ে। তো সেক্ষেত্রে আশাজিকে এস ডি বর্মন বলেছিলেন যে তুমি না খুব ওই কানে কানে কথা বললে যেরকম হয় সেরকমভাবে শুরু করবে, তারপর আস্তে আস্তে
1: রাতের একটা অ্যাম্বিয়েন্স,
0: শুধু রাতের না ব্যাপারটা ঠিক সিকোয়েন্সটা ওরকম ছিল আর কি, মজাটা ওরকম ছিল সেই কারণে যেন আস্তে আস্তে কানে কানে কথা বলার মতো করে শুরু করবে, তারপরে আস্তে আস্তে আস্তে কি একেবারে মানে ওটা যখন শেষ হচ্ছে তখন ওখানে জবি চাহে কাহিয়ে এবার জোরে একেবারে ইয়ে করে, মানে হয় না আমরা দুষ্টুমি করি যেরকম আস্তে আস্তে কানে কথা বলতে গিয়ে হঠাৎ করে যদি একটা জোরে কু এরকম করে দিই ব্যাপারটা ঠিক যেরকম হবে আর কি, ওই মজাটা। তো সেক্ষেত্রে আমরা দেখেছি আবার এখন যে গানটা আমরা শুনবো এটা একটা মানে কি বলবো, এস ডি বর্মন আশাজি নিজে তার ইন্টারভিউতে বলেছেন যে আমার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ গান এবং খুব পছন্দের গান এটা এস ডি বর্মনের কম্পোজিশন হিসেবে। ছবির নাম বন্দিনী,
1: আবার আমরা নূতনের লিপি,
0: আবার না নূতনের লিপি এখানে পাচ্ছি না আমরা, কিন্তু এই বন্দিনী ছবিটা একটা বিশেষ ছবি এটা মনে রাখতে হবে যে এই যে লতাজির সঙ্গে যে একটা মনোমালিন্য তৈরি হয়েছিল এস ডি বর্মনের বেশ কয়েক বছর যে কারণে কাজ করেননি সেই সময়টা পরে এই বন্দিনী ছবি থেকে কিন্তু সেই বিরোধটা মুছে যাচ্ছে এবং এখানে আমরা নূতনের লিপে দুটো গান পাচ্ছি, যোগী জব সে আয়া মেরে দুয়ারে এবং মোরা গোড়া লেলে, এই দুটো গানই কিন্তু লতাজির কণ্ঠে পাচ্ছি নূতনের লিপে। আর দুটো গান রয়েছে আশাজির কণ্ঠে, সে দুটো হচ্ছে ওই ছবিতে আরও একজন সহশিল্পী, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো তিনি আর কি জেলের বন্দি একজন। এবার দেখো এই গানটার ক্ষেত্রে একটা কথা বলার যে যেহেতু জেলে বন্দি একজন গাইছে সেহেতু গানটা না মানে কখনোই একেবারে গলা ছেড়ে যে গান যাওয়া গান গাওয়া সেই ব্যাপারটা হচ্ছে না এখানে, এখানে কোথাও একটু ওই সাবডিউড একটা ভলিউম রয়েছে পুরো গানটা জুড়ে এবং গানটার মধ্যে একটা অদ্ভুত প্যাথোস রয়েছে। আরেকটা কথা বলতে হয় এই যে গানটা, এই গানটা শচীনদেব বর্মনের নিজের গাওয়া একটি গান, কে যাস রে ভাটি গাং বাইয়া, কোথাও একটা সেই গানের আমরা যেন সুর শুনতে পাই এই গানটার মধ্যে, আর আসলে সেই ভাবনা থেকেই জারিত হয়ে বোধহয় এই গানটার জন্ম সেরকমই মনে হয়। আর এই গানটা জানো তো আশাজি যখন রেকর্ড করেছিলেন তখন তোমার মানে আশাজি বলছেন যে উনি যা গাইছেন সেটা ঠিক খুব একটা পছন্দ হচ্ছে না এস ডি বর্মনের, তো তখন ওনাকে বলেছিলেন যে তোমার কি কোনো ভাইটাই নেই, তোমার তো ভাই রয়েছে তুমি তার কথা মনে করো, মনে করে এই গানটা গাও। তা আশাজি বলছেন তার তো খুব ছোটো বয়সে বিয়ে হয়েছে এবং তিনি না ছোটোবেলায় তার ভাইকে কোলে নিয়ে ঘুরে বেড়াতেন, হ্যাঁ মানে তার বোনেদের মধ্যে তিনি বেশ একটু বেশি হাট্টাকাট্টা ছিলেন আর কি, ওই ভাইকে কোলে কোলে নিয়ে তিনি খুব ঘুরে বেড়াতেন, তো তারপর কম বয়সে যখন বিয়ে হয়ে গেল তখন তো ভাইয়ের থেকে অনেকটা দূরে এবং স্বভাবতই ভাইয়ের কথা তার মনে পড়তো এবং এতটাই মনে পড়তো তিনি বলেন যে আমার নিজের যখন প্রথম সন্তান জন্মায় তখন কোথাও মনে হচ্ছিল যে মানে আসলে ভাই হচ্ছে আমার বড় ছেলের মতো, হ্যাঁ তারপরে এই সন্তান, এরকম একটা ফিলিং আর কি। তো সেখানে উনি যখন বলেছেন যে ভাইয়ের কথা মনে করে গাও তখন আশাজি বলছেন যে আমার না দু চোখ ভরে জল এলো সত্যি সেটা মনে করে এবং তারপরে আমি গানটা গাইলাম এবং সে গান যে কি অনবদ্য গান শুনে দেখি, আমরা বহুবার শুনেছি তবু বারবার নতুন করে আবিষ্কার করি এই গানকে।

0: এই মুহূর্তে আমাদের একটু আবহাওয়ার খবরে যেতে হবে, কারণ বাইরের পরিস্থিতিটা যদিও আমরা এখানে বসে বুঝতে পারছি না স্টুডিওতে বসে, তবু কিছু ওয়ার্নিং রয়েছে, তাই তো?
1: একেবারে। মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 50-60 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে মানে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে বলে জানানো হচ্ছে। এবং আরও কতগুলো জেলাতে, এটা আমরা দক্ষিণবঙ্গের কথা বললাম,
0: উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা একই রকমভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন অংশে আগামী 2-3 ঘন্টার মধ্যে। সুতরাং যে যেখানেই থাকুন, প্রত্যেকে সুরক্ষিত থাকবেন, নিরাপদে থাকবেন, এটুকুই আমাদের অনুরোধ।

0: আমরা এই যে গান শুনছিলাম, দেখো এতক্ষণ যে গান শুনছি সেই গানগুলোর থেকে এবার একটু মুডটা চেঞ্জ করব। আরেকটা কথা যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আশাজির বলতেই আমরা যে পেপি নাম্বারগুলো বুঝি সেগুলো কিন্তু আমরা এখনও পাইনি এস ডি বর্মনের কম্পোজিশনে, সেরকম গানও পেয়েছি। এবং পরবর্তী ক্ষেত্রে সেই গানগুলো, মানে ধরো আমরা আশা ভোঁসলে বললেই জেনারেলি না যে কম্পোজারদের কথা মাথায় আসে, আর ডি বর্মনের নাম মনে আসে, ওপি নায়ারের কথা মনে পড়ে, এস ডি বর্মনের নামটা চট করে আসে না। কিন্তু শুরুটা কিন্তু করেছিলেন তিনি, তিনি শুরু করেছিলেন এবং সেই লেগাসি তার পুত্র বহন করে নিয়ে গেছেন এবং আরও অনেক এক্সপেরিমেন্ট করেছেন অবশ্যই, কিন্তু সেই বাবার লেগাসি বহন করেছেন তিনি, এটা বলতেই হয়। তো আমরা সেরকম দুটো গান শুনবো পরপর। এই প্রথমটা শুনবো আমরা শর্মিলি ছবি থেকে, একাত্তরের ছবি, এবং তারপর প্রেমনগর চুয়াত্তরের ছবি। পরপর শুনি আমরা দুটো গান।
1: বেশ,

0: আমরা প্রেমনাগর ছবির গান শুনছিলাম, তার আগে আমরা শুনছিলাম শর্মিলি ছবি থেকে গান, মানে আশাজির বললেই যে গানগুলো মনে আসে, অনেক রকম গান গেয়েছেন, এটা বলাটা খুব ভুল,
1: কিন্তু একটা সময় হয়ে গেছিল যখন ফিল্মে এই ধরনের গান
0: মানে অনবদ্যভাবে, মানে তাকে ছাড়া ভাবা যেত না এই ধরনের গান,
1: এবং সেটাতে তিনি অনেক বেশি সফলও হয়েছেন। একটা সময় লতা মঙ্গেশকরের যে ঘরানা, সেই ঘরানা থেকে নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে আমি যদি দিদির মতোই গাই বলবে আমি দিদির মতো, কিন্তু দিদি তো নই, লতা মঙ্গেশকর নই
0: একদম। এবং এক্ষেত্রে কিন্তু দেখো, এখানে তোমাকে থামিয়ে একটু বলি, এস ডি বর্মনের মুন্সিয়ানা, এস ডি বর্মন যখন যে পিরিয়ডটায় লতাকে পাননি সে সময় আশাকে ব্যবহার করেছেন, কিন্তু সেই গানগুলো কিন্তু আশাজির জন্য তৈরি, মানে এটা উনি আলাদা করে করেছেন, সেটা মাথায় রেখে কাজ করেছেন। হ্যাঁ, তো আমরা এবারে আরেকটু পিছিয়ে গিয়ে গিয়ে, মানে আমরা ছিলাম তো 74 সালে, সেখান থেকে অনেকটা পিছিয়ে যাই, আবার একটু লাফ দিয়ে 59 সালে চলে যাই।
1: 59 সালে
0: ইনসান জাগুঠা, এই ফিল্মে গীতা দত্তের সঙ্গে একটা ডুয়েট শুনি, খুব মিষ্টি একটা গান। হ্যাঁ, এবং এখানেও আশা ভোঁসলের ওই যে অসাধারণ, মানে প্লেব্যাকের যে অভিনয় করা, হ্যাঁ, তার হাসি, সেগুলো কিন্তু এখানেও আমরা পাচ্ছি।
1: তাহলে গানটা
0: আবারও মধুবালার লিপে আশাজি, সঙ্গে অবশ্যই রয়েছেন গীতা দত্ত।

আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। দেখো, এতক্ষণ এসডি বর্মা নাশা ভোঁসলের কথা হচ্ছে, কিন্তু এসডি বর্মানই কম্পোজিশন, আশা ভোঁসলের কণ্ঠ এবং স্ক্রিনে হেলেন, সেই মানে টিপিক্যাল, এখনো শোনাইনি, টিপিক্যাল আশা ভোঁসলে। আমরা এই যে গান শুনছিলাম ইনসান জাগুটা থেকে, সেটাতে মিষ্টি একটা অন্যরকম ফ্লেভার পাচ্ছিলাম। আবারও মুডটা একটু চেঞ্জ করি, ছবির নাম তালাশ, 69 এর ছবি, হেলেনের লিপে, টিপিক্যাল আশা ভোঁসলে।

0: कर ले प्यार कर ले के दिन है यही, पर चोरी से कोई देखे ना कहीं।
1: আমরা একেবারে শেষ সময়ে পৌঁছে গেছি, আমাদের শেষ গানে চলে যেতে হবে, তারপরেই আমাদের বিদায় নিতে হবে, কারণ ঘড়ি সেরকমটাই বলছে। এস ডি বর্মন এবং আশা ভোঁসলে এই জুটিকে নিয়ে আমরা ছিলাম, আমরা দুই জুটি, শাশ্বতী এবং সরিতা। আবারও কখনো হয়তো ফিরে আসব অন্য কোনো জুটিকে নিয়ে। আপাতত রেখে গেলাম আমরা নদ, শুরু করেছিলাম পেইং গেস্ট দিয়ে,
2: মানে বৃত্তটা সম্পূর্ণ করে
1: একদম পেইং গেস্টের গান দিয়েই, মানে আশা ভোঁসলে বললে যে গানটির কথা আমাদের অবশ্যই মনে পড়ে, সেরকম একটি গান রইল পেইং গেস্ট ফিল্ম থেকে। সকলে খুব ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন, এফএম গোল্ডকেও সঙ্গে রাখবেন।

বিশ্বাসকে টেলে লয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

0: ভবিষ্যৎমুখী অর্থনীতির মূল স্তম্ভ হিসেবে বর্ণনা করেছেন। গুজরাটের আমেদাবাদে আজ মিলিয়ন মাইন্ডস টেক পার্ক ফেজ ওয়ান এবং গ্রেমি সিটি ক্যাম্পাসের উদ্বোধন করার সময় তিনি বলেন, বিশ্বের প্রতিটি উদীয়মান ক্ষেত্রে ভারত এখন অগ্রণী ভূমিকা পালন করছে।
1: আনে বালে 25 সাল মে জো সেক্টর বিশ্ব কি অর্থনীতি কো বিশ্ব কে অর্থতন্ত্র কো দিশা দেগে ও সভি ক্ষেত্র মে আজ ভারত ফাউন্ডার বনকর অপনি মজবুত উপস্থিতি কো দর্জ করা রা হয় ওর ইহি বতা রা হয় কি ভারত কা ভবিষ্য বহুত সুনহরা হয়। এআই ওর ডিপ টেক কে জো ভবিষ্য হয় ইসকে লিয়ে ইসকে জেসে টেক পার্ক বহুত বড়া কাম ভি করেঙ্গে ওর ইসকো আগে ভি বড়ায়েঙ্গে।
0: শ্রী শাহ আজ গান্ধীনগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের উদ্ভাবন ও ইনকিউবেশন কেন্দ্রের উদ্বোধন করবেন। এছাড়াও তিনি গান্ধীনগর পৌর নিগমের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য সরকার আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য বিএসএফকে 45 দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন বর্তমান মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী সহ বিএসএফের অন্য আধিকারিকরা। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সমস্ত রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের কালিয়ানিতে আজ কাঁটাতারবিহীন এলাকা পরিদর্শনে যান তিনি। সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার দেওয়ার কাজের তদারকির জন্য সেখানে গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে মন্ত্রী কথা বলেন।
2: দেশের সুরক্ষার স্বার্থে কোন কম্প্রোমাইজ নেই, যারা বর্ডার এরিয়া আমজনতা আছেন যত দ্রুত সম্ভব কাঁটাতার দেওয়া হবে। আমাদের যারা ভারতবাসী ওখানে আছেন তাদের ব্যাপারটা ভাবা হবে, হয়তো একটা গেট হবে, তারা দিনে একবার দুবার আসবেন, তাদের সুবিধার্থে ছেলেমেয়ে স্কুলে যাতায়াতের সুবিধার্থে।
0: জুলাই মাস থেকে রাজ্যে চালু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জি রামজি প্রকল্প। কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকায় জানিয়েছে, কাজ শুরুর আগে নথিভুক্ত সব শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা সবিস্তার তথ্য যাচাই করতে হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেই মর্মে কাজ শুরু করতে জানিয়ে দিয়েছে আধিকারিকদের। সরকার জানিয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অনস্ক্রিন মার্কিং বা ওএসএম ব্যবস্থা মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি করেছে। সিবিএসইর প্রকাশিত দ্বাদশ শ্রেণীর ফলাফল নিয়ে আজ নতুন দিল্লিতে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার বলেন, নম্বর প্রদান পদ্ধতি এবং পাশের হারে সামান্য অবনতি নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু প্রশ্ন তোলা হয়েছে, তবে শিক্ষার্থীদের কল্যাণই সরকারের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং কোনও শিশুরই এমন মনে হওয়া উচিত নয় যে তারা তাদের প্রাপ্য নম্বরের চেয়ে কম পেয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল আজ আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। একটি প্রতিবেদন,
3: আইএসএল ডার্বিতে আজ এগিয়ে থেকেই শুরু করবে লাল হলুদ ব্রিগেড। এই প্রথম লীগ তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে পিছনে রেখে মাঠে নামবে ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে দুদলের শেষ কয়েকটি ম্যাচ যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটা স্পষ্ট বোঝা যাবে দলগত শক্তিতে এগিয়ে ইস্টবেঙ্গল। নিজেদের শেষ দুটি ম্যাচ ড্র করায় মানসিকভাবে কিছুটা পিছিয়ে সবুজ মেরুন দল। দুদলেরই পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে অস্কার বুজোর দল। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আইপিএল ক্রিকেটের প্রথম ম্যাচে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসের কাছে জয়ের জন্য 223 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। পাঞ্জাব টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 222 রান করে। বেঙ্গালুরুর হয়ে ভেঙ্কটেশ আইয়ার 40 বলে 73 রান করে অপরাজিত থাকেন। বিরাট কোহলি 37 বলে 58 রান করেন। আজকের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। দিল্লিতে ম্যাচ শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও নেদারল্যান্ডস বিস্তারিত আলোচনার পর দ্বিপাক্ষিক সম্পর্ককে সামরিক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করতে রাজি হয়েছে। পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন পৌঁছচ্ছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন গ্রামীণ সংবাদ সন্ধে 6:35।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে মন্ত্রিসভা আগামীকাল দ্বিতীয় বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী আজ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সদ্য নিহত আত্মসহায়ক চন্দ্রনাথ রথের মায়ের সঙ্গে সাক্ষাৎ করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেছেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এরাজ্যে আগামী জুলাই মাস থেকে চালু হতে চলেছে জি রামজি প্রকল্প। তৃণমূল কংগ্রেসের 10 জন নেতা ও প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তায় কাটছাট করা হয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া তৈরি হলেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ISL ফুটবলে মোহনবাগান ও চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল আজ মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য সরকার আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য BSF কে 45 দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন বর্তমান মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী সহ BSF এর অন্য আধিকারিকরা। এরপরে বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এবছরের মাধ্যমিক উচ্চ

0: মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রাক্তন আত্মসহায়ক চন্দ্রনাথ রথের মায়ের সঙ্গে দেখা করেন। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানা এলাকার কুলুপ গ্রামে আজ বিকেলে চন্দ্রনাথের বাড়িতে যান তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর ফল বেরোনোর পর উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে আততায়ীদের হামলায় প্রাণ হারান শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। চন্দ্রনাথের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সমস্ত রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার বনগায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না, তবে তার জন্য মতুয়াদের অবিলম্বে সিএএ তে আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের কালিয়ানিতে আজ কাঁটাতারবিহীন এলাকা পরিদর্শনে যান শ্রী কীর্তনিয়া। সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার দেওয়ার কাজের তদারকির জন্য সেখানে গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।
1: দেশের সুরক্ষার স্বার্থে কোনো কম্প্রোমাইজ নেই। যারা বর্ডার এরিয়া আমজনতা আছেন, যত দ্রুত সম্ভব কাঁটাতার দেওয়া হবে। আমাদের যারা ভারতবাসী ওখানে আছেন তাদের ব্যাপারটাও ভাবা হবে, হয়তো একটা গেট হবে, তারা দিনে একবার দুবার আসবেন, তাদের সুবিধার্থে ছেলেমেয়ে স্কুলে যাতায়াতের সুবিধার্থে।
0: বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য ফলতা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে রেকর্ড ভোটে জয়ী করার আবেদন জানিয়েছেন। সেখানে আজ এক জনসভায় তিনি বলেন, দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক দলীয় কর্মীকে হত্যা করা হয়েছে, বিজেপির নেতাদের ওপর আক্রমণ চালানো হয়েছে, তাই মানুষ এই একদলীয় একাধিপত্যের জবাব দিয়েছে। ফলতার মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার তিনি আবেদন জানান। উত্তর চব্বিশ পরগনার বিধাননগর পুর নিগমের 36 নম্বর ওয়ার্ডের বাসন্তী কলোনিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ 100টিরও বেশি আধার কার্ড ও জমির দলিল উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি জমির অবৈধ কেনাবেচা সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে পার্টি অফিস থেকে। উদ্ধার হওয়া আধার কার্ডগুলি স্থানীয় লোকজনের বলে জানা গেছে। তাদের অভিযোগ, আধার কার্ড তৈরির সময় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ঠিকানাতে কার্ডগুলি আসলেও পার্টি অফিস থেকে তা পাওয়া যেত না। এই পরিস্থিতিতে গত চৌঠা মে স্থানীয় বাসিন্দারা পার্টি অফিসে তালা লাগিয়ে দেন। আজ পার্টি অফিসে তালা খোলা হলে সেখান থেকেই বিপুল সংখ্যক আধার কার্ড উদ্ধার হয়। স্থানীয় বিজেপি নেত্রী শম্পা দেবনাথ বলেন, এলাকার লোকজনেরা আধার কার্ড পার্টি অফিসে আটকে রেখেছিল তৃণমূলেরা, তারা কার্ড দিতেন না, এভাবে এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা 3 নম্বর ব্লকের করসা 2 নম্বর অঞ্চলের ছোট তারা মধ্য বুথ তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ভিতর থেকে অসংখ্য জব কার্ড এবং ভোটার কার্ড পাওয়া গেছে। দীর্ঘদিন বন্ধ থাকা এই কার্যালয় আজ সকালে খোলা হলে স্থানীয় বিজেপি কর্মীরা ভেতর থেকে প্রচুর জব কার্ডের বই, বিভিন্ন জমির দলিল এবং প্রচুর ভোটার কার্ড উদ্ধার করে। ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ পৌঁছয়, পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব কলকাতার তপসিয়া এবং তিলজলা থানা এলাকায় একাধিক মারধর এবং অশান্তি ছড়ানোর মামলায় অভিযুক্ত মোহাম্মদ সাবির ওরফে লালবাবুকে পুলিশ অস্ত্র আইনে আবার গ্রেপ্তার করেছে। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। লালবাবুকে জিজ্ঞাসাবাদ করে এই অস্ত্র কারবারের সঙ্গে আর কে কে জড়িত তা পুলিশ খতিয়ে দেখছে। এদিকে বাঁশদ্রোণীতে অভিযান চালিয়ে পুলিশ সত্যব্রত বসু নামে এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও 4টি কার্তুজ উদ্ধার করেছে। নিরঞ্জন পল্লী থেকে এই আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর মণিপুরে বিজেপির বিজয় মিছিল থেকে ফেরার সময় 3 জন কর্মী সমর্থকের ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়। আহতদের সন্দেশখালীর খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় সন্দেশখালী থানার পুলিশ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। অষ্টাদশ রাজ্য বিধানসভার নবনির্বাচিত অধ্যক্ষ রথীন্দ্র বসু আজ কোচবিহারে গিয়ে পৌঁছলে বিজেপি সমর্থকরা উচ্ছ্বসিতভাবে তাকে সম্বর্ধনা জানান। স্পিকার হিসেবে নিরপেক্ষতার সঙ্গে কাজ করা এবং মানুষের প্রত্যাশা পূরণই তার কাজ হবে বলে শ্রী বসু জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জুলাই মাস থেকে চালু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জিরামজি প্রকল্প। কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকায় জানিয়েছে, কাজ শুরুর আগে নথিভুক্ত সব শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা সবিস্তার তথ্য যাচাই করতে হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেই মর্মে কাজ শুরু করতে জানিয়ে দিয়েছে আধিকারিকদের। একটি প্রতিবেদন।
2: আগে সরকারের আমলে দীর্ঘ রাজনৈতিক বিতর্কের অবসানে অবশেষে এ রাজ্যে চালু হতে চলেছে 100 দিনের কাজ। বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জি রাম জি চালু করেছে কেন্দ্রীয় সরকার, যেখানে 125 দিনের কাজ নিশ্চিত করতে বলা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ

0: ঘোষ ইতিমধ্যেই জানিয়েছেন, জব কার্ড আছে এমন প্রত্যেককেই ব্যাংক অ্যাকাউন্টের KYC কার্যকর করে ফেলার নির্দেশ এসেছে কেন্দ্র থেকে এবং সেই মর্মে আধিকারিকদের জানিয়েও দেওয়া হয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য স্থায়ী সম্পদ তৈরি করা। এখানে কেন্দ্রীয় সরকার দেবে 60% ও রাজ্য দেবে 40% বলে জানা গেছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার নিরাপত্তায় কাটছাট করা হল প্রাক্তন ডিজি রাজীব কুমার, প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। এরা ছাড়াও তৃণমূল কংগ্রেসের মোট 10 জন নেতা প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা সরাল লালবাজার। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সীদের নিরাপত্তা কমানো হয়েছে। ডিরেক্টর অব সিকিউরিটিজ পীযূষ পাণ্ডে, আগে ছিলেন ভারপ্রাপ্ত ডিজিপি, তার নিরাপত্তাতেও কাটছাট করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার। রাজ্য সরকারের পশু নিধন সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশিকায় সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় বিভ্রান্তি ও অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, এ রাজ্যে প্রত্যেক সম্প্রদায়ের মানুষের সামাজিক ও ধর্মীয় রীতিনীতি পালনের অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ। এদিকে SUCI কমিউনিস্ট রাজ্য সরকারের পশু নিধন সংক্রান্ত বিধি নিষেধ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যদিকে CPIM রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, রাজ্যে গোরক্ষার নামে জুলুমবাজি শুরু হয়েছে। প্রবল কালবৈশাখীর পর দক্ষিণ দিনাজপুর জেলায় বিস্তীর্ণ অঞ্চলে তাদের বিদ্যুৎ পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি জানিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় আজ খুব ভোরে প্রবল কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হওয়ার দরুন এই পরিস্থিতি। তপন ব্লক এবং সংলগ্ন বালুরঘাট ও গঙ্গারামপুর ব্লকে ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি। WBSCDCL যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চালাচ্ছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের আধিক্যের কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় গরমের অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। তবে সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে দমকা হাওয়া থাকবে 40-50 কিলোমিটার গতিবেগে। উত্তরবঙ্গের জেলাগুলি, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা ও তার আশপাশে সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দমকা হাওয়া বয়ে যাবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় ISL এর ডার্বি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোল শূন্য রয়েছে। এই মুহূর্তে দুটি দলই 11 ম্যাচে 22 পয়েন্ট সংগ্রহ করেছে। গোল পার্থক্যে এগিয়ে থাকায় ইস্টবেঙ্গল লীগ তালিকায় দ্বিতীয় ও মোহনবাগান তৃতীয় স্থানে রয়েছে। আজকের ম্যাচে যে দল জিতবে খেতাব জয়ের লক্ষ্যে তারা অনেকটা এগিয়ে যাবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে মন্ত্রিসভা আগামীকাল দ্বিতীয় বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী আজ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সদ্য নিহত আত্মসহায়ক চন্দ্রনাথ রথের মায়ের সঙ্গে সাক্ষাৎ করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেছেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। ISL ফুটবলে মোহনবাগান ও চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মুখোমুখি। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর শুনবেন 8:10।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।
2: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে। আপনার কথা 100.1

0: on FM Golden.
1: রবিবারের সন্ধে আপনার কথা নিয়ে আপনাদের দরবারে হাজির আমরা দুজন, আমি মল্লিকা
2: আর আমি শ্রাবস্তী। আর আজকে রবিবারের এই সন্ধেবেলায় আপনারা কথা বলবেন কি নিয়ে, না আজকে কোনো বিতর্কের বিষয় নয়, আজকে জানতে চাইছি আপনার কথায় রবিবারের পছন্দের ইভিনিং স্ন্যাক্স কি, আপনি কি খেতে পছন্দ করেন এই রবিবারের বিকেলবেলা, স্ন্যাক্স হিসেবে টিফিন হিসেবে যাই বলেন না কেন। আর এই যে আমাদের কিন্তু যে ফেসবুক পেজ আছে 100.1 FM গোল্ডের, সেই ফেসবুকের পেজে কিন্তু প্রচুর কমেন্ট এসছে, এসছে হোয়াটসঅ্যাপেও প্রচুর কমেন্ট, কিন্তু তবু আরও একবার নাম্বারটা বলে দিই 9903059992 হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে আপনারা জানাতে পারেন আপনাদের রবিবারের পছন্দের ইভিনিং স্ন্যাক্স। আর চলে আসতে পারেন ফোনেও 2248 8085 নম্বরে। তাহলে চলে যাই হোয়াটসঅ্যাপ মেসেজে,
1: একদম শুরু করি আমরা হোয়াটসঅ্যাপ মেসেজেস দিয়ে। আর শুরুতেই যার মেসেজ আমাদের হাতে রয়েছে, তিনি সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখেছেন, দিদিরা রবিবারের ইভিনিং স্ন্যাক্স, সারা সপ্তাহে কাজের শেষে রবিবার একটু বাঁধন ছাড়ার দিন, সকালে জলখাবার দুপুরে ভাতের সাথে একটু বেশি পদ থাকে, তাই ইভিনিং স্ন্যাক্স আমি সাধারণত একটু হালকা পছন্দ করি, চায়ের বিভিন্ন রকমের বিস্কিট বা খুব বেশি হলে সেই সময়ের সবজি পাকোড়া আর বড় জোর মুড়ি তেলে ভাজা চলতেই পারে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়।
2: একটা ফেসবুকের কমেন্টে চলে যাই, সুপ্রা ভট্টাচার্য বাঁশথ্রণী থেকে লিখেছেন, কিন্তু নাম এবং লোকেশনটা কিন্তু লিখতে হবে, আমরা প্রোফাইল থেকে জানলাম কিন্তু নাম এবং লোকেশনটা কিন্তু সকলকেই অনুরোধ যে লিখবেন আপনার কমেন্টের সাথে। রবিবার সন্ধ্যা মানে আমার কাছে ছুটির শেষ ঘণ্টা, আর এই শেষ ঘণ্টাটা ভালো না কাটলে সোমবারের মুখ দেখব কি করে বলুন। আমার রবিবারের সন্ধ্যার মেনু কিন্তু বাঁধা, গরম গরম পেঁয়াজি আর মুড়ি, সাথে থাকবে কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল, বৃষ্টি পড়লে তো কথাই নেই। আর যদি এক এক সময় রান্নাঘরে ঢুকতে না ইচ্ছে করে তাহলে আমার ফেভারিট পাড়ার মোড়ের দোকানের ডিম টোস্ট আর ভাঁড়ের চা, এই হলো আমার রবিবারের ইভিনিং স্ন্যাক্স। দারুণ,
1: আজকে রবিবার, আজকে সন্ধেবেলা ইভিনিংয়ের মোটামুটি ইভিনিংয়েই আছি আমরা, তো এই সময় যদি এরকম সব মজাদার টেস্টি স্ন্যাক্সের কথা বারবার ওঠে তাহলে উচ্চারণ ঠিক রাখাটা একটা চ্যালেঞ্জ।
2: একদম একদম।
1: পরের যে মেসেজটি আমাদের কাছে রয়েছে,
2: ফোন নিয়ে নি,
1: নিশ্চয়ই ফোনে অপেক্ষমান যারা তাদের আগে। নমস্কার।
3: নমস্কার।
1: বলুন।
3: নমস্কার,
1: বলুন, শুনতে পাচ্ছি, বলুন।
3: আমি শঙ্কর বাগ বলছি, মশাট হুগলি থেকে। দেখুন, রবিবারে স্ন্যাক্স বলতে গেলে গরম গরম পেঁয়াজি আর সঙ্গে যদি একটু মুড়ি থাকে, তার সঙ্গে যদি সর্ষের তেল কাঁচা লঙ্কা আর সঙ্গে যদি একটু গরম চা হয় তাহলে এইটা জমে যাবে। নমস্কার।
1: তাই তো, এমন জিনিস যদি এই মুহূর্তে স্টুডিও হাজির হয় তাহলে প্রোগ্রামটাও জমে যেত। যাই হোক, আপাতত আপনাদের মেসেজেস দিয়েই জমবে আমাদের অনুষ্ঠান। আচ্ছা, যেমন বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখেছেন, রুগী তো শর্করা বৃদ্ধির রেস্ট্রিক্টেড ডায়েট, একেবারে সময় মতো অযথা নো লেট, রবিবার বলে নেই কোনো সুপার স্পেশালিটি ডায়েটিং চার্ট, ডায়েটিং চার্ট অনুযায়ী খাদ্যাভ্যাস মূল ডিউটি, কোনো রবিবার হয়তোবা ডালিয়ার কোনো আইটেম, নিয়মের একটু শিথিলতায় খুবই রেয়ার মোমো প্রেম, বিকল্প হিসাবে তো থাকেই ওটস ছাতু কিংবা মুড়ি, খাদ্য তালিকার প্রতি নজরে বাড়ির লোকের নেই জুড়ি, কত রবিবারের ইভিনিং আজও মুচকি হাসে, নানান রকমারি স্ন্যাক্স শুধুই স্মৃতিতে ভাসে। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে। আহারে দাদাভাই, আপনার জন্য সত্যি আমাদেরও সহানুভূতি রইল।
2: একেবারেই তাই, এবং ফেসবুক কমেন্টেও কিন্তু এরকম একটা ছন্দে ছন্দে লেখা কমেন্ট রয়েছে। লিখেছেন শীষ মোহাম্মদ পাইকপাড়া বীরভূম থেকে, এক কামলা মুড়ি কাঁচা বাদাম কিছু, দুটো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা পিছু পিছু, পাঁচ ফোড়নটা ইচ্ছে মতো লাগবে, দুটো ডিম, সর্ষের তেল এক টেবিল চামচ অত কিম, মটরশুঁটি থাকে যদি নিতে পারো কিছু, আদা রসুন বাটা ধনে পাতা এলো পিছু পিছু, কড়াই চাপিয়ে দাও গ্যাস ওভেন খুলে, কাঁচা বাদাম গরম তেলে ভেজে রাখো তুলে, পেঁয়াজ কুচি বাটা মশলা ভাজা হলে ডিম দুটো কড়াই শুটি ভেজে নাও তুলে, লবণ দেবে পরিমাণ মতো একটুখানি চিনি, গামলার মুড়িগুলো এবার ঢেলে দাও দেখিনি, গরম গরম মুড়ি মাখা লাল চায়ের সাথে জমে যাবে বলছি বন্ধু কাল বিকেল।

0: বেলাতে ভালো তোমার লাগতেই হবে, শীষ মোহাম্মদ বলে, বাড়ি আমার পাইকপাড়া বীরভূম অঞ্চলে। দারুণ ছন্দে ছন্দে লিখেছেন এবং রেসিপিটাও দিয়ে দিয়েছেন,
1: দুর্দান্ত।
0: আর আমরা এবার একটু ফোনে চলে যাই।
1: ঠিক আছে, নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দিদিভাই, আমি শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, বলুন কে বলছেন?
2: হ্যাঁ দিদিভাই, পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল। দিদিভাই
0: বলুন।
2: দিদিভাই, এই যে বিকেল বেলা হয়ে গেল আর আপনাদের ওই FM গোল্ড খুলে বসে থাকলাম, আর সঙ্গে চা আর মুড়ি চানাচুর, তারপর পেঁয়াজ ধনে পাতা দিয়ে মেখে, তেল আমতেল আমতেল দিয়ে মেখে, সে জমকালো করে আপনাদের অনুষ্ঠান শুনছি আর বসে বসে খাচ্ছি। দিদিভাই
0: বেশ,
1: আমাদের অনুষ্ঠানটা কি ইভিনিং স্ন্যাক্স এর পার্ট?
2: হ্যাঁ
1: একদম
2: একদম।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তাহলে আমরাও মুচমুচে অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে থাকছি একেবারে 8:45 পর্যন্ত। এই মুহূর্তে আমার হাতে SMS রয়েছে কুন্তল ভট্টাচার্যের, যাদবপুর থেকে পাঠিয়েছেন। রবিবারের সন্ধ্যের আড্ডায় হালকা অথচ দারুণ সুস্বাদু স্ন্যাক্স হতে পারে পারফেক্ট, যেমন চিকেন পাকোড়া আর ভাঁড়ে গরম চা, জমে যাবে। ধন্যবাদ কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে।
0: একদম জমে যাবে। পরের কমেন্টে চোখ রাখি। SN মন্ডল বাপি কোরাকাটি সন্দেশখালি থেকে লিখছেন, নমস্কার মল্লিকা দিদি, শ্রাবস্তী দিদি। বাঙালির বিকেলে স্ন্যাক্স বলতে বুঝি আলু কাবলি, ঝালমুড়ি, আলুর চপ। শুধুমাত্র রবিবারের ইভিনিং নয়, প্রতিদিনের সন্ধ্যায় গরম চা পানের সাথে সাথে গরম পেঁয়াজি, এগুলো তো আমাদের ঘরে ঘরে চলে। SN মন্ডল বাপি কোরাকাটি সন্দেশখালি থেকে লিখেছেন, এবং তার সাথে একটা ছোট্ট মেসেজ পড়ে দিই। হিতেন্দ্র দাস আসাম থেকে লিখছেন, ঝালমুড়ি, বাস এটুকুই লিখেছেন উনি।
1: দুর্দান্ত, আসলে মুড়ির সঙ্গে ঝালটা না থাকলে মুড়ির স্বাদ খোলে না। চলে আসি আমাদের পরের হোয়াটসঅ্যাপে। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা, আমার দুই বোন মল্লিকা ও শ্রাবস্তীকে আন্তরিক ভালোবাসা। আর দেখো আজকের বিষয় খুব সুন্দর আর মজাদার। রবিবার ইভিনিংয়ে আমার স্ন্যাক্স বলতে চায়ের সাথে মুড়ি চানাচুর পেঁয়াজ কুচির সঙ্গে সর্ষের তেল দিয়ে মেখে খাওয়া, এটা প্রত্যেক রবিবার। আর তার সঙ্গে FM গোল্ডের আপনাদের অনুষ্ঠান জমিয়ে শোনা। তবে এই অনুষ্ঠানটা আমার খুব প্রিয়। তোমরা ভালো থেকো, ধন্যবাদ, নমস্কার। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে।
0: বেশ, ফোন আছে, নিয়ে নি। হ্যালো কে রয়েছেন?
3: নমস্কার।
0: নমস্কার বলুন।
3: আমি মল্লিকাটি দক্ষিণ ২৪ পরগনা থেকে সঞ্জীব কুমার মন্ডল
0: বলছি।
3: আজ বিষয়টা ভীষণ সুন্দর আর খুব লোভনীয়। সন্ধ্যাবেলা যে জিনিসটা খাওয়া হয় আমাদের বাড়িতে চা বিস্কুট খাওয়ার পর, বিশেষ করে রবিবার দিন, সেটা হচ্ছে আমাদের চাউমিনটা খাওয়া হয়।
0: আচ্ছা,
3: তবে অতিরিক্ত পরিমাণে নয়, খাওয়া হয় এটা। আর অন্য সময় বেশিরভাগ দিনই যেটা খাওয়া হয় সেটা হচ্ছে চানাচুর মুড়ি এবং ওই যে আমতেল দিয়ে মাখা, আর তার সাথে পেঁয়াজ দেওয়া। হ্যাঁ, কাঁচা পেঁয়াজ বেশ ভালো লাগে, আর মাঝে মাঝে পকোড়াও হয়, কিন্তু রবিবারটা আমাদের চাউমিনটাই হয়। বেশ
0: বেশ, তবে একদিন রোববার দিন ওনার বাড়িতে চলে যেতে হবে।
1: রবিবার হচ্ছে চাউমিন ডে, তাই তো? চাউমিন ডে, তাই তো?
3: হ্যাঁ নিশ্চয়ই।
1: বাহ বেশ, চাউমিন ইভিনিং।
0: এবং ওই চাউমিন খেতে তোমার যদি মনে কোনোদিন ইচ্ছে করে, সঞ্জীব বাবুর বাড়িতে কিন্তু চলে যাওয়া যাবে রবিবার দিন বিকেলবেলা,
1: সেটা আবার রবিবার হতে হবে। বেশ, চলে যাই আমাদের পরের হোয়াটসঅ্যাপে। শঙ্খমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, মুড়ি চপ, ভেজিটেবল চপ, চিড়ে ভাজা, ভাজা বাদাম দিয়ে চিড়ের পোলাও, সুজির উপমা, ভাজা ছোলা, বাদাম দিয়ে মুড়ি, আগে সবই খেতাম ঘুরিয়ে ফিরিয়ে, এখন মা নেই তাই দুই একটার মধ্যেই ঘোরাফেরা করে, এটাই মেয়েদের জীবনের স্বাভাবিক। শঙ্খমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে।
0: অনেকগুলো অপশনস। যাই হোক, পরের কমেন্টে চলে যাই। লিখছেন দীনেশ নস্কর বালি হাওড়া থেকে, বলছি রবিবারের বিকেলে বন্ধু বান্ধবের সঙ্গে বসে মুড়ি আলুর চপ একটু তেল কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে মিক্সচার করে একটা গামলার মধ্যে, তারপর সবাই মিলে এক মুঠো করে খাওয়াটা খুব মজার হয়, আর সঙ্গে থাকবে চা, এইভাবে রবিবারের বিকেলের আড্ডাটা ভালোই জমে। দীনেশ নস্কর লিখেছেন বালি হাওড়া থেকে।
1: আপাতত আমাদের আড্ডা জমাতে ফোনে একজন রয়েছেন, কথা বলে নিই তার সঙ্গে।
0: হ্যালো, হ্যালো,
4: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
4: আমি চন্দ্রনগর সরষেপাড়া থেকে শরৎ মন্ডল বলছি।
0: বলুন।
4: বলছি রবিবারের মেনু হচ্ছে আমার বিশেষ করে তরকা আর রুটি। তরকার রুটিটা খুব, আমার বাড়িতে সবাই রাতের বেলায় রোববারটা বেশি তরকার রুটিটাই চলে।
1: হ্যাঁ, উনি একেবারে ডিনারের রেসিপি বলে দিয়েছেন, ডিনারের আমাদের আইটেম বলে দিয়েছেন,
0: তরকা রুটি। হ্যাঁ
1: ঠিক আছে,
0: অনেকেই খুব আর্লি ডিনার করেন আর কি, হতে পারে একেবারেই স্ন্যাক্স এবং ডিনার একসঙ্গে। যাই হোক, আরো একটা মেসেজ কমেন্ট পড়ে নি। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, আমি কি খাই এবং কি না খাই তা অন্যকে শোনাতে ভীষণ লজ্জা পাই। উনি লিখেছেন এটাই। বেশ, তাহলে আর জানা হলো না আপনার ইভিনিং স্ন্যাক্সের কথা, কিন্তু মেসেজটা পড়লাম কারণ উনি শুনছেন, সাথে রয়েছেন। এরপরে
1: এবারে একটা SMS পড়বো। জয়শ্রী দত্ত যাদবপুর থেকে লিখেছেন, রবিবার মানেই আলাদা আমিষ রেসিপি, বিকালে বাবার গরম সিঙ্গাড়া আর মুড়ি, আমার চপ বা রোল, মায়ের খাবার হলেই হয়েছে, আর ঘুরতে বেড়ানো বিকেলে, ইদানিং বাবা নেই তাই মা মেয়ের থাকে না ঠিক কী খাবো এখন। জয়শ্রী, ও মামের থাকে না ঠিক কী খাবো এখন, জয়শ্রী দত্ত যাদবপুর থেকে লিখেছেন। আচ্ছা, রবিবারের সন্ধ্যারা তো অবশ্যই আসে যায়, বাবা গেছেন চলে গেছেন ঠিক কথা, কিন্তু রবিবারের সন্ধ্যাটা রোজ আসে, তাকে হারিয়ে ফেলাটা কাজের কথা নয়। আমরা একটা ফোন নিই আর ফোনের পরে শুনবো একটা গান।
0: হ্যালো,
5: হ্যালো, নমস্কার দিদি ভাইরা, শুভ সন্ধ্যা। আমি হাওড়া দাসনগর থেকে রমা রায় বলছি।
0: বলুন।
5: রবিবারের অলস বিকেল সূর্য পাটে যায়, ছুটির দিনের সন্ধ্যেটা জমরে গরম চায়, মুচমুচে সব স্ন্যাক সাজিয়ে থালা ভর্তি করে গল্প গাছা আড্ডা চলুক সবার ঘরে ঘরে, আলুর চপার পেঁয়াজি যদি তেল মুচমুচে হয়, রবিবারের সন্ধ্যে তখন সত্যি রঙিন হয়, মুড়ি মাখায় সর্ষের তেল সাথে লঙ্কা কুচি, ছুটির দিনে ডায়েট ভুলে গল্পেই হোক রুচি, আজ বিকেলে আমার যাকে দিলাম গরম গরম চা আর তেল মাখিয়ে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি, আপনারা একদিন আসুন না আমার বাড়ি, খেতে দেব গরম গরম তেলে ভাজা আর চা আর মুড়ি, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
0: লোভনীয় এই আমন্ত্রণ, ভীষণ ভালো লাগলো, কিন্তু সেই সাথে আমরা
1: ওনার কথার সূত্র ধরেই একটু কিশোর কুমারের গান শুনবো, তারপর ফিরবো আবার আপনাদের মেসেজেস এবং ফোন কলে।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দিদি, আমি পায়েল ব্যানার্জি বলছি বেলঘরিয়া থেকে।
0: বলুন।
1: হ্যাঁ, তো রোববারের যে স্ন্যাক্স যেটা বলছো, সেটা আমার মনে হয় যে যার যেটা পছন্দ সে সেটা বিকেলে অবশ্যই খেতে পারে। তো সেটা একটু হালকা পাতলা খাবার হলেই ভালো হয়, কেন রাত্রে যেহেতু ডিনারের ব্যাপারটা থাকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই বিকেল বেলাটা যদি একটু হালকা খাবার হয়। আর অবশ্যই খাবারের হাইজিনটা কিন্তু আমাদের মেনটেন করাটা খুব দরকার, তাই বাইরের যে কোনো ফাস্ট ফুড কিনে আনার থেকে আমার মনে হয় ঘরে করে আমরা যেটা কেউ যদি খেতে পারি, সে চাউমিন হোক, এগ রোল হোক, মোগলাই হোক, সেটা যদি ঘরে বানানো যায় তাহলে মনে হয় অনেকটা বেটার হয়, একটু কি বলবো।
0: একদম তাই। চলে যাই একটা SMS এ। বাউরিয়া বউলখালি থেকে শান্তনু ঘোষ ও কনক ঘোষ লিখছেন, রবিবারের বিকেলে হালসেমি ভাঙতে ভাঙতে চা, তারপর সন্ধ্যায় তিতুল দেওয়া ফুচকা, শরীরের এনার্জি আসার পর চপ মুড়ি সঙ্গে বেগুনি, এইভাবে আমাদের সন্ধ্যা রবিবার কাটে। দিদিরা ভালো থাকবেন, লিখেছেন শান্তনু ঘোষ ও কনক ঘোষ বাউরিয়া বউলখালি থেকে। একেবারেই তাই। তারপরে এরপর চলে যাই একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। হোয়াটসঅ্যাপ করে লিখছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, শুভ সন্ধ্যা আর যে মল্লিকা দিদি ও শ্রাবস্তী দিদি, নমস্কার জানাই। আগে সেই চায়ের দোকানে সন্ধ্যার আড্ডা উঠে গিয়েছে, তাই রবিবারের সন্ধ্যায় বাড়ির সবার সঙ্গে গল্প করতে করতে গরম সিঙ্গারা আর দার্জিলিং লিকার চা। আজ যেহেতু খুব গরম, তাই শশা টমেটো কাঁচা লঙ্কা আর চানাচুর দিয়ে মাখানো ঝালমুড়ি, সঙ্গে অবশ্যই বড় এক কাপ দার্জিলিং লিকার চা। এই প্রচণ্ড গরম আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লিখছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। আরো একটা ফোন রয়েছে আমাদের সাথে, কে রয়েছেন দেখে নি। হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: নমস্কার
2: দুই দিদি ভাই কে, নমস্কার। আমি শালবন থেকে অশোক দত্ত
0: বলুন।
2: বিকালবেলায় এই মানে সন্ধ্যা লাগলো, তখন ওই মুড়ি চানাচুর একটু কাঁচা তেল মানে মুড়িতে মাখাতে হবে, আর পাকি দিচ্ছে, আর একটু ওই শশা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর লাগে, তারপর এক গ্লাস চা। এটা মোটামুটি প্রতিদিনই থাকে, রবিবারে চপটপ আনা হয়, আজকাল আনা হয়। ঠিক আছে,
0: নমস্কার দিদি। একেবারেই তাই। এরপর মানে মুড়ির দিকে কিন্তু ভোট দেখছি বেশি, আর চা তো আমাদের একদম চিরকালীন, এবং চা ছাড়া চলবেই না, কারোর দুধ চা পছন্দ, কারোর লিকার চা। যাই হোক, আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই। সীমা দাস লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, শুভ সন্ধ্যা। আমার পছন্দের ইভিনিং স্ন্যাক্স হলো ঘি দিয়ে তৈরি পরোটা বা লুচি, এবং তার সাথে আলু ভাজা বা পাঁচ ফোড়নের আলুর তরকারি, তার সাথে গরম চা। এছাড়া ঝাল চানাচুরও আমার খুব পছন্দের খাবার, তবে শুধু রবিবার বলে নয়, সপ্তাহের যে কোনো দিন যখন ইচ্ছে হয় তখন ওই পছন্দের খাবার তৈরি করে খেয়ে থাকি। আপনারা সবাই খুব ভালো থাকবেন সব সময়, লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। টেলিফোন। হ্যালো, কে রয়েছেন?
3: নমস্কার দিদি ভাই,
0: বলুন।
3: হ্যাঁ, আমি শান্তিনিকেতন থানা অন্তর্গত রূপপুর গ্রাম থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম।
0: বলুন।
3: হ্যাঁ দিদি ভাই, দেখুন আজকে অনেকদিন পর কথা হচ্ছে বলে আমাদের কথা শুনতেও ভালো লাগছে আর বলতেও ভালো লাগছে। মল্লিকা দিদি স্বাগত, অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠান পরিচালনা করার জন্য, আর তার সঙ্গে নমস্কার জানিয়ে আমি কথা বলছি। তা দিদি ভাই দেখুন, আজকে যদি বলেন তা আমি হঠাৎ করে মানে বিকালের দিকে একবার প্রবীরদার বাড়ি গেলাম, বুধবুধ বর্ধমান, ঠিক আছে। যে প্রবীরদার বাড়িতে ভেজ পকোড়া আর গরম চা, হ্যাঁ, খেয়ে তারপর বাড়ি ফিরলাম এই মাত্র।
0: আচ্ছা, হ্যাঁ উনি তো জানালেন না আমাদের।
3: হ্যাঁ না, উনি জানালেন না, উনি কিন্তু বাড়িতে কি খেলেন সেটা বললেন,
0: কিন্তু
3: গেছিলাম সেটা উনি বলতে ভুলে গেছিলেন বলে আমি বলি।
0: আচ্ছা বেশ,
3: নমস্কার, নিবেন ভালো থাকবেন,
0: একটু বেশি। এবার আরো একটা হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করছেন কিশোর বালি হাওড়া থেকে, রবিবার মানি একটু বন্ধুদের সঙ্গে আড্ডা, আর সঙ্গে থাকে চপ মুড়ি আর ফুলুরি। আমরা তিন বন্ধু মিলে, এক বন্ধু বেগমপুরে থাকে, তার নাম শুভেন্দু, তার বাড়িতে এসেছি, চা খাচ্ছি, সঙ্গে আছে চপ মুড়ি ফুলুরি, খেতে খেতে মেসেজ লিখছি। বিশ্বাস করুন, অন্য দিনগুলি কাজের মধ্যে থাকি তাই সেরকমভাবে কিছু খাওয়া হয় না, বন্ধুর বাড়ি এলে বা আশেপাশে ঘুরতে গেলে চপ মুড়িটাকেই বেছে নিয়েছি।

0: ব্যক্তি কখনো কখনো চপমুড়ি খেলে একটা গ্যাস অম্বলের ভয় থাকে, কিন্তু বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে খেলে সব হজম হয়ে যায়। এটা কিন্তু ঠিক, একটু হাঁটাচলা হয়তো তাই মনে হয়। বেগমপুরে চপ ফুলুরিগুলো খুব সুস্বাদু। বেশ, কিশোর বালি হাওড়া ছেড়ে থেকে লিখছেন।
1: ফোনে অপেক্ষমান শ্রোতা,
2: হ্যালো।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: শুভজিৎ বলছি, বেলঘরিয়া থেকে।
0: বলুন।
2: অ্যাকচুয়ালি বেশ ভালো লাগছে শ্রোতারা এই মোমো বার্গার পিজার যুগে এখনো যে তেলে ভাজা মুড়ির মানে ইটস ভেরি সিনোনিমাস, যে এখনো আছে, এই জায়গাটা আছে, বেশ ভালো। কারণ আমরা পাতি খাবার মানে যেটা এখন, কারণ খাবারের এখন ক্লাস হয়ে গেছে, তো সেই জন্য অ্যাটলিস্ট ভালো লাগছে যে আমরা বাঙালিরা স্পেশালি, যেটা আমি জেন ওয়াই জিএন নয়, তো তখন আমাদের সময় ছোটবেলায় একসঙ্গে সবাই মিলে বিকেল বেলা রবিবার দিন সবাই মিলে খাওয়া শেয়ার করা, সেই জিনিসগুলো খুব মনে পড়ে। এখনো যতটা সম্ভব চেষ্টা করি রবিবার দিন একসঙ্গে মিলে খাওয়া। তো তেলে ভাজা মুড়িটা খুব খুব প্রাসঙ্গিক এখনো বাঙালি বাড়িতে, এবং তার সাথে চা, সেই স্টিলের গ্লাসের চা, তার একটা। আর তখন আমরা কিন্তু খুব একটা ওই এই ক্যালোরি মাপতাম না, এখন তো অনেক তেল ব্যাপারটা, মানে খবরের কাগজে মুড়িয়ে যে তেলে ভাজাটা আসতো তার একটা যে সুগন্ধ, মানে সেটা ভোলার নয়। তবে এখন একটু তো নিজের শরীর স্বাস্থ্য দেখতে
0: হয়, আসলে আমার মনে হয় মুড়িটা যেভাবে ভাগ করে খাওয়া যায় সেভাবে বোধহয় বার্গার মোমোটা ভাগ করে খাওয়ার মজা নেই।
2: একদমই নয়, সে একটা বড় থালায় করে যে ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে চলে যায়, মানে চানাচুরও হয়তো দরকার পড়ে না,
0: একদম একদম
2: এরকম। সেই তার মধ্যে যে একটা আত্মীয়, তার মধ্যে একটা যে ফিলিং, সেটা কিন্তু এখন আর সেই মোমো বার্গার পিজা কি দিতে পারে? এবং এটা কিন্তু মানে আমি যতগুলো মানুষের কথা শুনছি এবং পড়ছি আপনাদের থ্রু দিয়ে শুনতে পাচ্ছি, আমার এত ভালো লাগছে যে এই ঐতিহ্যটা যেন চলে না যায়, মানে এই মুড়ি তেলে ভাজার ব্যাপারটা যেন কোনোদিন চলে না যায়।
0: একদম,
2: অল্প হলেও একটু হলেও স্বাদ নিতে হবে তার।
0: একদম, একদম। মুড়িটা তো আমাদের চিরকালীন খাবার, এবং ওই পেট খারাপ হলে জলমুড়ি, ইভিনিং স্ন্যাক্সে ঝালমুড়ি, এবং সবটা মিলিয়ে, এবং তার সঙ্গে লাগবে চা, ওই যেই কথাটা বারবার উঠে আসছে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে হোয়াটসঅ্যাপে লিখছেন, মল্লিকা ও শ্রাবস্তী শুভ সন্ধ্যা। সপ্তাহের প্রতিদিনই কিছু না কিছু সান্ধ্যকালীন জলখাবার থাকে, তবে ছুটির দিন রবিবারে একটু ভিন্ন ভিন্ন স্বাদের জলখাবারের ব্যবস্থা থাকে। এগ রোল, চাউমিন, বিরিয়ানি, ডিম টোস্ট ইত্যাদি নানা স্বাদের খাবার এক এক রবিবারে থাকে, তাই রবিবারের ইভিনিং স্ন্যাক্স মুখরোচক হলেও সহজপাচ্য ও পুষ্টিকর হয়। সুভাষ চক্রবর্তী লিখছেন উত্তর বাওয়ালি থেকে।
1: চলে যাব একটা গানের বিরতিতে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold.
1: আপনি শুনছেন 100.1 FM Gold, আপনার কথা, আর সঙ্গে রয়েছেন কেউ লিসনার। হ্যালো।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন
2: দিদি ভাই। আমাদের সন্ধ্যাবেলায় বিকেলে বাড়িতে বসে বেগুনি পেঁয়াজি এই করে রোজ পেরাই আমাদের খাওয়ায় মুড়ির সাথে। আপনাকে নিমন্ত্রণ করলাম, চলে আসবেন দিদি ভাই আপনার দুইজনে? নমস্কার, ভালো থাকবেন।
1: নিশ্চয়ই আসব, নিশ্চয়ই আসব। বেশ, আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই। বাউরিয়া জাগৃহী থেকে মমতা ঘোষ বলছেন, রবিবারের সন্ধ্যা মানেই মনটা কেমন যেন চটপটা স্বাদের জন্য উসখুস করে, তাই সব নিয়ম ভুলে সোজা চলে গেলাম ফুচকার দোকানে বা প্লেট ভর্তি গরম মোমোর সামনে। প্রতিটি কামড়ে যেন সারা সপ্তাহের ক্লান্তি ধুয়ে মুছে সাফ হয়ে যায়। নমস্কার দিদি ভাইরা, ভালো থাকবেন। বেশ, একদম তাই। সপ্তাহের এই একটা দিন, একটা ছুটির দিন রবিবার, সেই দিনটা একটুখানি ফুচকা মোমো এগুলো না খেলে হয়।
3: কিন্তু কথা বলতে বলতেই আমাদের ফোনেও কিন্তু আরেকজন রয়েছেন, শুনে নি তার কথা।
1: হ্যালো।
4: হ্যালো,
1: হুম বলুন।
4: আমি প্রসাদপুর ভগবতীতলা থেকে বলছি।
1: বলুন।
4: রবিবারটা আসলে আমাদের, আমার নাতি নাতনি প্রচুর আনন্দ হয়। সন্ধ্যেবেলা ওর বাবা মা কাকা কাকিমা সবাই বাড়িতে থাকি, সন্ধ্যে হলে আমার নাতি নাতনি বলে ঠাম্মি কখন মুড়ি মাখবে, বলেই আমতেল তেল ভাজা পেঁয়াজি এইসব নিয়ে এসে আমরা খপরে কাগজ পেতে মুড়ি মাখি, মেখে সবাই একসাথে আমরা খাই।
1: খুব ভালো, এইটা বজায় থাকুক, এই মুড়ির আড্ডাটা বজায় থাকুক, প্রত্যেকটা বাড়িতে সকলে একসঙ্গে বসে মুড়ি চা খাক। এরপর যার মেসেজে চলে যাব, হোয়াটসঅ্যাপ মেসেজ, তিনি হলেন কার্তিক মণ্ডল, দাউদপুর সন্দেশখালী থেকে লিখছেন। রবিবারের সন্ধ্যায় মজার স্ন্যাক্স খেতে আমি ভালোবাসি। এক কাপ চায়ের সাথে গরম গরম সিঙ্গারা বেগুনি আর চপ হলে আমি খুব খুশি। মাঝে মাঝে ফুচকা বা ঝালমুড়ি খেতে বেশি পছন্দ করি। বৃষ্টির দিনে চায়ের সঙ্গে পেঁয়াজি দারুণ লাগে। বাড়িতে বানানো পকোড়াও সন্ধ্যার জন্য খুব জনপ্রিয়। বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে স্ন্যাক্স খাওয়ার আনন্দ আলাদা। যতই কোলেস্ট্রল ভুঁড়ি বাড়ুক না কেন, এরকম রবিবারের ইভিনিং স্ন্যাক্সে আমি খুশি। কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী থেকে লিখছেন এই মেসেজ।
3: রবিবারের সন্ধ্যার স্ন্যাক্সটা যে কত জনপ্রিয় সেটা বোঝা যাচ্ছে একটার পর একটা আপনাদের ফোন কলের থেকেই। আমাদের মেসেজ পড়া শেষ হতে না হতেই ফোনের আলো জানান দিচ্ছে আরেকজন অপেক্ষমান।
1: হ্যালো,
5: নমস্কার।
1: নমস্কার বলুন।
5: আমি বদুরচক মাছপাড়া রাজবলহাট হুগলি থেকে কাকের আলী বলছি।
1: বলুন।

0: জীবে জল আনানোর মতন টপিক দিয়েছেন, তো মাঝে মধ্যে অনুভব করতে পারছি যে আপনাদের দুজনের জীবে তো জল আসছে, আর আমাদের তো আসছে অবশ্যই।
1: হ্যাঁ একদম।
0: রবিবারে বৈকাল হলেই আমাদের মোটামুটি ঘরে তৈরি আলু আলু আলু বা আলুর যে টপ এবং পিঁয়াজি এবং তার সাথে পেঁয়াজ কুচি এবং আম তেল, এইগুলো তার চানাচুর, ভালো চানাচুর, হালকা লঙ্কা উসে কুচিয়ে দিয়ে আমাদের মোটামুটি চারজন আমাদের ফ্যামিলির মধ্যে আছে, সকলে মিলে বসে আনন্দের সাথে খেয়ে আমরা কিন্তু উপভোগ করি। তার সাথে গরম গরম চা থাকবে, ল চা কিন্তু, অন্য চা নয়, কিন্তু খেয়ে আমাদের খুব কিন্তু আনন্দ উপভোগ করি
1: একদম।
0: আর আপনাদের কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন কিন্তু, আপনাদের নিয়ে বসে খেলে কিন্তু আনন্দটা
1: নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই। শুনেই খুব মজা হচ্ছে, এই যে সকলে বসে একসঙ্গে খাওয়ার যে আনন্দ, সেই আনন্দটা উপভোগ করতে আমরা নিশ্চয়ই যাব। ভীষণ ভালো লাগছে আজকে এই সমস্ত কথা শুনে আপনাদের থেকে, যে শুধুমাত্র খাওয়া নয়, জল খাবারের সঙ্গে আপনারা এই যে রবিবারের বিকেলে একসঙ্গে বসে খাওয়ার কথা বলছেন, এটা ভীষণ ভালো লাগছে। এরপর চলে যাব আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। হোয়াটসঅ্যাপ করছেন বড় মেসেজ পশ্চিম বর্ধমান থেকে সুচেতা, লিখছেন যে রবিবারের সন্ধে মানে ছুটির সন্ধে, আর ছুটির সন্ধে মানে মায়েদের ছুটি আর চায়ের দায়িত্ব ছোটদের কাছে এসে যায়। সপ্তাহের এই একটা দিন একসাথে বসে গল্প করতে করতে চা ও স্ন্যাক্স এক আলাদাই অনুভূতি। রবিবার সন্ধ্যা হলেই রান্নাঘর থেকে ভেসে আসে আদা আর এলাচের সেই চেনা গন্ধ, চা ও সর্ষের তেল দিয়ে মশলা মুড়ি ও কখনো কখনো তেলে ভাজা আর তার সাথে গল্প। এক কাপ চায়ের সাথে মিশে থাকে আমাদের ছোটবেলার হাসি আর হাজারো গল্প। মুড়ি আর বিস্কুট যেন তখন শুধু খাবার নয়, একসাথে কাটানো সময়ের অজুহাত হয়ে যায়। বাকি ছদিন বাড়িতে চা হয় ঠিকই, কিন্তু সেই ভালোবাসার স্বাদটা কোথাও হারিয়ে যায়। রবিবারের সন্ধ্যাগুলো তাই আমার কাছে শুধু ছুটির দিন নয়, অনুভূতির একটা ছোট্ট উৎসব। চা শেষ হয়ে যায় দ্রুত, কিন্তু অনুভূতি অনেকক্ষণ রয়ে যায়, তারপর আবার অপেক্ষা শুরু হয় পরের রবিবারের সেই এক কাপ চায়ের জন্য। পশ্চিম বর্ধমান থেকে লিখেছে সুচেতা, খুব সুন্দর অনুভূতি।
2: সুচেতার মেসেজের সঙ্গে সঙ্গেই আমাদের ফোনে রয়েছেন আরেকজন।
1: হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
3: হ্যালো,
1: হ্যাঁ
3: আমি চিত্র থেকে তারক নন্দী বলছি।
1: বলুন।
3: বলছি আমাদের বিকেলে রোববারের মেনু হচ্ছে ঘুগনি আর মুড়ি, তার সঙ্গে একটু টক টক করে তৈরি করে, এটা হচ্ছে আমাদের রবিবারের বিকেল সন্ধ্যের মেনু।
1: খুব সুন্দর। এরপর আপনিও চলে আসতে পারেন টেলিফোন লাইনে, খুব অল্প সময় বাকি আছে, করতে পারেন হোয়াটসঅ্যাপও। প্রণব
2: আলো কিন্তু বলছে অপেক্ষমান কেউ একজন।
1: আচ্ছা বেশ, তাহলে ফোনটা নিয়ে আবার প্রণব কুমার কলকাতা 18 থেকে লিখছেন, তার মেসেজে আসব। হ্যালো,
4: হ্যালো,
1: কে বলছেন?
4: রশিদপুর থেকে তরুণ দেব বলছি। দিদিভাই
1: বলুন।
4: দিদিভাইকে নমস্কার জানাচ্ছি। আমি আসলে আমাদের না আমার না এমন কাজের সঙ্গে যুক্ত আছি, আমাদের কিন্তু রবিবার বলে কিছু নেই আমাদের দিদি ভাই, তো আমাদের রোজই রবিবার রোজই সোমবার, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, কিন্তু এই তেলে ভাজা যে বলছেন ওটা আমাদের রক্তে মিশে আছে দিদি ভাই। আমি তো খুব পল্লী গ্রাম থেকে কথা বলছি, মানে সেই ছোটবেলা থেকে তেলে ভেজা খাওয়া, তেলে ভেজা খাওয়া নয়, আর রোজেরই সেই মাখছি মুড়ি খাচ্ছি পেঁয়াজ লঙ্কা চানাচুর দিয়ে, এই আজকেই খেলাম, খুব ভালো লাগলো দিদি ভাই
1: একদম।
4: আপনারা আসবেন, আপনাদেরও বললাম নিয়ে একসাথে খাবো দিদি ভাই।
1: আর তার মধ্যে একটু নারকেল কুচি থাকলে বা একটুখানি বাদাম থাকলে কিন্তু জমে যায় মনে হয়, তাই না?
4: নারকেলটা মানে আমাদের প্রায় হয়।
1: হ্যাঁ হ্যাঁ,
4: খুব ভালোবাসি
1: একদম।
4: বেশ ছোট করে কুচিয়ে কুচিয়ে মিশিয়ে দিয়ে খুব ভালো লাগে দিদি ভাই
1: একদম। বেশ, প্রণব কুমার কলকাতা 18 থেকে লিখেছেন যে এক কাপ চায়ের কথাই উনি লিখেছেন। এরপর আরও একটা টেক্সট মেসেজ রয়েছে হাওড়া থেকে, রঞ্জন বলছেন আমার আবার রবিবারের সন্ধে হলেই প্লেট ভর্তি মিষ্টি চাই, না হলে যেন সপ্তাহটা বাজে হয়ে যায়। বেশ, প্লেট ভর্তি মিষ্টি আপনি খেতে থাকুন আর শুনতে থাকুন 100.1 FM গোল্ড। আর আমরাও এইটুকু সময়ের মধ্যে যদি কোনো
2: ফোনে অপেক্ষা ফোনের
1: হ্যালো নমস্কার, হ্যাঁ বলুন। রেডিও সেটের ভলিউমটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে। না
2: না একেবারে।

0: না, আপনারা
1: এরকম
0: যখন,
1: করে কথা বললে ঠিক কি শোনা যায় সেটা নিশ্চয়ই আপনারাও আমাদের মতন শুনতে পাচ্ছেন।
0: হ্যাঁ,
1: কাজেই যারা ফোন করবেন, সবার আগে ফোনে কথা শুরু করার আগে রেডিও সেটের ভলিউম একদম জিরো করে দিন, অথবা রেডিও সেট থেকে দূরে চলে যান, না হলে আপনার কথা আমরা শুনতে পাবো না, কেউই শুনতে পাবে না।
0: আরও একটা টেক্সট মেসেজ আছে, নববর্ষে শুভেচ্ছা, এখনো হচ্ছে? আচ্ছা বেশ, নীলাঞ্জন দেবমান্না এস এন ব্যানার্জি রোড কলকাতা থেকে লিখছেন, শুভ সন্ধ্যা আপনাদেরকে। আমি ঠিক বুঝতে পারছি না খুব একটা কি লিখেছেন,
1: লিখেছেন
0: কারি কয়েকটা ঘি দিয়ে তারপর আলু সেদ্ধ, সাদা সাদা ছোলা, কাঁচা লঙ্কা কুচি আর ঘিটা ভেজে
1: মিশিয়ে ঠান্ডা করে তারপরে কিছু একটা বলতে চাইছে,
0: হ্যাঁ মুড়ি সহযোগে মাখা এটা খান ওনারা, সেটাই বলেছেন আর কি।
1: বেশ বেশ বেশ, একটা অন্যরকম রেসিপি, বুঝতে পারলে ফলো করতে সুবিধা হতো। যাই হোক, সেটা আমাদের দুর্ভাগ্য যে আমরা ভালো মতন বুঝতে পারলাম না। তবে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে যে আপনার কথা থেকে এবার বিদায় নেওয়ার পালা প্রায় সমাগত।
0: একেবারেই তাই, কিন্তু আমরা আবারও ফিরে আসবো 9:30। আর আপনারা ইতিমধ্যেই জানেন যে রবিবার দিন সন্ধেবেলা, মানেই এই যে সন্ধেবেলা আপনার কথাটা হয়ে গেল, তারপর একটুখানি বিরতির পর আমরা আবার কিন্তু ফিরে আসব রবিবারের বৈঠক দিয়ে। আর সেই বৈঠকে যে আড্ডা হবে, সেই আড্ডার জন্যও কিন্তু একটা এরকম জমজমাট বিষয় থাকবে, আর থাকবো শ্রাবস্তী আর মল্লিকা 100.1 FM গোল্ডে। তাই জন্য কিন্তু শুনতেই হবে রবিবারের বৈঠক ঠিক রাত 9:30 থেকে।
1: ততক্ষণ পর্যন্ত আমাদের তরফ থেকে কানে থাক শ্রেয়া ঘোষালের এই গানটি, শুনতে শুনতে আজকের আপনার কথা এই পর্যন্তই শেষ করলাম। নমস্কার।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।
2: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
3: 100.1 FM গোল্ডে চলে এলাম রবিবারের বৈঠক নিয়ে। শ্রাবস্তী আর মল্লিকা যেরকমটা কথা দিয়েছিলাম আসবো, আর আসবো মানেই এই রবিবারের বৈঠক নিয়ে আড্ডা হবে না, সেটা তো হতে পারে না, আড্ডা হবে। তবে আজকে একটুখানি অন্যরকম বিষয়। আজকের দিনটা 17ই মে একটুখানি অন্যরকম একটা দিন, একটা বিশেষ দিন, আর সেই সূত্র ধরেই কিন্তু আজকের আড্ডার বিষয়। তবে কি নিয়ে আড্ডা দেব সেটা বলবো একটা গানের ওপারে, আর গানটা কিন্তু আজকের বিষয়ের সঙ্গে তাল মিলিয়েই শুনবো আমরা প্রথম গানটা। অঞ্জন দত্তের কণ্ঠে এই গানটা শুনতে শুনতে ভাবুন যে আজকে কী দিন হতে পারে, কী নিয়ে কথা বলতে পারি, আর তারপর গানের ওপারে ফিরে আসছি আর বলছি আজকে আমরা কী বিষয়ে কথা বলবো।

0: ছিলাম আমরা টেলিফোনে, একটা বুথ থেকে করা একটা টেলিফোন, সেই টেলিফোন লাগছে না। তারপর আমরা সেই নাইনটিজের সং, সেই গান পেরিয়ে চলে এসে এখন আমাদের মোবাইল, হোয়াটসঅ্যাপ, ইমেল, সব কিছু, সব কিছু একেবারে হাতের মুঠোয়। আজ 17ই মে, এবং প্রতি বছর 17ই মে পালিত হয় ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে, অর্থাৎ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস। ইন্টারনেট ও প্রযুক্তির মাধ্যমে সামাজিক পরিবর্তন, যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল বিভাজন দূর করার জন্যই এই দিনটা পালিত হয়। এবং আজ যেহেতু এই বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস, সেই জন্য আজকে আমাদের আড্ডার বিষয় যে ডিজিটাল যুগে আমরা আগের চেয়ে অনেক বেশি কানেক্টেড, অনেক বেশি সংযুক্ত, অনেককে আমরা পেয়ে যাই আমাদের মুঠোফোনের মাধ্যমে, সোশ্যাল মাধ্যমে, সামাজিক যে মাধ্যম তাতে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা অনেক বেশি একা হয়ে পড়ছি, আমরা অনেক বেশি সংযুক্ত হয়েও, অনেক বেশি কানেক্টেড হয়েও আমরা অনেক বেশি একা হয়ে পড়ছি। সেটা কি ঠিক? আপনার কি মনে হয়? আপনি কি একা হয়ে পড়ছেন? আপনার সাথে আপনার প্রিয় মানুষ বা আপনার বন্ধুবান্ধব বসে থাকলে আপনারা কি ফোনের স্ক্রিনের দিকেই তাকিয়ে থাকেন? মনে হয় যে আমরা আদতে সকলে সকলের মুঠোফোনের দিকেই তাকিয়ে রয়েছি, বা আমরা তাতেই ডুবে যাচ্ছি, আমরা পাশের মানুষটার সঙ্গে কথা বলতে ভুলে যাচ্ছি। এমনটা কি হয়? আমরা কি একা হয়ে পড়ছি? এটাই কিন্তু আজকের বিষয়।
1: আর এই বিষয়ে, মানে রবিবারের বৈঠকে, আপনারা যদি অংশগ্রহণ না করেন তাহলে বৈঠকী মেজাজ আসবে কী করে? তো বৈঠকী মেজাজে আপনাদের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে শ্রাবস্তী আর মল্লিকা। আপনারা অংশগ্রহণ করবেন ফোনে অথবা হোয়াটসঅ্যাপে অথবা SMS করে। ফোন করার জন্য সেই আদি অকৃত্রিম একই নম্বর 2248 8085, মোবাইল থেকে ডায়াল করতে হলে 033 দিয়ে। তাছাড়াও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903055992 এই নম্বরে, এই একই নম্বরে, অর্থাৎ 9903055992 এই নম্বরে আপনি SMSও করতে পারেন।
0: একেবারেই তাই। এবং বলতে বলতে কিন্তু ফোন চলে এসছে, একটু দেখে নি ফোনে কে রয়েছেন। হ্যালো, হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার, বলুন।
2: বেহার আছে কি? অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
2: আমি মনে করি আমি অন্তত একা হয়ে পড়ছি না, বিশেষ করে আমার যারা প্রবাসী বন্ধু তাদের সঙ্গে আগে শুধু চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ রাখতে হতো এবং সেই চিঠিপত্র পৌঁছতে অনেক সময় লেগে যেত। এখন নিমেষের মধ্যে আমি তাদের সঙ্গে কথা বলতে পারছি। কেউ আছে ইংল্যান্ডে, কেউ আছে আমেরিকায়, কেউ আছে দুবাইতে। তো এদের সঙ্গে আমরা অনেক সহজে যোগাযোগ করতে পারছি এবং আমাদের যে রিইউনিয়ন হয় প্রতি বছর, সেই রিইউনিয়নেও তারা আগের চাইতে বেশি আসছে, কারণ তারা সঠিক খবরগুলো আমাদের কাছ থেকে পাচ্ছে। আরো একটা কারণে একা হয়ে পড়ছি না, সেটা হচ্ছে এই যে আকাশবাণীর অনুষ্ঠান। আগে আকাশবাণীর অনুষ্ঠানটা রেডিওতেই শুনতে হতো। যদি কলকাতার বাইরে চলে যেতাম কোনো কারণে, তাহলে FM এর অনুষ্ঠানটা কোনোভাবে সেখান থেকে শুনতে পারতাম না।
0: ঠিক।
2: কিন্তু এখন এই ডিজিটাল যুগে নিউজ অন AIR অ্যাপ এর মাধ্যমে আমি যেখানেই থাকি না কেন আকাশবাণীর সমস্ত চ্যানেলের অনুষ্ঠান শুনতে পাচ্ছি। দূরদর্শনের অনুষ্ঠানও মোবাইলের মাধ্যমে অতি সহজেই আমি পাচ্ছি।
0: তাই
2: আমি মনে করি এই যোগাযোগ ব্যবস্থার উন্নতি আমার একাকিত্বকে অনেকটাই দূর করেছে।
0: শুভরাত্রি। একেবারেই তাই। এবং আকাশবাণীর অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান যাতে আমাদের গেস্ট থাকেন, সুরমহলে থাকেন অথবা সঙ্গে স্পেশালিস্টে থাকেন, সেই অনুষ্ঠান কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে লাইভও দেখতে পাই, এটাও কিন্তু হয়েছে। যাই হোক, আমরা চলে যাই একটা গানে, আর সেই গানের পরে আবারও ফিরছি আপনাদের মেসেজ এবং ফোন কল নিয়ে।

0: আজকে রবিবারের বৈঠকের আড্ডায় আমরা কথা বলছি, ডিজিটাল সংযোগ বাড়লেও আমাদের কিন্তু একে অপরের সাথে মানসিক এবং আত্মিক যোগাযোগ কমে যাচ্ছে এবং আমাদের একাকিত্ব বাড়িয়ে তুলছে। প্রযুক্তির এই যুগে আমরা সবসময় একটা বোতামের ক্লিকে কিন্তু অনেক মানুষের সঙ্গে সংযুক্ত, কানেক্টেড, কিন্তু এই কানেকশনটাই, সংযোগটাই আসলে কিন্তু একটা ভার্চুয়াল বিভ্রম তৈরি করছে এবং আমাদের নিজেদের মানুষের সঙ্গে আমাদের অনেকটা দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। এটা কি ঠিক, আপনাদের কি মনে হয়, বা আপনার কি মনে হয় যে এইভাবে আমরা সংযুক্ত থাকার ফলেই আমরা ভীষণভাবে একা হয়ে পড়ছি, এটাও কি ঠিক? টেলিফোনে রয়েছেন লিসনার, হ্যালো। না, আমরা অপেক্ষা করতে করতে একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাব। না, ফোন চলে এসছে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার,
0: বলুন।
1: সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ সায়ন, বলো।
1: হ্যাঁ, অনেকদিন পর কথা হচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি একা হতে চাইছি কিনা এটা একটা বড় কথা। হ্যাঁ, আমি যদি একা হতে চাই, হাজার সোশ্যাল মিডিয়াতে বন্ধু থাকুক, যাই থাকুক, তবুও আমি একা। আর যদি আমি একা না হতে চাই, যদি আমার কোনো বন্ধু নাও সোশ্যাল মিডিয়াতে থাকে, কমিউনিকেশন যে ডেটা আমরা পালন করছি, অবশ্যই আমাদের কিন্তু কখনোই একা করছে না, ঠিক আছে? আমার কথাটা হচ্ছে যে, আজকে যদি কমিউনিকেশন এই যে উন্নতিটা না হতো, তাহলে কিন্তু আমি বসে আছি মালদাতে, আমার তিনজন বন্ধু বসে আছে, একজন নদিয়ায়, একজন মুর্শিদাবাদে, একজন কলকাতায়, তারা কিন্তু আমরা এক জায়গায় কখনো হতে পারতাম না, কমিউনিকেশন যদি স্ট্রং না হতো। এখন কিছু না, একটা হোয়াটসঅ্যাপে অডিও কল কনফারেন্স লাগিয়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা আড্ডা দিতাম। এবার যদি এখন বলে যেতে পারে যে ফিজিক্যাল টাচ বা দরকার নেই, সবকিছুই তো উন্নত হচ্ছে, আড্ডাটাও নাহলে উন্নত হলো। আর আমি এটাই বিশ্বাস করি যে আমি একা হতে চাইলে আমি একা,
0: আমাদের একটা বিষয়, মানে বিষয়টার একটা দিক হলো যে আমরা সকলে মিলে সকলের সঙ্গে বসে আছি, তবু সবাই যে যার ফোনে ব্যস্ত।
1: আমি ওটাতে আসছি, এবার ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে ফোমো, এটা হচ্ছে ফোমো,

0: ইয়া এবার আমি আমি এটা করব না, কিন্তু আমার পাশে যদি আমার প্রিয় বন্ধুটা এসে বসে, আমি না জাস্ট নেটটা অফ করব, ফোনটাকে সাইড টেবিলে রেখে আমি ঘন্টা পর ঘন্টা তার সাথে গল্প করব। এবার ব্যালেন্স, সব কিছু ব্যালেন্স করতে হয়, কি কতটা মানে ভারসাম্য আমি বজায় রাখতে পারছি। একবারে আমি ফোন নিয়ে মেতে থাকলাম তাহলে হবে না, যত পারো ফোনকে একটু সাইডে রেখে আমার পাশের মানুষটির সাথে কথা বল। কিন্তু আমি তো একবারে একা, আমার তো ফিজিক্যালি কেউ তো আমার পাশে বসে নেই, তখন তো আমার তো লোন মানে একটু মনে হচ্ছে যে আমার কথা বলার দরকার, তখন তুমি কিন্তু ফোনের সাহায্য নিতে।
1: একদম তাই, একদম। একদম একদম আমরা বুঝেছি, সকলেই বুঝেছেন, এবং সায়ন সবসময় সুচিন্তিত মতামত রেখে থাকেন। অনেক ধন্যবাদ সায়নকে। এবং পরবর্তী
2: বিষয় হলো এই যে ভার্চুয়ালি হাজির হওয়ার এত নিশ্চিত উপায়, কোথাও একটা অপেক্ষা বা অপেক্ষার পরে পাওয়া, এর যে একটা মধুর অনুভূতি আছে সেটা বোধহয় কোথাও হারিয়ে যায়। হারিয়ে যায় সম্পর্কের উষ্ণতা, পাশাপাশি কাছাকাছি থাকলে শুধুমাত্র কথা তো নয়, শুধুমাত্র ভাবনার বিনিময় নয়, একটা ফিজিক্যাল টাচ, এটা কিন্তু মানুষের জন্য ভীষণ দরকার। সম্পর্কের উষ্ণতা গভীরতা কোথাও যেন সেটাও ভার্চুয়াল হয়ে যাচ্ছে। হয়তোবা, হয়তোবাটা যোগ করার কারণ এটাই যে আপনারা বলবেন আপনাদের মতামত,
1: টেলিফোনে
2: বৈঠককে সমৃদ্ধ করবেন।
1: কে মতামত জানাতে চলে এসেছেন? হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: বলছি দিদি, আজকাল সবাই একা হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু একা নই আমরা। আমরা যেমন আমরা আমাদের যা দেওয়া সব নিয়ে আমরা এক পরিবার।
1: আপনার নামটা একবার বলুন।
0: আমার নামটা বলতে হবে?
1: হ্যাঁ,
0: বেলগাঁ থেকে লক্ষ্মী মজুমদার।
1: হ্যাঁ বেশ, আমরা জানি, কিন্তু আমাদের নিয়ম হলো একবার নাম এবং লোকেশনটা মেনশন করা।
0: আমি তো জানি দিদিরা তো আমার নামটা জানে
1: একেবারেই, লক্ষ্মীদি। হ্যাঁ
0: বলছি যে এই হচ্ছে আমাদের আমাদের অনেক বড় পরিবার একসঙ্গে, আর সবচেয়ে বড় পরিবার হচ্ছে আকাশবাণী আপনারা সবাই। আপনাদের ছেড়ে আমরা একদম থাকতে পারি না,
1: জানি।
0: এটুকু বললাম, নমস্কার দেবেন, ভালো থাকবেন।
1: নমস্কার, একেবারেই তাই। এবং একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে দিই গানে যাওয়ার আগে। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখছেন, শুভ সন্ধ্যা দিদিরা। দেখো আগে দেখা সাক্ষাৎ ছিল খুব বেশি, তখন তো মোবাইল ছিল না, ছিল ল্যান্ডলাইন। এখন মোবাইল হয়ে আমরা সবাই ওই মোবাইলই সম্বল হয়ে দাঁড়িয়েছে, খুব সুবিধাই হয়েছে। কাজের চাপে যাওয়া আসা তো সম্ভব নয়, মোবাইলটা খুবই দরকার ছিল, হয়েছে সকলের উপকারী। আমি মোবাইলের মাধ্যমেই রেডিওর সাথে যোগাযোগ করতে পেরেছি, তাই থাক মোবাইল। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, এই সব নিয়ে আছি দিদিরা, একা নই গো। বেশ,

0: আজ 17ই মে এবং আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে পালিত হয়। এবং সেই জন্যই ভাবলাম আজকের আড্ডার বিষয় হোক এটাই যে ডিজিটাল যুগে আমরা আগের চেয়ে অনেক বেশি কানেক্টেড, আমাদের লম্বা ফ্রেন্ড লিস্ট, কিন্তু তারপরেও কোথাও গিয়ে কি আমরা একা হয়ে যাচ্ছি? আপনারা বলবেন যে আমরা একা হয়ে যাচ্ছি না একা হয়ে যাচ্ছি না। আপনারা SMS পাঠাবেন, হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করবেন এবং টেলিফোনে দেখে নিই একবার ছোট্ট করে কে রয়েছেন। হ্যালো, হ্যালো, না,
1: হ্যালো,
0: হ্যাঁ, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি
2: এবার চটপট বলে ফেলুন, কারণ আমাদের কিন্তু সংবাদ বিরতির সময় হয়ে গেছে,
1: একদম ফোনের লাইনেই একদম আমরা পাই না।
2: আজকে পেয়েছেন তো, বলুন।
1: হ্যাঁ, এতদিনে পেলাম।
2: আচ্ছা, বেশ, কলকাতা বলছে এবার আমাদের যেতে হবে সংবাদ বিরতিতে। ফিরছি সংবাদ বিরতির ওপারে 10:10 মল্লিকা আর শ্রাবস্তি আজকের 100.1 FM গোল্ডের পৌরবিবারের বৈঠক নিয়ে।

0: আকাশবাণী কলকাতা
1: খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুইডেনের গোথেনবার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসন প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেছেন। সুইডেনে ভারতীয় বংশোদ্ভূতরা প্রধানমন্ত্রীকে বিপুল অভিনন্দন জানিয়েছে। দেশে মাত্র দুদিনের জ্বালানি সঞ্চয়ের যে খবর সমাজ মাধ্যমের একাংশে রটেছে কেন্দ্র ভুয়ো বলে জানিয়েছে। মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলায় এক ভারতীয় শ্রমিকসহ চারজনের মৃত্যু হয়েছে। ইরান ঘোষণা করেছে শত্রুদেশের সামরিক সরঞ্জাম হরমুজ প্রণালী দিয়ে আর যেতে দেওয়া হবে না। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আগামীকাল উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে ডার্বি ম্যাচ ড্র। আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় নেদারল্যান্ডস থেকে সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী বিমান সুইডেনের আকাশসীমায় প্রবেশ করলে সুইডিশ গ্রিপেন যুদ্ধ জেট বিমানগুলি পাহাড়ে দিয়ে নিয়ে আসে তাকে। গোথেনবার্গ বিমানবন্দরে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসন শ্রী মোদীকে আন্তরিক অভিনন্দন জানান। সুইডেনে ভারতীয় বংশোদ্ভূতরা প্রধানমন্ত্রীকে বিপুল সম্বর্ধনা জানিয়েছেন। শ্রী মোদী এখন সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেছেন। উভয়পক্ষ বাণিজ্যিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্কে নতুন নতুন পন্থা পদ্ধতি খুঁজে দেখবেন বলে মনে করা হচ্ছে। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেবে। এই ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি ইউরোপের এক অগ্রণী বাণিজ্য ফোরাম। আকাশবাণী সংবাদদাতা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সুশ্রু শর্মা এই কথা জানান। এর আগে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের হেগ থেকে সুইডেন অভিমুখে রওনা হন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন শ্রী মোদীকে বিমানবন্দরে এসে বিদায় সম্ভাষণ জানান। নেদারল্যান্ডসে দুদিনের সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভারত ও নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করতে সম্মত হয়েছে। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্যিক, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি।

0: অগ্রগতি হয়েছে। তিনি নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী মোদীকে সুইডেনের রয়্যাল অর্ডার অব পোলারস্টার কমান্ডার গ্রাউন্ড ক্রস দিয়ে সম্মানিত করা হয়েছে। শ্রী মোদীর এটি 31তম আন্তর্জাতিক সম্মান। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস কস্টারের সঙ্গেও। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে, সেখানে রাষ্ট্রপতি সার্গিও মোতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গেও তিনি বৈঠক করবেন। দেশে মাত্র দুদিনে জ্বালানি সঞ্চয় রয়েছে বলে সমাজ মাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন বলে সরকার খারিজ করে দিয়েছে। পিআইবির তথ্য যাচাই শাখা জানিয়েছে যে এই তথ্য সম্পূর্ণ অসত্য। পিআইবির পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে যে দেশে 60 দিনের অশোধিত তেলের মজুত রয়েছে, এছাড়া তেল শোধন ক্ষমতা অতিরিক্ত যোগান রয়েছে। পিআইবি নাগরিকদের আতঙ্কিত না হতে এবং সরকারি সূত্রের জারি করা তথ্যই শুধু বিশ্বাস করতে অনুরোধ করেছে। মস্কো এবং তার পার্শ্ববর্তী এলাকায় ইউক্রেনে বড় মাপে ড্রোন হামলায় এক ভারতীয় শ্রমিক সহ 4 জন প্রাণ হারিয়েছেন। মস্কোর মেয়র সের্গেই সোবানিন জানিয়েছেন রাতভর এই আক্রমণে 12 জন জখম হয়েছেন। রুশ কর্তৃপক্ষ দাবি মস্কোকে লক্ষ্য করে 81টি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি ড্রোন হামলার সত্যতা স্বীকার করে একে ন্যায্য বলে দাবি করেছেন। রাশিয়ার ভারতের দূতাবাস থেকে সমাজ মাধ্যমের এক বার্তায় বলা হয়েছে এক ভারতীয় শ্রমিক প্রাণ হারিয়েছেন, 3 জন জখম। ভারতীয় আধিকারিকরা আক্রমণস্থল ঘুরে দেখেছেন এবং আহত শ্রমিকদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেছেন। কিয়েভের ওপর বড় মাপের রুশ ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিনের মধ্যেই ইউক্রেন এই ড্রোন হামলা চালাল। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশের সামরিক সাজসরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্নায়ুকেন্দ্র নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যেই তুলকালাম চলছে। ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, তেহরান এর আগে হরমুজ প্রণালী নিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি। ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াতের অনুমতিও তারা দিয়েছিল, এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের উদ্বোধন ও ইনকিউবেশন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানের সূচনা করে শ্রী শাহ ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী উদ্যোগীদের সৃষ্টিশীলতা প্রকাশ পায়। তিনি বলেন, এনআইটির মতন প্রতিষ্ঠান দেশের যুবদের সামনে উদ্ভাবন এবং পেশার উন্নতি সাধন করতে সাহায্য করে চলেছে। অপর কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েলও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি মাসের 25 তারিখে 2026 সালে পদ্ম সম্মান প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সমাজ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি মুর্মু পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। এবছর সরকার মোট 131 জনকে পদ্ম সম্মান প্রদানের কথা ঘোষণা করে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমের ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। IMD জানিয়েছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। এদিকে মধ্যপ্রদেশে প্রবল তাপপ্রবাহ চলছে। রাজ্যের 15টি শহরের তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের আধিক্যের কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় গরমের অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। তবে সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে দমকা হাওয়া থাকবে 40-50 কিলোমিটার গতিবেগে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ সিকিমের গ্যাংটক থেকে ফেরার পথে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। এক সমাজ মাধ্যমের পোস্টে শ্রী রাধাকৃষ্ণন জানান, সফরকালে তিনি মংপংয়ে সাময়িক যাত্রা বিরতি করেন, পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য এবং তিস্তার অপরূপ শোভা পরিদর্শন করেন। মুগ্ধতার কথা উল্লেখ করেন তিনি। উপরাষ্ট্রপতি বলেন, পশ্চিমবঙ্গ সরকার বিকশিত বাংলা করতে পর্যটন পরিকাঠামোর উপর আরও উন্নতি করবে। পশ্চিমবঙ্গে আগামী 28শে মে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ পালিত হবে বলে কলকাতা নাখোদা মসজিদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মসজিদ কমিটি আজকে এই বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছে মসজিদ কমিটির ট্রাস্টি বোর্ডের কনভেনার নাসের ইব্রাহিম। ডার্বি ম্যাচে ড্র করে ইস্টবেঙ্গল ISL খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচটি নাটকীয়ভাবে 1-1 গোলে শেষ হয়। 84 মিনিটে এডমন্ডের দেয়া গোলে ইস্টবেঙ্গল 1-0 এগিয়ে যায়। 89 মিনিটে জেমন কামিন্স এর গোলে মোহনবাগান খেলা সমতা ফেরায়। IPL-এর প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। সুইডেনের গোথেনবার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেছেন। সুইডেনে ভারতীয় বংশোদ্ভূতরা প্রধানমন্ত্রীকে বিপুল অভিনন্দন জানান। দেশে মাত্র 2 দিনের জানানি সঞ্চয়ের যে খবর সমাজ মাধ্যমের একাংশের ভুয়ো রটেছে তাকে ভুয়ো বলে কেন্দ্র জানিয়েছে। মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলায় এক ভারতীয় শ্রমিক সহ 4 জনের মৃত্যু হয়েছে। খবর এখনকার মতো শেষ হল। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM Gold-এ।

সংবাদ বিরতির পর লোপামিত্রা মিত্রের কণ্ঠে গান শুনতে শুনতে ফিরে এলাম আবারও রবিবারের বৈঠকে। আর আজ যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হলো, আজ যেহেতু 17ই মে, বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস বা ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে। তাই আজকের আড্ডার এই বিষয়টা রেখেছি যে ডিজিটাল যুগে আমরা অনেক বেশি কানেক্টেড বা সংযুক্ত হয়েও প্রকৃতপক্ষে কি অনেক বেশি একা হয়ে পড়ছি, সেটাই আজকের বিষয়। আপনারা জানাবেন যে আমাদের, যেরকমটা বলছিলাম যে ফ্রেন্ড লিস্ট বড় হচ্ছে, কিন্তু বিপদে পাশে পাওয়ার মতো মানুষের সংখ্যা কমছে। আমরা সোশ্যাল মিডিয়ায়, সামাজিক মাধ্যমে, যে স্ক্রিনে, সেই সময়টায় জীবনের সমস্ত ভালো দিকগুলো, ভালো মুহূর্তগুলো শেয়ার করি আমরা। ওখানে কেউ হেরে যাচ্ছি না বা পিছিয়ে নেই, এবং এই এর মধ্যে থেকে একটা কৃত্রিমতা বেরিয়ে আসছে এবং কীরকম যেন একটা মুখোশ পরে নিচ্ছি, সেই জন্য বোধহয় একটা খোলামেলা কথোপকথন কমিয়ে দিচ্ছে সবার সঙ্গে। যাই হোক, আপনারা বলছেন এবং মেসেজ করেছেন আপনারা, সেই রকমই একটা মেসেজে চলে যাই। মেসেজ করছেন দেবদাস মুখার্জি বেহালা থেকে। প্রথমেই বলি, আমার একাকিত্ব কাটায় আপনাদের এই চ্যানেল। টিভির কিছু অনুষ্ঠান উপভোগ করি, কিন্তু রেডিও উপভোগ সারা জীবনের একাকিত্ব কাটায়, আপনারা ভালো থাকবেন। বেশ, এরপরের মেসেজ করছেন রঞ্জন, দিদিভাইরা আজ এই সোশ্যাল মিডিয়ার যুগে বন্ধুদের সঙ্গে আড্ডা হয়ে বেঁচে আছে, কিন্তু ওই যে এক জায়গাতে বসে আড্ডাটা বন্ধ হয়ে গেছে, সেটাই লিখছেন উনি। বেশ, তবে আমরা আবারও একটা গান শুনে নিই, আবারও ফিরে আসছি আপনাদের মেসেজে। আপনারা মেসেজ করছেন, টেক্সট মেসেজ করছেন 9903059992 এই নম্বরে।

0: আর গান শুনতে শুনতে টেলিফোনে বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, বলুন।
1: আজকে যে টপিকটা বার করেছেন খুব ভালো। একটা আমি বলে যাচ্ছি, এই যে একাকি থাকাটা যে কত কষ্টকর, ঈশ্বর ছাড়া কেউ বুঝবে না। আমি 5 বছর ধরে একাকি পড়ে থাকি, তো আমার সিলেবাস স্ট্রোক হয়ে একবার 5 বছর ধরে পড়ে আছি। হ্যাঁ, আমার ছেলে মারা গেছে, বউ চলে গেছে, বিকজ করেছে, মা বাবা চলে গেছে, যে একাকিটা যে কত কষ্ট একমাত্র আমি বুঝতে পারি। আর 24 ঘন্টা FM শুনছি, 24 ঘন্টা FM আমার সঙ্গী এখন।
2: তাহলে আমরা আছি আপনার সঙ্গে, একদম একা নয়, তাই তো? একেবারেই তাই, আমরা রয়েছি আপনার সঙ্গে, এবং আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন সেটাও চাইব। এবং একটুখানি টেক্সট মেসেজে চোখ রাখি। তনুজা ঘোষ লিখছেন, আমার মনে হয় যে মোবাইল ফোন যেমন আমাদের জীবনে আশীর্বাদ হিসেবে এসছে, তেমনি এটি আমাদের কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে ও অলস করে দিচ্ছে। আমাদের জীবনে মোবাইল আশীর্বাদ এবং আশীর্বাদ যেরকম সেরকম অলস করে দিচ্ছে। বেশ, আমরা অ্যাকচুয়ালি মোবাইল ফোন বা ডিজিটাল মিডিয়ার খুব খারাপ দিকটা নিয়ে কথা, মানে অন্যান্য খারাপ দিক নিয়ে কথা বলছি না, এটাই বলছি যে আমরা কি একা হয়ে পড়ছি, এটাই আজকের বিষয়। এবং বিশেষজ্ঞরাও বলছেন যে আমাদের কিন্তু ডিজিটাল ডিটক্স এটা খুব দরকার। দিনের একটা নির্দিষ্ট সময়, যেরকম খাবার সময় বা সকলে মিলে যখন আমরা খেতে বসেছি বা গল্প করছি বা ঘুমানোর আগে, ফোন থেকে কিন্তু একদম মানে দূরে থাকতে হবে। আর বাস্তবে যদি আমরা বন্ধুদের সঙ্গে সরাসরি দেখা করার প্ল্যান করি, সরাসরি দেখা করে আড্ডা মারি, সেটা কিন্তু একটা খুব ভালো বিষয়। ফোনে কথা না বলে বা হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলে আমরা কথা না বলে আমরা যদি দেখা করে সকলের সঙ্গে কথা বলি, আড্ডা মারি, সেটা কিন্তু খুব ভালো একটা দিক। এবং কেউ যখন কথা বলছেন তখন খুব ভালো শ্রোতা হওয়াটা একটা খুব ভালো বিষয়, কারণ কেউ যদি কথা বলে এবং আপনি

0: যদি সেই সময় মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকেন, সেটা যেরকম দেখতেও খারাপ লাগে সেরকম আপনিও কিন্তু খুব বেশি স্ক্রিন টাইমে স্পেন্ড করে ফেলছেন।
1: আর তাই সম্পর্কের উষ্ণতা ফেরাতে স্ক্রিন টাইম কমিয়ে পাশাপাশি বসে কথা বলাতেই বেশি আগ্রহ। অন্তত থাকুক আমাদের রবিবারের বৈঠকের তরফ থেকে এই আমন্ত্রণ।

0: সরাসরি ফোনে কে আছেন, শুনে নি তার কথা। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যালো।
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যাঁ দিদি, আমি পায়েল ব্যানার্জি বলছি, বেলঘরিয়া থেকে। হ্যালো।
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যাঁ তো দিদি, আমার মনে হয় দেখুন, একা কিন্তু আমরা কেউই খুব একটা নই, আমাদের সবসময় কিছু না কিছু আমাদের সাথে রয়েছে। আমরা যখন মানুষ ছাড়াও একা থাকছি কেউ না কেউ, তখনও কিন্তু কিছু ভাবনা, কিছু চিন্তা, কিছু আশা, কিছু আবেগ, কিছু অনুভূতি, সেগুলো কিন্তু আমাদের সাথে সবসময় থাকছে। আমরা কিন্তু ব্লাইন্ড মনে কখনোই বসে থাকি না, সেই আবেগ সেই অনুভূতিগুলো সবসময় আমাদের ভিতরে কাজ করছে, মানে সেখানেও তো আমরা একা নই, সেগুলোও তো আমাদের সাথে রয়েছে। আর অবশ্যই আরেকটা কথা বলবো, এই কথাটা অবশ্যই ঠিক যে ফোনের স্ক্রিন টাইম বেশি নষ্ট না করে, আমার মনে হয় যেটা তোমরা একটু আগে বললে, অবশ্যই বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা মারা উচিত। আর বাচ্চাদের এখন অবশ্যই মাঠে খেলতে দেওয়াটা খুবই প্রয়োজন। আর দিদি আরেকটা কথা বলতে চাই। হ্যালো,
0: শুনছি।
1: হ্যাঁ তো যেসব বন্ধুরা একা রয়েছেন, কিছুক্ষণ আগেও শুনলাম অনেকেই বলছে, তো তাদের জন্য আমি এক লাইন একটা গান গেতে চাই, গাইতে পারি?
0: নিশ্চয়ই,
1: একদম। বেলে ছোটা সা ছোটি সি আশা, মস্ত ভরে মন কে ডোলি সি আশা।
0: বাহ, পায়েলকে অসংখ্য ধন্যবাদ। আর পায়েলের ছোট্ট মনের সুন্দর আশা পূরণ হোক, এটাই আমরা চাইব। সে সঙ্গে এটাও বলবো যে আমাদের বন্ধুদের সঙ্গে কথা বলা হঠাৎ করে কাজের দিনে বা ছুটির দিনে একটা ফোন করে, বন্ধু চলে এসো, অমুক জায়গায় দাঁড়িয়ে আছি বা বসে আছি চায়ের কাপ হাতে, অপেক্ষায় আছি তোমার জন্য, এ কথা বলা বোধহয় এখন ভীষণ দামি হয়ে উঠেছে। কারণ সহসা সময় হয়ে ওঠে না আমাদের বন্ধুর সঙ্গে দেখা করার। কথা হয়তো হয় রোজই, গুড মর্নিং বা গুড নাইট মেসেজেস চালাচালি হয় প্রায় রোজই, তবুও কোথাও একটা মন থেকে মনে সাড়া হয়তো কম পাওয়া যায়। ভার্চুয়াল দুনিয়ায় ভার্চুয়াল যোগাযোগে অভ্যস্ত আমরা হঠাৎ করে যদি কোনো বন্ধু ডাক দিয়ে বলে আমার ভীষণ একলা লাগছে, আজকে আসবি আমার সঙ্গে একটু কফি খাবি, তখন কিন্তু আমাদের কাজের পাহাড় ভেঙে পড়ে মাথার উপর। সত্যি ভীষণ ব্যস্ত আমরা, ফোনে কথা বলার সময় থাকলেও সরাসরি দেখা করার সময় হয় না।
2: একেবারেই তাই। আমরা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে নিই। সীমা দাস লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, প্রকৃতপক্ষে পরিস্থিতি অনুযায়ী আমাদের অনেক সময় একা থাকতে হয়। আমার মা চলে যাওয়ার পর আমিও খুব একাকিত্ব অনুভব করতাম। সেই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া গেল গীতা সারাংশ এবং মৃত্যু সম্বন্ধীয় কিছু বই পড়ে। ওই সব বইয়ের কথাগুলোই আমার একাকিত্ব কাটিয়েছে। বাগানের পরিচর্যা করা, সুন্দর সব গান শোনা, ভালো বই পড়েই একাকিত্ব কেটেছে। আপনারা সবসময় ভালো থাকবেন। এটা উনি লিখেছেন, একাকিত্ব কেটেছে, আমরা ধরে নিতে পারি যে মোবাইল ফোনে নয়, বই ওনার সবথেকে ভালো বন্ধু, এবং তাতেই ওনারা একাকিত্ব কেটেছে।

ছোট যত আমার

0: চলে যায় টেলিফোনে। হ্যালো, না,
1: ফোনে বন্ধু এসেছেন কিন্তু নীরবেই চলে গেছেন। আবার
0: আবারও ফোনের জন্য অপেক্ষা করব, তার আগে পড়ে নিই একটা হোয়াটসঅ্যাপ মেসেজ। শুভ্রা ভট্টাচার্য, বাঁশদ্রোণী, কলকাতা 70 থেকে লিখছেন, আমরা এখন সবার সাথে কানেক্টেড কিন্তু কারোর সাথে কানেকশন নেই। ওয়াইফাই আমাদের দুনিয়া জুড়েছে আর মন জুড়েছে দূরত্ব। হাতে হাতে হাজার বন্ধু, তবুও বিপদে ফোন করার মতো একটা নাম্বার খুঁজে পাই না। পাঁচ লাইন, ফ্লাইট মোডে ফোন, রাইট মোডে মন। দিনের শেষে নোটিফিকেশন নয়, একটা মানুষের নোটিস দরকার। ধন্যবাদ, লিখছেন শুভ্রা ভট্টাচার্য, বাঁশদ্রোণী, কলকাতা 70 থেকে। দারুণ লিখেছেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: হ্যাঁ দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল বলছি। দিদি ভাই, দিদি ভাই, আমাকে তো একা যদি থাকতে হয় তাহলে তো আমি পাগল হয়ে যাবো দিদি ভাই। তো সেই জায়গায় আমি কিন্তু রেডিওকে নিয়ে সঙ্গে নিয়ে সব সময় চলি, কারণ গান শুনছি, নাহলে আপনাদের সাথে কথা বলছি, নাহলে মানে কোনো অনুষ্ঠান খবর শুনছি। এইটা আমার একাকিত্বটা ওই রেডিও মানে আমাকে সেই জায়গাটা ভালো করে দেয়। আর একটা জিনিস, ওই যখন আমি একা খুব হয়ে যাই তখন আমি গীতা আছে, সেই গীতাটাকে পড়ি দিদি ভাই, এবং সেই গীতা পড়ে আমার মনকে ভালো রাখি এবং ভালো করি। হ্যাঁ, এইভাবেই চলি, কোনো সময় একা থাকা বলে মনে হয় না। আর তারপরে তো আপনার দিদি ভাই আছে সঙ্গে, কোনো মানে খুনসুটি করতে গেলে হয়তো একটু রাগিয়ে দিলাম, এটা একটু আনন্দ হলো। এইভাবেই চলি দিদি ভাই, ভালো লাগে। আর আপনাদের সাথে কথা বলে এই জায়গাটাকে মানে আমার চলে যাচ্ছে। হ্যাঁ, এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন।
1: একদম, আপনিও খুব ভালো থাকবেন, এবং এভাবেই আপনি আপনার জীবনে যেন একাকিত্ব একেবারেই না আসে সেটাই কিন্তু আমরা চাইব। একটা মেসেজ পড়ি, প্রণব কুমার কলকাতা 18 থেকে লিখছেন যে মডার্ন টেকনোলজিক্যাল ডিভাইস আমরা যদি অপারেট করতে জানি তাহলে হয়তো আমাদের জীবন থেকে একাকিত্ব কমতে পারে উল্টে। বেশ, অনেকেই কিন্তু মনে করেন যে টেকনোলজি আমাদের একাকিত্ব কমাতে পারে, আবার অনেকেই মনে করেন যে এই যে ডিজিটাল মাধ্যম আমাদের ভৌগোলিক দূরত্ব কমিয়েছে ঠিকই, কিন্তু মনের দূরত্ব বাড়িয়ে দিয়েছে। আপনাদের কি মনে হয়? এসএমএস করুন, হোয়াটসঅ্যাপ করুন, বা চলে আসুন টেলিফোন লাইনে।

0: সরাসরি দেখে নি টেলিফোনে কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: বলছি আমি হরিণঘাটার বড় জাগুলি জেলা নদিয়া থেকে সমীর দাস বলছি।
0: বলুন।
1: হ্যাঁ বলছি, দেখুন একা ভীষণ কষ্টকর, আমি ভুক্তভোগী। কারণ মানে আমার ছোট্টবেলায় আমার গর্ভধারী মা মারা গেছে যখন আমার 2 থেকে 2.5 বছর বয়স, তখন থেকে আমি মানে অনাথ ভাবে, আজকের দিন পর্যন্ত অনাথ ভাবে আমি পরিচিতি। এরপর আমি একটা সময় খুব ভালো ব্যবসা বাণিজ্য করতাম, অনেক বড় ব্যবসা ট্যবসা করতাম। সেই ব্যবসা বাণিজ্যের টাকা পয়সা দিয়ে নিজে একটা সুন্দর বাড়ি ঘরও করেছি, কিন্তু আমি সৎ মায়ের নামে করে দিয়েছি, সৎ বোনের নামে করে দিয়েছি। এখন তাদের সাথে আমার খুব যে একটা ভালো সম্পর্ক তা নয়, কিন্তু বিগত 5 বছর ধরে আমি চোখের দৃষ্টি হারিয়েছি, মানে চোখের গ্লোকোমা হয়েছে, চোখের শিরা শুকিয়ে গেছে। তখন থেকে আমি গৃহবন্দী হয়ে গেছি এবং প্রচন্ড যন্ত্রণাময় জীবন। কিন্তু আমি মনের মানে সাহস রেখেছি একটাই কারণে, যে আমি একা থেকেও নিজেকে একা মনে করি না। তার একটাই কারণ, আমি FM শুনি, রেডিও শুনি, আপনাদের প্রোগ্রাম শুনি, খুব ভালো লাগে। এবং আমি নিজে গান বাজনা কবিতা দেখি, আমি নিজে নিজেই মানে ঘরে বসে তৈরি করি। এখান থেকে আমি মনে জোর পাই যে একদিন একদিন আমি বাড়ির থেকে বেরোবই, ঘরের থেকে বেরোবই, আবার আমাকে আগের জায়গায় ফিরে পেতে হবে। তা আমি যারা একা রয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা মনের জোর হারাবেন না, আপনারা ঘরে বসে গল্প লিখুন, গান তৈরি করুন, কবিতা আবৃত্তি তৈরি করুন, দেখুন একটা না একটা জায়গা তৈরি হবে। কারণ আমরা সকলেই ভারতবাসী, এত বড় ভারতবর্ষে আমরা এত নাগরিক, আমরা প্রত্যেকেই যদি আমরা অসহায় মানুষের দিকে যদি একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারি, তাহলে যে মানুষগুলো একা রয়েছে তারা কিন্তু কোনো না কোনো একটা জায়গায় পৌঁছাতে পারবে বলে আমার এটা আশা। আর আমি সকলের উদ্দেশ্যে আমি একটি কবিতা ছোট্ট করে শোনাচ্ছি। চাই আমি অধিকার, চাই না কোনো ভিক্ষা, তাই আমি নিয়েছি এক প্রতিবাদের ভিক্ষা। আমি মাতৃহারা অনাথ শ্রমিক, পাই না কোনো ভয়, আমি দৃষ্টিহারা সর্বহারা, আমি দুঃখকে করেছি জয়। নাই কোনো পিছুটান, নাই কোনো ভয়, সকলে মিলে বলো একবার, ভারত মায়েরই হোক জয়, ভারত মায়েরই হোক জয়, ভারত মায়েরই হোক জয়। নমস্কার।
0: নমস্কার, অনেক ধন্যবাদ। আপনার দ্রুত আরোগ্য কামনা করি, আপনি ভালো থাকুন, এভাবেই FM শুনতে থাকুন। 100.1 FM গোল্ড রয়েছে আপনাদের সকলের পাশে।

মাগারে। কিরে ঘামলি কেন, বাজা গামাপা মাগারে।

0: দেখে নিই টেলিফোন লাইনে কে রয়েছেন। হ্যালো,
1: নমস্কার ম্যাম।
0: নমস্কার, বলুন।
1: আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থানার অন্তর্গত রূপপুর গ্রাম থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম।
0: বলুন।
1: হ্যাঁ, দেখুন, একাকিত্ব মন কখন আমার থাকে, যখন কোন একটা এমার্জেন্সি কিছু কাজ থাকে। এমার্জেন্সি কাজ থাকে বলতে কিরকম, যেমন ধরুন আমার কিছু কিছু রেডিও নাটক আরে শোনা অভ্যাস আছে, বা আপনাদের লাইভ ফোনে এই সমস্ত গুলো শোনা অভ্যাস আছে। তা এই সমস্ত বিষয়ে যখন আমি যুক্ত থাকি তখন কিন্তু আমি একাকিত্ব বনে থাকতে চাই। আর যখন আমি দেখি যে আমার ফাঁকা টাইম, আমার কিছু কাজ নেই, তখন কিন্তু দিদি ভাই আমি একাকিত্ব মনে থাকতে পারি না। কারণ এই কারণে আমার যে সমস্ত বন্ধুদের মধ্যে সব থেকে আমি বেশিরভাগ ফোনে কথোপকথন হয় আমার সঙ্গে প্রবীর কুমার মন্ডল মহাশয়ের সঙ্গে, তা ওনার সঙ্গে বিশেষ করে সারাদিনই কথা, সেটা অগুন্তি মানে গোনা নেই আর কি। তা এইভাবেই দিন অতিবাহিত হয়। তাছাড়াও ধরুন নিজে তো ব্লাইন্ড পার্সন, এবার সেই হিসেবে মানে দৃষ্টিশক্তি না থাকার জন্য মানুষের সঙ্গে মিশে থাকতে চাই সবসময়।
0: একদম, সবসময় মানুষের সঙ্গে মিশে থাকুন, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই চাইবো। একটা মেসেজ পড়ে নিই, তারপর আমরা গানে যাব এবং তারপর আবারও সংবাদ বিরতিতে যাওয়ার পালা। শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে লিখছেন, আমার মা বাবা বা ঠাকুমা দাদুদের টাইমে সবাই মিলে বাড়িতে বাইরে বন্ধুদের সাথে নানা টাইমে নানাভাবে গল্প করা, তাস খেলা, আড্ডা মারা ছিল। আর এখন ফোন টিভি এইসব নিয়ে যে যার একা একা ব্যস্ত, সকলে সার্ভিস করছে, সারাদিনের পর টায়ার্ড, ওই সব করার সময় কোথায়? আর যদি বয়স্ক মানুষদের ধরি তাহলে তো কথাই নেই, একা একা, বড্ড একা। যখন স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে একজন অজানা দেশে পাড়ি দেয় তখন তো সব শূন্য, অন্ধকার। আর সবশেষে বলি, ওগো বন্ধু FM গোল্ড, তুমি আমার হাত ছেড়ো না, যুগ যুগ জিও হয়ে থাকো, কেমন? টাটা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, ভালোবাসা নিয়েও লিখছেন শিপ্রাকারার মালিকপাড়া লেন ভেতর থেকে। চলে যাই একটা গানে এবং গানের ওপারে সংবাদ বিরতি, ফিরে এসে কিন্তু আবারও আপনাদের জমে থাকা মেসেজ এবং টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ দুটোই, এবং টেলিফোন লাইনে আপনারা যদি আসতে চান চলে আসবেন 2248808 এই নম্বরে। চলে যাই গানে।

0: বিরতির পর, খবরের বিরতির পর আমরা আবারও রবিবারের বৈঠকে রয়েছি। আর রয়েছে আপনাদের ফোন কলস, যখন আমরা ভাবতে বসেছি যে দূরকে আপন করা, দূরকে কাছে নিয়ে আসা, পরকে আপন করা টেলিফোন সত্যি কি আমাদের একা করে দিয়েছে নাকি একাকিত্ব থেকে দূরে সরিয়েছে? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। বলুন।
1: বলছি আজকে বলি, প্রযুক্তির উন্নতি মানে বিজ্ঞানের উন্নতি, বিজ্ঞানের উন্নতি মানে প্রযুক্তির উন্নতি। আমরা অনেক উন্নতি দেখেছি, বিজ্ঞান প্রযুক্তি সাহিত্য সব আছে, কিন্তু মুশকিল হচ্ছে সে উন্নতিটা কি ভালো দিক আছে কি মন্দ দিক আছে। না, আমরা পরকে আপন করতে পারিনি হয়তো, আর আপন করতে পারিনি, কিন্তু আমাদের যে ভবিষ্যৎ ইচ্ছা এটা কিন্তু আমাদের সার্থক হয়েছে। আমরা অনেক দূরে চলে যাচ্ছি এই ফোনের মাধ্যমে, আবার ফিরে আসছি, একটা নিজের গন্ডিকে ছাড়িয়ে জীবনে নিচ্ছি। আমরা যেটাই অস্বীকার করলে কেন, একসঙ্গে মানুষ হয়তো অন্য সময় বলছে যে সবসময় ফোনে বসে আছে করছে না, আমি বলবো যে এটা ভুল ধারণা। যে ফোন আজকে এরকম আছে বলেই জগৎটা অনেক ছোট হয়ে গেছে, অনেক খবর, অনেক প্রয়োজনীয় খবর নিজের পরিবারের বা সমাজের আমরা জানতে পারছি। সুতরাং এটা কিন্তু থাকবেই, ভালোমন্দ নেই তো আমাদের জীবন। আমি মনে করি যে আজকের এই যে আমাদের জীবনযাত্রা, সেই জীবনযাত্রাটা এইভাবেই চলতে থাকবে, যে যুগে যুগে কালে কালে লেখা হয়েছে। সুতরাং আমি এই আজকের যে প্রতিপাদ্য বিষয়ে তার জন্য সহমত পোষণ করি।
2: নমস্কার, অনেক ধন্যবাদ। একেবারেই তাই, আমরা প্রযুক্তিকে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করব, কিন্তু সম্পর্কের বিকল্প হিসেবে নয়। এবং আপনাদের থেকে আরও জানতে চাইব যে এই যে ডিজিটাল মাধ্যম বা এই প্রযুক্তির অগ্রগতি নতুন প্রজন্মের ওপর কী প্রভাব পড়ছে, তারা কি মিশতে পারছে? এছাড়াও আমাদের যে পারিবারিক এবং সামাজিক সম্পর্কের সংজ্ঞাগুলো, সেগুলোও বদলে যাচ্ছে কি? আমরা কি একা হয়ে পড়ছি? আর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়েও আপনারা আলোকপাত করতে পারেন, যে কর্মক্ষেত্রে ডিজিটাল যোগাযোগের কিছু অসুবিধা হয়েছে। আগে আমাদের অফিস থেকে ফিরে গেলে কিন্তু সেই সময়টা একেবারেই পারিবারিক সময় ছিল, কিন্তু এই যে একটা প্রযুক্তির অগ্রগতি, তাতে কর্মক্ষেত্র থেকে ফেরার পর কিন্তু সেই যে অফিসের কাজের ফোন বা একেবারেই যে শাটডাউন, সেটা কিন্তু হচ্ছে না। কি বলেন আপনারা? আপনারা মেসেজ করতে পারেন, চলে আসতে পারেন টেলিফোনেও।

0: টেলিফোনে কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো না, টেলিফোনে যোগাযোগ করা যাচ্ছে না, কিন্তু আপনারা চলে আসতেই পারেন 2248-8085 নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে জানাতে পারেন আজকের বিষয়ের ব্যাপারে। 9903059992 এই আমাদের নাম্বার, এবং আমরা ততক্ষণ ফোনের অপেক্ষা করতে করতে ফোনে রয়েছেন কেউ। হ্যালো,
1: টেলিযোগাযোগ সারা বিশ্ব জুড়ে আমাদের ছড়িয়ে দিয়েছে, সারা বিশ্বকে একই সঙ্গে আমাদের মুঠোর মধ্যে এনে ফেলেছে। একটা ছোট্ট স্পর্শে আমরা পৌঁছে যেতে পারি বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, খুঁজে পেতে পারি হারিয়ে যাওয়া বন্ধুকে, কিন্তু সেই বন্ধুত্বের উষ্ণতা কতটুকু আমাদের কাছে পৌঁছয়। আর বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ অংশ যেটা, যে প্রযুক্তির উন্নতি আমাদের কি আরও ব্যস্ত করে তুলেছে? 24 ঘন্টায় কি আমাদের কাজের সময় করে দিয়েছে? আমাদের কি ছুটি থেকেও দূরে সরিয়ে দিয়েছে? কি বলছেন আপনি?
0: আরও একবার চেষ্টা করি। হ্যালো,
1: নমস্কার নমস্কার, না হাই, আমাদের ফোনের গণ্ডগোল নয়, যিনি আসছেন তিনি নীরবে থাকতে পছন্দ করছেন। যাই হোক, মোট কথা, এটা তো অনস্বীকার্য যে দূরকে নিকট করা আর পরকে আপন করা প্রযুক্তি সত্যি সত্যি কোথাও একটা মানুষকে বড় বেশি বেঁধে ফেলেছে। একটা মানুষকে সামনে থেকে দেখে কথা বলে ধীরে ধীরে তার সম্পর্কে জেনে বুঝে ওঠা, একটা মানুষকে ধীরে ধীরে চিনতে পারা, এবং প্রতি মুহূর্তে পরতে পরতে একটা চমক, সেটা যেন কোথাও হারিয়ে যেতে বসেছে। একটা প্রোফাইল খুললেই আপনি দেখে নিতে পারি তিনি কোথায় থাকেন, তার নাম কি, তার পরিবারে কে আছেন, তার শিক্ষাগত যোগ্যতা কি, তার পছন্দের রং কি, তার পছন্দের খাবার কি, ইত্যাদি প্রভৃতি আরও অনেক কিছু। কোথাও ধীরে ধীরে জানার আগ্রহটাও যেন আর থাকে না। কি বলছেন আপনারা? দেখি 2248-8085-এ না যিনি এসেছেন তিনি নীরবে আছেন, আর সময় যেহেতু আমাদের একেবারে সংক্ষিপ্ত হয়ে এসেছে, মাত্র আধা ঘন্টা বাকি, তাই আজকে আর আমরা ফোনে যদি নীরবে থাকেন তাহলে কিন্তু ফোন আর নিচ্ছি না।
0: একেবারেই তাই, এবং আপনারা যখন ফোন করবেন হেডসেটের রেডিও সেটের ভলিউমটা কিন্তু একদম মিউট করে দিতে হবে, না হলে কিন্তু কথা বলতে ভীষণ অসুবিধা হয়। এরকমভাবেই কিন্তু বিভিন্ন রকম আওয়াজ পাওয়া যায়, কিন্তু আপনার গলার আওয়াজটা আমরা পাবো না।
1: তাহলে আপাতত গান শুনি, ফিরছি আবার গানের ওপারে।

আজকে আমরা কথা বলছি, ডিজিটাল যুগে আমরা অনেক বেশি কানেক্টেড, কিন্তু তাও আমরা একা হয়ে পড়ছি কি না তা নিয়ে। এবং আমাদের আজকের রবিবারের বৈঠক কিন্তু জমে গেছে। আমার সামনে রয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজ, পড়ে ফেলি। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছেন, টেলিফোন মোবাইল ফোন যতই দূরে দূরকে হাতে এনেছে, ততই আমরা যেন আরও নীরব হয়ে গেছি। সারাক্ষণ ফোনের স্ক্রিনে আটকে থাকে আমাদের চোখ। পাশে বসে থাকা মানুষটির গায়ে গা থেকে গেলেও আমরা ফিরে তাকাই না, ওটা কে? একটা কথা আছে, ফোন যখন তারে বাঁধা ছিল, মানুষ তখন আরও বেশি স্বাধীন ছিল। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছেন।

0: দারুণ কথা কিন্তু
1: যে ফোন যখন তারে বাঁধা ছিল তখন মানুষ মুক্ত ছিল, এখন ফোন মুক্ত হয়েছে, মানুষকে বেঁধে ফেলেছে। একটা কথা দেখো শ্রাবস্তী, যদি পাঁচটা বন্ধু এক জায়গায় হয় তাহলে তাদের চিৎকারে হাসি ঠাট্টায় আশপাশের মানুষজন বেশ বিরক্ত হতো অন্তত 10 বছর আগেও। তো আজকে পাঁচটা বন্ধুকে এক করে দেখো, পাঁচটা সেলফোন হাতে তারা পাঁচ দিকে তাকিয়ে থাকবে, কাজেই তাদের মধ্যে হই হই করার মতো না আর এনার্জি থাকবে না। তারা তখন ব্যস্ত থাকবে আপন আপন দুনিয়ায়, মাঝে মধ্যে কোনো হাসির রিল দেখে হয়তো একে অপরকে বলবে দেখো দেখো কি মজার একটা রিল দেখাচ্ছে, ব্যাস ওটুকুই। কিন্তু তার বেশি নিজেদের মধ্যে কথা গল্প, একে অপরের সঙ্গে একে অপরের পিছনে লাগা বা লেকপুল করা, যাই বলি না কেন সেরকম কিন্তু সত্যি সত্যি দিন দিন কেমন যেন অমিল হয়ে যাচ্ছে। আর এই অমিলটাকেই ধরার চেষ্টা করেছি আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আপনাদের ভাবনার সঙ্গে।
2: আপনারা যা বলবেন সেটা আমাদের মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করবেন 9903059992 এই নাম্বারে, এবং আসতে পারেন টেলিফোন লাইনেও।

0: আরো একবার চেষ্টা করি টেলিফোন লাইনে কেউ আছেন কিনা। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন। দেখুন, গান নিয়ে অভিযোগ থাকলে অবশ্যই আপনি চ্যানেল চেঞ্জ করে অন্য চ্যানেল শুনতে পারেন, কিন্তু যে গানগুলো শুনছেন শ্রদ্ধেয় শিল্পীদের, তাদের দয়া করে অসম্মান করবেন না। আপনার ভালো লাগা না লাগার উপর শিল্পীদের সম্মান অসম্মান তো ঠিক না, আপনার ভালো লাগার জন্য অপশান আছে, শিল্পীদের অসম্মানটা সেই অপশানের মধ্যে পড়ে না। যাই হোক, আমরা বরং হোয়াটসঅ্যাপে একটা বোধ হয় মেসেজ রয়েছে।
2: হ্যাঁ রয়েছে, এবং খুব সুন্দর মেসেজ, ছড়াই ছড়াই মানে ছড়ার মতন করে ছন্দে ছন্দে সে মেসেজ লেখা। শ্যামসুন্দর দাস নারকেলবাগান লস্করপুর গড়িয়া থেকে লিখছেন, অনেক শুভেচ্ছা দিদিভাই আপনাকে। ছুটির দিনে বিকেলবেলা খেলতাম লুকোচুরি, ছোটোখাটো ঝগড়াঝাটি সঙ্গে ভাব আরি, শীতের দুপুরে সবুজ মাঠ পাই না আশেপাশে, ছোটবেলার বন্ধুরা সব হারিয়ে গেল অবশেষে, হাসি কান্না মন খারাপ চলতো একই তালে, সবার জন্য সবাই ছিলাম সুখ শান্তি মিলে, গৃহে আছে কন্যা জায়া সকলেই যেন ব্যস্ত, এখন বড্ড একা লাগে মনে হয় অসুস্থ, ছাত্রছাত্রী হয়েছে বন্ধু স্থান দিয়েছি হৃদে, সুখ দুঃখ ভাগ করি সর্বদা ওদের সাথে, রেডিও হয়েছে নতুন সঙ্গী করি না হাত ছাড়া, সময় পেলে ছন্দ মেলাই জীবনে পাই বাঁচার সারা। খুব সুন্দর এই ছন্দের মেসেজ, এবং এই মেসেজটাও কিন্তু খুব সুন্দর লিখেছেন শ্যামসুন্দর দাস নারকেলবাগান লস্করপুর গড়িয়া থেকে।
0: সম্পর্কের গভীরতা হারাচ্ছি নাকি সম্পর্ক ভুলে আমরা শুধুমাত্র ভার্চুয়াল ওয়ার্ল্ডে হারিয়ে যাচ্ছি, সে কথা নিয়েই আজকের আমাদের এই অনুষ্ঠান। আছি প্রায় আড়াই ঘন্টা ধরে আপনাদের সঙ্গে, আর ভালো মন্দে পছন্দে অপছন্দে আপনারা অনেকেই আপনাদের মন্তব্য জানাচ্ছেন। জরুরি নয় যে আমরা যা যা বলবো, যা যা শুনবো বা শোনাবো সবই আপনাদের ভালো লাগবে। ভালো না লাগা জানানোটার মধ্যেও কিন্তু কোথাও একটা শিল্প বোধ থাকাটা বোধ হয় বাঙালিরই কালচার, বাঙালি বোধ হয় এতটাও রসবোধহীন এখনও হয়ে যায়নি। তাই আপনারা যখন আমাদের অনুষ্ঠানকে ভালো বলেন সেটা যেমন আমাদের শুনতে ভালো লাগে, গঠনমূলক সমালোচনাও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। কিন্তু গঠনমূলক সমালোচনার পরিবর্তে যদি অনুষ্ঠানকে অন্য পথে চালিত করার চেষ্টা করা হয় সেটা বড় দুঃখজনক। যাই হোক, আমাদের অনুষ্ঠান অনেকটা আমরা এগিয়ে নিয়ে এসেছি, প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি, এবং এই যে একটার পর একটা মেসেজেস এবং সুললিত মেসেজেস আপনারা যেভাবে ছন্দবদ্ধ করে আমাদের পাঠাচ্ছেন তা সত্যি সত্যি আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করছে।
2: একেবারেই তাই, আমরা যাবো আবার মেসেজে, কিন্তু তার আগে শুনবো একটা গান।

0: মেসেজ রয়েছে আমাদের। বিজয় দালাল নালিকুল বন্দিকোপুর হুগলি থেকে লিখছেন যে ধন্যবাদ আজকের এই বিষয়টি দেওয়ার জন্য। লিখছেন যে অনুষ্ঠান খুব ভালো লাগছে কিন্তু বিষয়ের উপর কিছু জানাননি। এর পরের মেসেজ অর্পণ সরকার দক্ষিণপাড়া নদিয়া থেকে লিখছেন, আজ আমাদের চারপাশটা বড্ড বেশি ডিজিটাল, হাতের মুঠোয় গোটা দুনিয়া থাকলেও দিন শেষে মানুষ যেন কোথাও একটা বড্ড একা হয়ে পড়ছে। সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্ট বাড়ছে ঠিকই, কিন্তু মনের কথা শোনার মতো মানুষ কিন্তু কমে যাচ্ছে। লিখছেন অর্পণ সরকার দক্ষিণপাড়া নদিয়া থেকে।
1: এই কথাই আজকে আমাদের জিজ্ঞাসা রয়েছে, তবে ভেদাভেদ তো আছেই মতে। কখনো আপনি একমত হচ্ছেন যে হ্যাঁ সত্যিই তো ডিজিটাল দুনিয়া অনেক অনেক কিছু আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে, যাদের সঙ্গে দেখা হওয়ার কথা হওয়ার কোনো সুযোগ কখনোই হয়তো হতো না, প্রযুক্তি সম্ভব করেছে সেই অসম্ভবকে। কিন্তু পাশাপাশি কোথাও একটা পার্সোনাল টাচ, এটা যেন হারিয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন সাধারণ কিছু কাজের জন্য আমাদের অপরিচিত লোকের কাছে যেতে হতো, হয়তোবা ধরুন খুব কমন কিছু কাজ, হয়তো পোস্ট অফিসের কোনো কাজ, হয়তো ব্যাংকের কোনো কাজ, কোনো অফিসিয়াল কাজ, হয়তো গ্যাসের বুকিং, হয়তো টেলিফোনের বিল ইত্যাদি প্রভৃতি কাজে, ইলেকট্রিক বিল, এই সমস্ত কাজে আমরা যখন সেই সমস্ত জায়গায় গিয়েছি, তখন নিয়মিতভাবে যাতায়াতের ফলে

অনেক অচেনা মানুষও পরিচিত হয়ে উঠেছেন। সেই পরিচয় কখনো কখনো ব্যক্তিগত পর্যায়েও গড়িয়েছে, কখনো আবার বেশ চার পাঁচ মাস পরপর আসার পর হঠাৎ এক মাস না এলে খোঁজও হয়েছে সেই অপরিচিত ব্যক্তির। এমনি করে সম্পর্কের পরিধি বেড়েছে। কিন্তু দিন দিন যখন আমরা ডিজিটালি অভ্যস্ত হয়ে যাচ্ছি, সব কিছুই শুধুমাত্র সংখ্যা দিয়ে, শূন্য দিয়ে আর আঙুলের একটা স্পর্শে পেয়ে যাচ্ছি, তখন সেই ব্যক্তিগত পরিচয়গুলো কোথাও যেন হারিয়ে যাচ্ছে। এ নিয়ে অসংখ্য কথা, লেখা, পড়া সব চলে বটে, সোশ্যাল মিডিয়াও যথেষ্ট সরগরম থাকে এরকম বিষয়ে, কিন্তু তবুও দিন শেষে কোথাও একটা ডিজিটাল দুনিয়ার কাছে আমাদের মাথা নত করতেই হয়। সেখানে প্রায় অসহায়ের মতো মানুষ নিজেকে সমর্পণ করছে। কোথাও যেন সম্পর্কেরই আরেকটা নাম হয়ে যাচ্ছে ডিজিটাল। তাই সেই সম্পর্ককে আমরা ডিজিটাল রাখবো নাকি পার্সোনাল টাচে তাকে আরও আন্তরিক করে তুলবো, তা হাতে রয়েছে আপনার আর আমারই। আজকের এই টেলি যোগাযোগের দিনে তাই আমাদের বার্তা হোক, সম্পর্ক অন্তরের হোক, ডিজিটাল নয়।

বিশ্ব টেলি যোগাযোগ ও তথ্য সংঘ দিবস। আর আজকে আমরা আলোচনা করলাম সমস্ত এই যে আপনাদের সঙ্গে আমরা জুড়ে থাকি, প্রযুক্তির মাধ্যমেও জুড়ে থাকি, এই সমস্ত দিকটা নিয়ে। আমরা একা হয়ে যেতে চাইলেই কিন্তু একা হয়ে যাব, আবার যদি না চাই তাহলে কিন্তু আমরা সকলে মিলে বেঁধে বেঁধে থাকব। ঘড়ির কাঁটা বলছে আমাদের বিদায় নেওয়ার সময়। সকলে আপনারা ভালো থাকবেন। আপনাদের সঙ্গে ছিলাম শ্রাবস্তী আর মল্লিকা। শুনতে থাকুন 100.1 FM গোল্ড। শুভরাত্রি। বিদায় নেব অরিজিৎ সিং এর কণ্ঠে একটা গান শুনতে শুনতে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ওয়েফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলি শুনবেন রূপঙ্কর বাগচির কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ওয়েফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্সে শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী শিল্পী সুভমিতা বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলায় শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আগুন বুকে জ্বলে জ্বলে থাকে, এনে ভালে সে নেবে না। একলা মন পাখি ডানা বেঁধে রাখি, উড়ে গেলে সে ফেরে না।

ডিটিএইচ বাংলা পরিষেবা শুনছেন আধুনিক বাংলা গান। আধুনিক বাংলা গানের শেষ গানটি শুনবেন ইমন চক্রবর্তীর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন আধুনিক বাংলা গান। স্টুডিও ঘরেতে এখন রাত 2:28, সময় এখন বাংলা ছায়াছবির গানের। প্রথম গানটি শুনুন মান্নাদের কণ্ঠে, ছায়াছবি বাঘবন্দির খেলা থেকে।

শুনলেন বাঘবন্দি খেলা থেকে মান্নাদের কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ওয়েভ প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্জে শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানটি শুনুন অগবধূ সুন্দরী বাংলা ছায়াছবি থেকে। গানটি গেয়েছেন আশা ভোসলে।

আকাশবাণী কলকাতা বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনলেন অগোবধূ সুন্দরী ছায়াছবি থেকে বাপ্পি লাহিড়ী কণ্ঠে গানটি। পরবর্তী গানটিও শুনবেন একই ছায়াছবি, গানটি গেয়েছেন প্রীতি সাগর চন্দ্রাণী মুখার্জী।

ডিটেইলস বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: কেমন করে বললি জগা, যারা গোলক বৃন্দাবন, এখানে বামুন রাজা, চাষা প্রজা, চৌদকে তিব্বাস বন।
1: কেমন করে বললি জগা, যারা গোলক বৃন্দাবন, এখানে বামুন রাজা, চাষা প্রজা, এখানে বামুন রাজা, চাষা প্রজা, চৌদিকে তার বাসে বন।

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। অ্যান্টনি ফিরিঙ্গি থেকে শুনলেন গানটি। গানটি গেয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায় এবং সহশিল্পীবৃন্দ। আকাশবাণী কলকাতা। পরের গানটি শুনুন, একই ছায়াছবি, অ্যান্টনি ফিরিঙ্গি থেকে। গানটি গেয়েছেন মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।

শুনলেন অ্যান্টনি ফিরিঙ্গি থেকে মান্নাদের কণ্ঠে গানটি, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে। বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠানের পরবর্তী গানগুলি শুনুন ফুলেশ্বরী ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

শুনছেন ফুলেশ্বরী ছায়াছবি থেকে গানগুলি। পরবর্তী গানটি শুনবেন অনুপ ঘোষালের কণ্ঠে।

ಬಂದು ನೀನು ನೀ ಓಚುತ್ತೇ.

Oh, what a mess it is.

তোমার রূপের পয়লা রে, বলি যে আমার।

আকাশবাণী কলকাতা। পরবর্তী গানগুলি শুনবেন একান্ত অপন বাংলা ছায়াছবি থেকে। গানগুলি শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে। স্টুডিও ঘড়িতে এখন ভোর 3টে বেজে 1 মিনিট হয়ে 2 সেকেন্ড। এখন শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

শুনলেন নজরুল গীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গানের অনুষ্ঠান। পরবর্তী গান শুনবেন লোকগীতি, গেছেন সুমনা।

আকাশবাণী কলকাতা শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান, শুনলেন লোকগীতি। পরবর্তী গানটি শুনবেন অতুল প্রসাদী, সুমনার কণ্ঠে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি। প্রভাতিতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, শুনবেন রাগ ললিত পঞ্চম, তবলায় ইন্দ্রনীল ভাদুরী, হারমোনিয়ামে হিরণময় মিত্র। ললিত পঞ্চম রাগে, খেয়াল পরিবেশনায় পণ্ডিত অজয় চক্রবর্তী।

এতক্ষণ শুনছিলেন খেয়াল, পণ্ডিত অজয় চক্রবর্তীর পরিবেশনায় রাগ ললিত পঞ্চম। প্রভাতীতে এরপর শুনবেন সেতার, শিল্পী কল্যাণ মজুমদার। শুনবেন রাগ রামকেলি, তবলায় রূপক মিত্র। রামকেলি রাগে সেতার, পরিবেশনায় কল্যাণ মজুমদার।

0: এতক্ষণ শুনলাম সেতার, রামকে লীর আগে সেতার পরিবেশনায় কল্যাণ মজুমদার। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্জ FM রেইনবোয়। এখন শুনবেন আনন্দধ্বনি অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান। আজকের আনন্দধ্বনিতে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের প্রথম শিল্পী অভিরূপ গুহঠাকুরতা।